0: সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নাগরিক নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণের সময় উপস্থিত ছিলেন। পরে ডেঙ্গি প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান উপলক্ষে শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর উপর শুনুন আমাদের মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
1: ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশন। এ উপলক্ষে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে এক সচেতনতামূলক র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু র্যালির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন,
2: মানুষের স্বাস্থ্য ঝুঁকি যদি তৈরি হয়েছে, এর থেকে জনগণকে আমাদেরকে নিরাপদ পরিবেশ রচনা করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই কথাটাই বলেছেন এবং এটি জনগণকে নিয়ে আন্দোলন করতে বলেছেন। সচেতনতা বৃদ্ধি এবং আমাদের সবাইকেই পরিচ্ছন্ন অভিযানে অংশ নেওয়ার কথা বলেছেন। তিন মাস ব্যাপী এই কর্মসূচি আমরা সফল করব ইনশাআল্লাহ।
1: ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিমধ্যে নগরীর ঝোপঝাড়, নালা ও ড্রেন পরিষ্কার, কচুরিপানা অপসারণ, ফগিং ও স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি নতুন করে স্প্রেম্যান নিয়োগ, মোবাইল কোর্ট পরিচালনা এবং মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। কেসিসি প্রশাসক আরও বলেন,
3: খুলনা সিটি কর্পোরেশন গত তিন মাস ধরে যে কাজটি করছে, আগামী তিন মাস আরও তার সকল শক্তি দিয়ে জনগণকে নিয়ে এই আন্দোলন করবে এবং পরিচালনা করবে। মানুষের জীবন নিয়ে ডেঙ্গুর ভয়াবহতায় যে জীবনহানি হয়েছে এটিকে আমরা ফিরে পাবো না, তবে নতুন করে জীবনহানি না হয় এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, আমরা সেই কাজটি করব ইনশাআল্লাহ।
1: তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি সফল করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন কেসিসির প্রশাসক। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশ নেন। মোহাম্মদ নুরুল আমিন, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
0: খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বৃদ্ধ বাবা মায়ের সুরক্ষার জন্য সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে। এই সংশোধনী নিয়ে কেউ কেউ বিতর্কের সৃষ্টির চেষ্টা করছেন, হেবা আইনে টাচ করার ক্ষমতা এ জগতে কারো নেই। তিনি গতকাল যশোর পিটিএ হলরুমে চাকরি মেলা সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা একথা বলেন। আইনমন্ত্রী বলেন, 1882 সালে সম্পত্তি হস্তান্তর আইনে আনা সংশোধনীতে স্পষ্টভাবে বলা হয়েছে, হেবা কিংবা অন্য কোন আইনে যে কোনো ধর্মের সম্পত্তি হস্তান্তর সংশোধনীর কারণে বাধাগ্রস্ত হবে না। কোন আইনের আওতায় দান, হুইল কিংবা যে কোনো প্রকারের সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে এই সংশোধনী বাধা সৃষ্টি করতে পারবে না। বৃদ্ধ বাবা মাকে সুরক্ষা দেওয়ার জন্য এই সংশোধনী আনা হয়েছে। এখন এটাকে অনেকে হেবা আইনের লঙ্ঘন বলছেন। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ দেলার হোসেন খান কোকন সহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, বিরোধী দল জামাত আমাদের ঐক্যকে ফাটল ধরানোর চেষ্টা করছেন। জামাতের উস্কানিতে নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে মিছিল করছে, তাদের থেকে আমাদের সজাগ থাকতে হবে। তিনি গতকাল ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রাজনৈতিক সুদী ও সাংবাদিক সমাজের সাথে মত বিনিময় সভায় কথা বলেন। রাশেদ খান সবকিছু ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন। বিশ্ববরণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 103তম জন্মবার্ষিক উপলক্ষে তিন দিনব্যাপী বার্ষিক শিশু শিল্প প্রদর্শনী সম্পন্ন অনুষ্ঠান গত সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আলাজাদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, এস এম সুলতান ছিলেন বাংলার মাটি ও মানুষের শিল্পী, তিনি দেশের অহংকার, তাঁর চিত্রকর্ম আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়ের সভাপতিতে অর্থ মন্ত্রণালয়ের জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের সচিব অবসরপ্রাপ্ত মোহাম্মদ তহিদুর রহমান, জেলা প্রশাসক হুবুরেজান নাথ, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ড্রয়িং অ্যান্ড পেন্টিং ডিসিপ্লিন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ তরিকুত ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। খেলার খবর, ফুটবল। যশোরের বেনাপোলের কাগজপুকুর প্রাইমারি স্কুল মাঠে আরাপাত্রাম্মন কোকো স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় নিউজিল্যান্ড প্রবাসে 2-0 গোলে সাদিবের ফুটবল একাদশকে পরাজিত করেছে। এদিকে খুলনা ডুমুরিয়া রানাই ফুটবল মাঠে 8-2 মিনিমার ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় রয়্যাল স্পোর্টিং ক্লাব টাইব্রেকার 1-0 গোলে ভাই ভাই ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ফরিদপুর অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা

0: জড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান। প্রথম দেশের গানটি শুনবেন শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ শুনলেন দেশের গান, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। বর্ণালীর আয়োজনের প্রথম গানটি শুনবেন অঞ্জন চক্রবর্তীর কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ জাকারিয়া এবং গানটি সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

শ্রোতা বন্ধুরা, বর্ণালীর আয়োজনের এবারের গানটি শুনবেন শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাসের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন এডিএম রতন এবং গানটি সুর করেছেন অপূর্ব রায়।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। বর্ণালীর আয়োজনের এবারের শিল্পী এম এম জাফর ইকবাল। গানে কথা সাজিয়েছেন আব্দুল হামিদ এবং গানটি সুর করেছেন শেখ আলী আহমেদ।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যেই তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। বর্ণালীর আয়োজনের এবারের শিল্পী শ্রাবন্তী মল্লিক। গানের কথা সাজিয়েছেন অশোক কুমার দে এবং গানটি সুর করেছেন প্রদীপ রাহা।

শ্রোতা বন্ধুরা, এবারের গানটি শুনবেন শিল্পী হাওলাদার জাফর ইকবালের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন দীপঙ্কর ঘোষ এবং গানটি সুর করেছেন শেখ আব্দুস সালাম।

শ্রোতা বন্ধুরা শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, এবং এই গানটির মাধ্যমেই শেষ হলো আমাদের আজকের বর্ণালীর আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। শ্রোতা বন্ধুরা, চলছে বর্ষাকাল, তাই চারিদিকে জমছে পানি, জমছে আবর্জনা। আপনার আমার সকলকে উচিত সচেতন থাকা। সচেতনতা বৃদ্ধি করতে আমাদের সকলের উচিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এবং আমরা আশা করছি আপনারা সে বিষয়ে অবশ্যই সতর্ক আছেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের, বিশেষ করে তরুণদের সহযোগিতা চেয়েছেন। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারা দেশে 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এই সহযোগিতা কামনা করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 2024 সালে 5ই আগস্ট দেশের তরুণ সমাজ পরিবর্তনের সূচনা করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজ যদি চায় তবে একটা দেশে পরিবর্তন সম্ভব। তিনি বলেন, কয়েক কোটি তরুণ ও শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক মানুষ যদি পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসে তাহলে দেশকে পরিবর্তন করা সম্ভব। তারেক রহমান বলেন, আগামী 3 মাসে শতভাগ না হলেও ডেঙ্গু সমস্যার অন্তত 80% সমাধান করার চেষ্টা করবে সরকার। তিনি বলেন, প্রত্যেকে সপ্তাহে অন্তত 1 ঘন্টা নিজের বাসা, শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সময় দিলে পরিবেশের দ্রুত পরিবর্তন সম্ভব। রাস্তাঘাটে যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। গতকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী 12ই ডিসেম্বর পর্যন্ত চলবে। রাজধানীর পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে এই সচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষক সহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026-এর উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার সর্বদা সম্ভাব্য সব ধরনের সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে থাকবে। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য তুলে ধরে তারেক রহমান বলেন, তাদের উপস্থাপনায় দেশের আগামী কর্মপরিকল্পনার একটি সামগ্রিক রূপরেখা পাওয়া গেছে। তিনি বলেন, বক্তাদের প্রস্তাবিত বিষয়গুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা গেলে দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে। স্থানীয় উদ্ভাবনের সাথে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ এবং বাজারের সুযোগগুলো সংযোগ স্থাপনের লক্ষ্যে তিনি দিনব্যাপী এই মেলার আয়োজন হয়েছে। তিনদিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। এতে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, পরিবেশ ও অন্যান্য খাতের 1000-এরও বেশি উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে। এদিকে মেলায় সবার জন্য স্বাস্থ্য সেবা উদ্ভাবন, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ শিরোনামে আজ স্বাস্থ্যসেবা বিষয়ক একটি বিশেষ আন্তর্জাতিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদা রহমান। কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে 1,10,364 জন কৃষক কার্ডের প্রণোদনা পাবেন। তিনি প্রধানমন্ত্রী ফেনী সফর উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে গতকাল সাংবাদিকদের ব্রিফিং করছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশে সারে কোনো সংকট নেই। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ফেনী সফর করবেন এবং কৃষক কার্ডের পরীক্ষামূলক পর্যায়ের উদ্বোধন করবেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্ট চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিষয়ক 3 দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণকালে এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং, ডিস ইনফরমেশন ও মিস ইনফরমেশন সম্পর্কে দক্ষ করে তোলাই সরকারের মূল উদ্দেশ্য। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত 8:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফুটবল। বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল আজ জর্ডানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে। আম্মানের জেএফএ ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:00। প্রথম ম্যাচে জর্ডানকে 5-0 হারায় বাংলাদেশ। সবশেষে আবহাওয়া, আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলো হার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগা হার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের স্টুডিওর ঘড়িতে সকাল 9:05। শুরু করছি আপনাদের একান্ত কাঙ্ক্ষিত আয়োজন, ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। রূপালীর আয়োজনে আমরা এক রাশ ছায়াছবির গানের পয়সা সাজিয়ে হাজির হয়েছি আপনাদেরই মাঝে। শ্রোতা বন্ধুরা, আপনাদের অনুরোধ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, তাই অনুরোধ জানাতে যোগাযোগ করতে পারেন কিন্তু দুটি মাধ্যমে। চিঠি লিখতে পারেন আমাদের, চিঠি লিখে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 900 এই ঠিকানায়। এছাড়া রয়েছে আপনাদের অত্যন্ত কাঙ্ক্ষিত, বহুল প্রতীক্ষিত ফোন ইন পর্ব। ফোন করতে পারেন 01974121970 এই নম্বরটিতে। তো শ্রোতা মধুরা, দেরি না করে আপনাদের ভালোবাসায় সিক্ত একটি চিঠি হাতে তুলে নিচ্ছি। লিখেছেন ভালোবাসি বেতার শ্রোতা সংঘ ক্লাব থেকে সভাপতি শেখ আমিনুর রহমান। তিনি শুনতে চেয়েছেন গায়ের ছেলে ছায়াছবিতে রুনা লায়লার কণ্ঠে গান, এবং শেখ আমিনুর রহমানের সাথে রয়েছেন সুনীল বিশ্বাস, অসিত সেন, জামাল কদর, মুক্তিযোদ্ধা কবির, কাকলি মণ্ডল, আফজাল মোল্লা ও মানিক। অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনাদের এই অনুরোধ, আপনাদের এই মন্তব্য, আপনাদের এই চাওয়া আমাদের কাছে যে কতটা মূল্যবান আমরা তা বলে বোঝাতে পারবো না। তাই বলে বোঝাতে পারবো কি না জানি না, তবে গান তো শোনাতেই পারি। চলুন তাহলে শুনে নেই আপনাদের অনুরোধের গানটি, গায়ের ছেলে ছায়াছবির গান। গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী রুনা লায়লা।

শ্রোতা বন্ধুরা, রূপালীর এই আয়োজন কিন্তু আপনাদের ঘিরেই, তাই জানিয়ে দিচ্ছি আবারও যোগাযোগের ঠিকানাটি। শ্রোতা বন্ধুরা, চিঠি লিখতে পারেন রূপালী প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়, এবং ফোন ইন পর্বে আমাদের সাথে কিন্তু যুক্ত হতে পারেন 01974121970 এই নম্বরে ফোনের মাধ্যমে। খুব দ্রুতই কিন্তু যুক্ত হব আপনাদের সাথে ফোন ইন পর্বে, সাথেই থাকুন। এবারের গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন বুলবুল কাজীপাড়া ভেড়ামারা থেকে, ভিজা বিড়াল ছায়াছবি থেকে তিনি গানটি শুনতে চেয়েছেন শিল্পী এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনীর কণ্ঠে। চলুন শুনে আসি বুলবুলের পছন্দের গানটি।

0: নাকি অন্তরে লুকিয়ে থাকা সুন্দর মন? উত্তর পাবেন সুন্দর মন।
1: ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণ সমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা, তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান

0: চিহ্নিত করে দুই তিন দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন।
1: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা, সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: শ্রোতা বন্ধুরা, শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। রূপালীর আয়োজনের এবারের গানটি শুনবেন দুর্জয় ছায়াছবি থেকে শিল্পী সাবিনা আসমিন ও এন্ড্রুকিশোরের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছেন খোকন চন্দ্র পাংশা রাজবাড়ি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, কথা দিয়েছিলাম আপনাদের সাথে যুক্ত হব ফোন ইন পর্বে, সেই মহেন্দ্র খান কিন্তু চলে এসেছে। চলুন দেখি প্রথম কোন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আশা করছি আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। এবং এ কথাই কিন্তু আমি প্রথমে একবার বলছিলাম যে চলছে বর্ষাকাল, সকলকেই থাকতে হবে সচেতন, পরিষ্কার পরিচ্ছন্ন, ডেঙ্গু যেন আমাদের কারো না হয় সে বিষয়ে আমরা সকলে সচেতন হই। এবারে কোন বন্ধু যুক্ত আছেন? হ্যালো,
1: হ্যাঁ নমস্কার,
0: আদাব, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: শ্যামনগর কুলতলি থেকে কাকলি বলছি।
0: কাকলি বলছেন, বলুন।
1: কুলতলি থেকে, সাতক্ষীরা জেলা, শ্যামনগর থানা।
0: শ্যামনগর থানা থেকে বলছেন, জি কাকলি বলুন।
1: প্রিয়জন ছবি,
0: প্রিয়জন ছবি থেকে। আচ্ছা, কোনো শিল্পী বা কোনো পছন্দ নেই হয়তো কাকলির, আমাদের বলেছেন যে কোনো একটি গান আমাদেরকে শোনাতে। অবশ্যই কাকলি আমরা শোনানোর চেষ্টা করব। এবারে কোন বন্ধু যুক্ত আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আজিজুর বলছেন কপিলমুনি খুলনা থেকে, বলুন। প্রাণ সজনী ছায়াছবি থেকে গান শুনতে চাচ্ছেন, বলুন কোন গানটি? শিশুকাল ছিল ভালো। ওকে বন্ধু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, যুক্ত থাকুন আমাদের সাথে এই আয়োজনে। ফোন ইন পর্বে আপনাদের পছন্দের গানের অনুরোধটি আমাদেরকে জানাতে পারবেন 0197412970 এই নম্বরে ফোনের মাধ্যমে। এবারে কে আছেন? হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা সালাম নিয়েছি। কোথা থেকে বলছেন? রূপসা থেকে বলছেন। আচ্ছা, বাবা কেন চাকর ছায়াছবি থেকে যে কোনো একটি গান শুনতে চেয়েছেন বন্ধু, সালাম। এবারে কি আমাদের সাথে যুক্ত আছেন? শুভ সকাল, কে বলছেন? আচ্ছা, কোন গানটি শুনতে চাচ্ছেন? পরাধীন ছায়াছবি থেকে গান শুনতে চাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ নিখিল আপনাকে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের সাথে যুক্ত আছেন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীর আয়োজনে। এবারে কে যুক্ত আছেন? শুভ সকাল, জি দীপঙ্কর, অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ বন্ধু দীপঙ্কর, তুমি ডাকলেও আসি, তুমি না ডাকলেও আসি, আমাদের মতোই কিন্তু অবস্থা শ্রোতা বন্ধু, আপনারা ডাকলেও আমরা আপনাদের সাথে আছি, না ডাকলেও আছি, সব সময় থাকবো। এবারে কে আছেন? শুভ সকাল,
2: কথা বলছি পলাশ কুমার সরকার।
0: জি পলাশ,
2: ঠিকানা কামতুনগর ডুমরিয়া।
0: জি
2: ভালো আছেন আপনি?
0: হ্যাঁ আমরা ভালো আছি। কোন গানটি শুনতে চাচ্ছেন?
2: শাস্তির বদলে শাস্তি,
0: শাস্তির বদলে শাস্তি।
2: এবং বেবিনা জিনের কণ্ঠে চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটি লাল,
0: দুটো টানা টানা। অবশ্যই শ্রোতা বন্ধু, আপনাদের অনুরোধ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, নিয়ে নিচ্ছে আরো একটি ফোন কল। কে আছেন যুক্ত আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম,
3: কেমন আছেন আপনি?
0: আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক অনেক ভালো আছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, অনুরোধ জি জানাবেন।
3: কথা বলছিলাম মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু।
0: আচ্ছা রেজাউল, আপনার অনুরোধ
3: আলম ঝন্টু,
0: জি রেজাউল আলম ঝন্টু, আপনার অনুরোধটি জানাবেন। কোথা থেকে বলছেন? হরিণাকুণ্ড থেকে।
3: গান শোনাবেন আছে চাওয়া থেকে পাওয়া, এই সাহেব থেকে সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলুর কণ্ঠে। গানের শিরোনাম আছে সাথী তুই আমার জীবন, এই গানটি শোনাবেন।
0: অনেক অনেক ধন্যবাদ বন্ধু রেজাউল আলম ঝন্টু আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। এবং এই ফোন কলটির সাথে সাথেই কিন্তু শেষ হলো আমাদের আজকের ফোন ইন পর্ব। শ্রোতা বন্ধুরা, আপনারা যুক্ত আছেন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীতে। রূপালীর আয়োজনে এবারের গানটি শুনবেন লাল দরদিয়া ছায়াছবি থেকে, শিল্পী মনির খান ও কনক চাঁপার কণ্ঠে গান। এবং গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছেন লাবণী মঠবাড়িয়া থেকে।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: শ্রোতা বন্ধুরা, শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। রূপালীর আয়োজনের এবারের গানটি শুনবেন প্রিয়া আমার প্রিয়া ছায়াছবি থেকে, শিল্পী এসআই টুটুলের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন ইসমাইল বগুড়া থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। রূপালীর আয়োজনের সবশেষ গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছেন সুফল রায়েরমহল খুলনা থেকে। তিনি শুনতে চেয়েছেন মন মানে না ছায়াছবি থেকে গান, শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাঁপার কণ্ঠে। চলুন শুনে নেওয়া যাক গান।

শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানের আয়োজন রূপালি। আগামীতে ঠিক সকাল 9:05 আবারও যুক্ত হব আপনাদের সাথে রূপালির আয়োজন নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।

শ্রোতা বন্ধুরা, চলছে বর্ষাকাল এবং জমছে চারিদিকে পানি, তাই এই পানিতে জন্মাতে পারে কিন্তু এডিস মশা। সকলে চলুন এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের করণীয় সম্পর্কে জেনে নেই। অফিস বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমতে থাকতে দেব না। নির্মাণাধীন ভবনের মাঝে, লিফটের গর্তে ইত্যাদিতে পানি জমে থাকতে দেখলে অবশ্যই পরিষ্কার করব এবং যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই তিন দিনের মধ্যে পরিবর্তন করতে হবে। চলুন সকলে সতর্ক হই, সচেতন হই, সুস্থ থাকি। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন রাগ রং, উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান। এতে আজ বিলাস খানি টোরির আগে খেয়াল শুনবেন, শিল্পী নারায়ণ চন্দ্র সাহা, রাগ বিলাস খানি টোরি।

শুনলেন রাগ রং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান। এতে আজ বিলাস খানের টৌরি রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন নারায়ণ চন্দ্র সাহা। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের আয়োজন। অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি হুমায়রা আক্তার হিয়া, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।

এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের আয়োজন। অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি হুমায়রা আক্তার হিয়া, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় আছি আমি হুমায়রা আক্তার হিয়া। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার খবর পড়ছি কামরুজ্জামান পিন্টু। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের বিশেষ করে তরুণদের সহযোগিতা চেয়েছেন। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারা দেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এ সহযোগিতা কামনা করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২০২৪ সালের ৫ই আগস্ট দেশের তরুণ সমাজ পরিবর্তনের সূচনা করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজ যদি চায় তবে একটা দেশের পরিবর্তন সম্ভব। তিনি বলেন, কয়েক কোটি তরুণ ও শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক মানুষ যদি পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসে তাহলে দেশকে পরিবর্তন করা সম্ভব। তারেক রহমান বলেন, আগামী তিন মাসে শতভাগ না হলেও ডেঙ্গু সমস্যার অন্তত ৮০% সমাধান করার চেষ্টা করবে সরকার। তিনি বলেন, প্রত্যেকে সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজের বাসা, শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সময় দিলে পরিবেশের দ্রুত পরিবর্তন সম্ভব। রাস্তাঘাটে যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষক সহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার সর্বদা সম্ভাব্য সব ধরনের সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে থাকবে। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য তুলে ধরে তারেক রহমান বলেন, তাদের উপস্থাপনায় দেশের আগামী কর্মপরিকল্পনার একটি গ্রিক রূপরেখা পাওয়া গেছে। তিনি বলেন, বক্তাদের প্রস্তাবিত বিষয়গুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা গেলে দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে। স্থানীয় উদ্ভাবনের সাথে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ এবং বাজারের সুযোগগুলোর সংযোগ স্থাপনের লক্ষ্যে তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, বিশ্বমানের দক্ষ মানব সম্পদ ও প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনছে। তিনি গতকাল রাজধানীর নবদিতে থিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ প্লেনারি সেশনে অংশ নিয়ে একথা বলেন। মাহদি আমিন বলেন, আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটির মতো আধুনিক বিষয়গুলোকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে। একই সঙ্গে কারিগরি শিক্ষাকে শিক্ষা প্রাতিষ্ঠানিকভাবে মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করে সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা হচ্ছে। ইয়েমেনের লোহিত সাগরের উপকূলে গুরুত্বপূর্ণ বাবাল মানদেব প্রণালীতে সৌদি সৈন্যদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে হুতি বিদ্রোহীরা। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূলীয় এলাকার নিয়ন্ত্রণ গ্রহণের পর সৌদি আরবের সঙ্গে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইরাক থেকে ড্রোন হামলার পর সৌদি আরব ইস্ট ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইয়েমেনের সঙ্গে হুতিদের সংঘাতে হস্তক্ষেপ না করার জন্য হুতিরা ওয়াশিংটনকে অনুরোধ জানিয়েছে। খেলার খবর, ফুটবল। বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল দল আজ জর্ডানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে। আম্মানের জেএফএ ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রথম ম্যাচে জর্ডানকে ৫-০ গোলে হারায় বাংলাদেশ। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮:৩০ শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে পচেফিস্ট্রোমে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এ দল। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা এ দল ৪০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮২ রান করে। জবাবে বাংলাদেশ এ দল ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান করে। বৃষ্টির কারণে প্রথম দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এই জয়েই ১-0 ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ এ দল। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। এদিকে ঢাকা আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন, এখন শুনবেন একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 8ই সেপ্টেম্বর থেকে আজ 13ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় BMTA বাংলাদেশ সেনাবাহিনী আর্টিলারি কোর্স শুটিং পরিচালনা করবে। এ ফায়ারিং চলাকালীন প্রতিদিন সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশপাশের সাধারণ এলাকা হলুদিয়া, হাম্বুরামপাড়া ও গোয়ালমারি সম্পূর্ণরূপে পরিহার করতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ অন্যান্য যানবাহন ও বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকার অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1টা 5 মিনিটে। স্বাস্থ্যবিচিত্রা, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান বেলা 2টা 30 মিনিটে। স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান কথা ও ছন্দ শুনবেন বেলা 3টা 30 মিনিটে। দেশের গান শুনবেন বেলা 12টা বেজে 15 মিনিটে ও বিকেল 4টা 50 মিনিটে। ছায়াছবির গান শুনবেন বেলা 3টা বেজে 5 মিনিটে ও বিকেল 4টা 5 মিনিটে। নজরুল সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী পলাশ কুমার রায় বেলা 12টা 20 মিনিটে। আধুনিক গান শুনবেন শিল্পী আব্দুল করিম খান ও মাহবুবা রওশন রাখির কণ্ঠে বেলা 12টা বেজে 30 মিনিটে। বাউল গানের অনুষ্ঠান শুনবেন সন্ধে 6টায়। পল্লীগীতি শুনবেন শিল্পী মেহেরুন্নেসা বেগম ও মোহাম্মদ নাসির উদ্দিন শেখের কণ্ঠে বেলা 12টা বেজে 40 মিনিটে। এছাড়া FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি রুবাইয়া রাহদিন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বৃদ্ধ বাবা মায়ের সুরক্ষার জন্য সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে। এই সংশোধনী নিয়ে কেউ কেউ বিতর্ক সৃষ্টির চেষ্টা করছেন, হেবা আইনে হাত দেওয়ার ক্ষমতা কারণেই। তিনি গতকাল যশোর পিটিআই হল রুমে চাকরি মেলা ও সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। আইনমন্ত্রী বলেন, 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইনে আনা সংশোধনীতে স্পষ্টভাবে বলা হয়েছে, হেবা কিংবা অন্য কোনো আইনে যে কোনো ধর্মের সম্পত্তি হস্তান্তরে সংশোধনীর কারণে বাধাগ্রস্ত হবে না। কোনো আইনের আওতায় দান, উইল কিংবা যে কোনো প্রকারের সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রেও এই সংশোধনী বাধা সৃষ্টি করতে পারবে না। বৃদ্ধ বাবা মাকে সুরক্ষা দেওয়ার জন্য এই সংশোধনী আনা হয়েছে। এখন এটাকে অনেকেই হেবা আইনের লঙ্ঘন বলছেন। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান খোকন সহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা মহানগরীকে শিক্ষা ও সাংস্কৃতিক বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে। পর্যাপ্ত খেলার মাঠ ও পার্ক নির্মাণের পাশাপাশি সুস্থ ধারার সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করতে হবে, তবে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর কিছু উপহার দিতে সম্ভব হবে। তিনি গতকাল খুলনা প্রেস ক্লাবে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2026 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রশাসক বলেন, আগামী 3 মাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে, সেজন্য নগরবাসীকে নিরাপদ রাখতে কেসিসি সর্বশক্তি নিয়োজিত করে কাজ করছে। কেসিসির পাশাপাশি প্রত্যেকের বাড়ির আঙিনা ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস নিজ উদ্যোগে পরিচ্ছন্ন রাখতে হবে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন খুলনা অঞ্চলের সভাপতির সভাপতিত্বে একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদকের সময় উপস্থিত ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, রাষ্ট্রের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে, সেই দায় পরিশোধ করতে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করতে হবে। তিনি গতকাল যশোর শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে যশোর শিক্ষা ট্রাস্ট আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। অধ্যাপক নার্গিস বেগম বলেন, শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে সহায়তা করার জন্য দেশে বৃত্তি প্রদান কার্যক্রম চালু হয়েছে। শিক্ষার গুরুত্ব বিবেচনায় যুগে যুগে জমিদার, শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছেন। বর্তমানে সরকার ও শিক্ষা বিস্তারের লক্ষ্যে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, রাষ্ট্র শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের সুযোগ করে দিচ্ছে, তাই রাষ্ট্রের প্রতি তাদের দায়বদ্ধতাও রয়েছে। সেই দায় পরিশোধের জন্য শুধু সনদ অর্জন নয়, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়ন ও কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লা অনুষ্ঠান

0: পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই উন্নয়নের অভিযাত্রায় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি হিসেবে সারা দেশে পালিত হচ্ছে বৃক্ষরোপণ অভিযান। আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষের চারা রোপণের এই মহাপরিকল্পনা কেবল পরিবেশ রক্ষাই নয়, অর্থনৈতিক সমৃদ্ধিও এনে দেবে। এ বিষয়ে যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন,
1: মাননীয় প্রধানমন্ত্রীর এই সবুজ উদ্যোগে আমাদের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে তৃণমূলের শেষ মানুষটি পর্যন্ত পৌঁছে গেছে। ইস্তিহারের প্রতিটি ওয়াদা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আর এই বৃক্ষরোপণকে আমরা রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি একটি নাগরিক আন্দোলন হিসেবে নিয়েছি।
0: শুধু চারা রোপণই নয়, বন বিভাগ ও পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বয়ে রোপিত চারার সার্বিক পরিচর্যা নিশ্চিত করার প্রশাসনিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারি পর্যায়ে প্রস্তুতি ও বাস্তবায়ন নিয়ে উপজেলা বনায়ন কর্মকর্তা আব্দুল কুদ্দুস শাওন বলেন,
2: আমরা সরকারি ভাবে প্রকৃতি বান্ধব দেশীয় ফলদ ও ঔষধি গাছের পর্যাপ্ত চারা সরবরাহ এবং রোপণ করেছি। রোপণকৃত গাছগুলোর শতভাগ বেঁচে থাকা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা ও গ্রাম পর্যায়ে মনিটরিং ও সামাজিক মনোনয়ন টিম কাজ করছে।
0: দেশব্যাপী নদীর তীর, সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের খালি জায়গায় চলছে চারা রোপণের কাজ। একটি নিরাপদ ও সবুজ ভবিষ্যৎ রেখে যেতে এই কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করছেন তরুণ ও সাধারণ নাগরিকেরা। সাজ্জাদ গনি খান, রিমন, যশোর, জেলা প্রতিনিধি, বাংলাদেশ বেতার, খুলনা।
3: বাগেরহাটের মোংলা কোস্টগার্ড সদস্যরা গতকাল পৌর শহরের প্রধান বাজারে একটি তেলের গোডাউনে অভিযান চালিয়ে অবৈধ 15,600 লিটার ভোজ্য তেল জব্দ করেছে। খেলার খবর, ফুটবল। মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আল মামুন স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের গতকালের দুটি সেমিফাইনাল খেলায় হান্টার বয়েজ একাদশ 2-1 গোলে মাহফুজ একাদশকে এবং নয়ন একাদশ 1-0 গোলে মামুন একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:35 ইংরেজিতে।
4: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গানের কথা সাজিয়েছেন নঈম গহর।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন দেশের গান শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন নজরুল সঙ্গীত। পরিবেশন করবেন শিল্পী পলাশ কুমার রায়।

শুনলেন শিল্পী পলাশ কুমার রায়ের পরিবেশনায় নজরুল সঙ্গীত। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রদীপ রাহা। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান শিল্পী মাহবুবা রওশান রাখি। গানটির কথা সাজিয়েছেন রেজাউনুল হক।

ভালো ভালো কথার মালাই নিয়েছিল বর্ষে হারু, খেয়ালের খেলায় আমি মজেছিলাম রসে, ভালো ভালো কথা।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গান। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী আব্দুল করিম খান, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ মতিয়ার রহমান খান।

শ্রোতা বন্ধুরা শুনলেন আধুনিক গান শিল্পী মাহবুবা রওশন রাখি ও আব্দুল করিম খানের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী মেহরুন্নেসা বেগম। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ কলিমুদ্দিন মিয়া।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পল্লী গীতি। এবারে গানটি শুনবেন শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন শেখের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন রেজাউল করিম টিপু।

0: আপনি জানেন কি, আপনার বাড়ি ও আশেপাশে পরিত্যক্ত জিনিস যেখানে পানি জমে থাকে, যেমন পানির বোতল, কন্টেনার, টায়ার, ফুলের টব, পানির ট্যাঙ্ক, নির্মাণাধীন স্থাপনায় জমে থাকা পানি, রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনের পানি, এমনকি অব্যবহৃত ঢাকনা খোলা হাই কমোড ইত্যাদিতে আপনার অজান্তেই এডিস মশা বংশ বিস্তার করে। এই এডিস মশার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ ছড়ায়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সারা দেশে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চলছে। নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি।
1: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা, সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: শ্রোতা বন্ধুরা, শুনলেন পল্লীগীতি, শিল্পী মেহরুননেসা বেগম ও মোহাম্মদ নাসিরউদ্দিন শেখের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন নাতি রাসুল, শিল্পী সাইদুর রহমান সাইদ।

0: শুনলেন নাতে রাসুল শিল্পী সাইদুর রহমান সাইদের কণ্ঠে। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার হতে মুক্ত। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুণা এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।
1: আল্লাহু আকবার, আল্লাহ

0: ثم رد هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি আল্লাহতালার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহতালা তাকে উঁচু করেন। ফলে সে নিজের চোখে ও নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে, আল্লাহতালা তাকে নিচু করে দেন। ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায়, যদিও সে নিজের ধারণায় বড় হয়। এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর ও শুকরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। আলহাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বিজ্ঞাপন তরঙ্গ।
1: রোজ ঝলমল এই সোনালী দুপুরে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনতে পাচ্ছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান। অনুষ্ঠানের মাঝে অবশ্যই আপনাদের সাথে আমরা কথা বলব 01974-1219-70। নিশ্চয়ই আপনারা ফোন করবেন, জানাবেন আপনাদের পছন্দের কথা। তো চলুন মূল আয়োজনে ফেরাই চোখ। শুরুতেই সুন্দরী এই ছবির গান রয়েছে আপনাদের জন্য, শিল্পী সাবিনা ইয়াসমিন। গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন হাফসা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে।

সত্যি তাই আমরা আছি থাকব চিরকাল আপনাদের সাথে রইব। যদি আপনারা আমাদের সাথে একসাথে পথ চলতে চান তাহলে অবশ্যই আমাদেরকে টিউন করুন এবং প্রত্যেকটি অনুষ্ঠান শুনুন, পাশাপাশি ফোনের পর্বে সরাসরি কথা বলে আপনাদের মতামত জানাতে পারেন। তবে হ্যাঁ, গানের অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের অনুরোধের কথাই বলবেন, তবে এইবারে চাওয়া থেকে পাওয়া পর্যন্তই আমরা থাকতে চাই। চলুন শুনে আসি এই ছবির গানটি কনক চাপা এবং খালিদ হাসান মিলুর কণ্ঠে। শুনতে চেয়ে এমডি ওয়াহিদুজ্জামান আপনি ভেড়ামারা কুষ্টিয়া থেকে অনুরোধ করেছেন।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এ সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য 0197412197 এই নম্বরটিতে। প্রথম বন্ধু কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুভ দুপুর, বলুন। জি জি বলুন। হ্যাঁ হ্যাঁ, জি বলুন ভাইয়া।
1: ছবির নাম বেদিন।
0: হ্যাঁ হ্যাঁ,
1: গানের কথা কেন তুই বলিস না, অবশ্যই শোনাবে না।
0: ছবিটার নামটা আর একবার বলবেন। প্রেম গীত? না না না, ছবির নাম, ছবির নাম,
1: ছবির নাম বেদিন। বেদিন
0: দূরবীন?
1: বেদিন বেদিন।
0: আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অবশ্যই আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। এবার কে আছেন? হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আপা মনে ভালো আছেন?
0: জি ভাইয়া বলুন। আবারও ভেড়া মারা কুষ্টিয়ার বন্ধু, তাই তো?
2: ভেড়া মারা কাজ করা কুষ্টিয়া।
0: হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ,
2: অজান্তে।
0: অজান্তে, হ্যাঁ
2: অজান্তে। কুমার শানুর কণ্ঠে।

0: হ্যাঁ,
1: মা গো তুমি একবার বুলবুল বলে ডাকো।
0: চমৎকার কথা বলেছেন মা গো তুমি একবার বুলবুল বলে। আচ্ছা, খোকা হোক আর বুলবুল হোক একই তো কথা, মায়ের কাছে সব সন্তানই ছোট। এবারে কে আছেন? হ্যালো, জি আদাব জ্ঞানন্দদা।
1: হ্যাঁ,
0: আচ্ছা ঠিক আছে, জি ভালো দাদা,
1: ভালো থাকুন, দোয়া করি।
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, অনেক সুন্দর করে আপনার অনুরোধের কথা বলেছেন। তবে গান একটু বলে দিলে ভালো হয়, কেননা একটা ছবিতে তো অনেক গান থাকে, আপনার কোনটা পছন্দ কি করে জানবো বলুন তো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। মোস্তফা কামাল পাশা, হ্যাঁ বলুন।
1: নাম হচ্ছে কালাদহ পণ্ডিত মাস্টার বাড়ি,
0: ফুলবাড়িয়া ময়মনসিংহ,
1: জেলা ময়মনসিংহ। আপু গান শুনতে অনুরোধ করছি,
0: একাই একশো। আচ্ছা, সত্যি তাই, দমের উপর বাড়ি ঘর। ধন্যবাদ, একটা আধ্যাত্মবোধের গান আপনি শুনতে চেয়েছেন এর জন্য। এবারে কে আছেন? আসসালামু আলাইকুম। কাকচিড়া বরগুনা থেকে, হ্যাঁ বলুন দাদা। আমার ভাঙা ঘরের, ঠিক আছে, অনেক সুন্দর একটি গান আপনি শুনতে চেয়েছেন এই জন্য ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম,
0: জি কে বলছিলেন? জি ভালো, কে বলছিলেন?
2: কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম মালা থানা মোলগঞ্জ এর বাগান।
0: আচ্ছা বলুন ইব্রাহিম ভাই।
2: আমি গান শুনতে পাগলা ঘন্টা,
0: পাগলা ঘন্টা
2: ডলি শুনছেন? আমি 100 বছর তোমারই অপেক্ষাতে আছি।
0: হ্যাঁ, আমি 100 বছর তোমারই অপেক্ষাতে আছি, তাই তো? আমরা আর 100 বছর আপনাদেরকে অপেক্ষা করাবো না, কিছুক্ষণের মধ্যেই আবারও আপনাদের গানের কাছেই ফিরে যাব। কে আছেন? সবার অজান্তে, বুঝিনি গানের কথাটা আরবার বলবেন। আচ্ছা, চোখে যার কাজল নেই, ঠিক আছে, আমরা চেষ্টা করব শুনিয়ে দিতে। এবারে কে আছেন? আসসালামু আলাইকুম। জি ভালো, হ্যাঁ পাংশ রাজবাড়ির বন্ধু, বলুন দাদা কি গান শোনাবো আপনাকে? হ্যাঁ হ্যাঁ, ছবিটার নাম আর একবার বলবেন কি? দুর্জয় ছবির গান। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। এবারে শেষ বন্ধুর ফোন নিয়ে ফিরে যাব গানের কাছে। কে রয়েছেন? জি জি, কে বলছিলেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ,
1: অঞ্জন,
0: অঞ্জন ছোট সন্ন্যাসী। হ্যাঁ হ্যাঁ,
1: প্রেমের সমাধি জীবনের নৌকো চলে এই গানটি শোনাবেন?
0: প্রেমের সমাধি ছবির গান, জীবনের নৌকো, ঠিক আছে, আর কথা নয়, আমরা গানের কাছে ফিরে যাচ্ছি। শোনাবে এবার মধুমিতা ছবির গান শেফালি ঘোষের কণ্ঠে, তুমি যে আমার জীবনের উপহার। চমৎকার এই গানটি শুনতেছি, আমাদের কাছে অনুরোধ করেছেন মানিক শৈলকুপা ঝিনাইদা থেকে।

এবারে অডিক আপনি প্রেস ক্লাব খুলনা থেকে অনুরোধ করেছিলেন সারেং বউ ছবির গান শোনানোর জন্য। চলুন এবার আপনার পছন্দের গানটি শুনে আসি।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা তোর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
2: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
2: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

শুনছিলেন খাল খন সম্পর্কে বিস্তারিত তথ্য। প্রিয় শ্রোতা, শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শুনছিলেন আপনাদের পছন্দ করায় বিভিন্ন ছায়াছবির গান। এবারে তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো, এই চমৎকার গানটি রয়েছে আপনাদের জন্য, নেওয়া হয়েছে চাঁদের আলো ছবি থেকে, শিল্পী এম এ খালেক এবং রিজিয়া পারভিন। আর গানটি শুনতেছি দীপঙ্কর, আপনি নন্দন প্রতাপ খুলনা থেকে অনুরোধ করেছেন।

এবারে পলাশ কুমার সরকার, কাঞ্চননগর ডুমুরিয়ার বন্ধু, আপনার অনুরোধের গান রয়েছে আমাদের তালিকাতে। শোনাব দাদিমা ছবির গান এন্দ্র কিশোরের কণ্ঠে।

0: মা,
1: কি রে সুমন,
0: তোমার না শরীর খারাপ? জ্বর?
1: তেমন কিছু না রে বাপ, একটু ঠান্ডা লাগছে।
0: কি কও মা, তোমার গা দেখি পুইরা যাইতাছে। না, আজ তুমি কামে যাইও না মা।
1: কামে না গেলে ভাত আইব কই থেকে রে বাপ? বস্তির ঘরের ভাড়া দিমু কেমনে?
0: কেন, আমি যে রাস্তার মোড়ে পানির বোতল বেছি, দরকার হইলে রাত পর্যন্ত বেসুম।
1: পানি বেচা পয়সায় তো তোর নাস্তার পয়সাই হয় না।
0: পুঁজি থাকলে তো অন্য কিছু বেচতাম।
1: থাক বাপ, যা নাই তা নিয়ে ভাবিস না রে। অহন যাই, দেরি হয়ে গেলে অনেক খিস্তি হুনত হয় আমারে আবার।
0: এই জ্বর নিয়ে তুমি কামে যাইবা মা? আমার খুব কষ্ট লাগতেছে। আমি বড় হইলে আর তোমার বাসার কাম করতে দিব না। যেমনে হোক, আমি কামাই কইরা তোমার খাওয়াবো। তুমি হারা দিন ঘরে বসে থাকবা।
1: আইসা রে বাপ, আইসা, বড় হইয়াল তখন আর আমি কাজ করুম না। আর তুইও রইদের মধ্যে বেশিক্ষণ রাস্তা রাস্তা এখন থাকিস না, বুঝছস?
0: মা,
1: কি রে আবার কি?
0: কাশিম মামা যে একটা কথা কইছিল, মনে আছে?
1: হ, মনে আছে, কিন্তু।
0: কোনো কিন্তু না, তোমার লগে এখনই আমি বাইর হমু।
1: আইসা আইসা, ল চাই, আই আই, তা
0: চলো মা।
2: বচপন মোহাম্মত কো দিল সে না জুদা করনা, জব ইয়াদ মেরি আয়ে মিলনে কি।
1: কাশিম ভাই,
3: আসিয়া, তোমার কথা ভাবতে না ভাবতে এসে পড়ছো। কি অন্তর যোগাযোগ, তা কেমন আছো?
1: বাইসা আসি, শুধু এই কথাটাই কইতে পারি ভাই।
3: সুমন রো লগ নিয়েছো দেখি।
1: হ, আপনি যে কইছিলেন আপনার গ্যারেজে ওরে কাম দিবেন।
3: দেরি করে ফেলালে তো, অহন আমি লোক রেখে ফেলছি।
1: ও, তাইলে জায়গা।
3: বসো বসো বসো, এত তারা কিসের?
1: না,
3: যখন চা খেয়ে যাও।
1: এই কাশিম ভাই, আমার তো আবার কামে যাইতে হইব ভাই।
3: আরে আসিয়া, এমন সুন্দর গত নিয়া তুমি মাইনসের বাসায় কাম করো, বড় আফসোস লাগে আসিয়া। তোমার জামাইটা আসলে একটা মানুষ, এমন সুন্দর বউ আর এমন একটা মাসুম বাচ্চা ফালাইয়া কেউ নিরুদ্দেশ হয়? চরিত্রহীন।
0: মা চলো।
3: না রে, না না না না, আমার দরজায় এসে তো তোমরা ফিরে যেতে পারো না। আসিয়া, সুমন আমার গ্যারেজেই কাম করবো, তাতে আমার লাভ হোক লস হোক কিচ্ছু যায় আসে না। হইলে তো জঙ্কার উডানির কামে লাগাইয়া দে, একটু শিখে পরে আলো যাতে আতুর না হইয়া যায়। আরে আরে, হন হন হন হন, চোখে কালো চশমা লাগাইয়া দিস। বাবা সুমন, যাও যাও, লেদুর লোক যাও, কাম শিখো।
1: কাশিম ভাই, আপনি যে কি বইলা?
3: কিচ্ছু কইতে হইব না, তোমার পোলা তো আমারই পোলা। না মানে অপরিচিত পোলা পান রাখলে সমস্যা হয়, চান্স পাইলেই চুরি চামারি করে।
1: আপনার এইখানে কাম কইরা পোলাররা যদি কিছু টাকা পায়?
3: সময় হলে টাকা পাইব, আগে দুই চার মাস যাক কাম শিখুক। কতজনে কাম শিখনের লেগা উল্টা আমার টাকা দিতে চায়, আমি কিন্তু অত লোভী না।
1: কিন্তু কিছু টাকা তো
3: দুপুরে সকলের লগে খাইব।
1: সকালের রাইতের খাবার?
3: সেটাও ধীরে ধীরে হইব, কাম ভালো করলে তাড়াতাড়ি হইব।
1: না মাইনে,
3: চিন্তা করো না তো আসিয়া, তোমরা হইলা আমার আপন মানুষ, না খাইয়া থাকবা না। যাও যাও।
1: আল্লাহ আপনার ভালো করুক ভাই। আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আল্লাহর কাছে হাজার শুকর, কষ্টতে কপালে নিয়ে আই জন্মাইছি, দেহি না কয়টা মাস।
3: আসিয়া, কি চিন্তা করো, ধরো ধরো পঞ্চাশটা টাকা রাখো তোমার কাছে, আর ধরো না।

0: সুমিনা কি হয়েছে?
1: প্রিয় শ্রোতা, এবারে কুলমিলতা এই ছবির গান শোনাবো আপনাদেরকে। মিলন বাবু, আপনি বৈরাবাজার খুলনা থেকে অনুরোধ করেছিলেন এই গানটি শোনানোর জন্য, শিল্পী শামিমা আক্তার।
2: ছাত্ররা মালা দেয় নাকি? দেয় দেয়, লেখাপড়া করলে

শুনছিলেন কলমিলতা ছবিতে শাম্মী আক্তারের কণ্ঠে গান, আর এইবারে রয়েছে জজ ব্যারিস্টার ছবির গান, যে গানটি শুনতেছে রেজাউল। আপনি কয়রা খুলনা থেকে অনুরোধ করেছেন শিল্পী আগুন এবং রুনা লায়লা।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা দুটো বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর পরই ফিরে এসে শোনাব আপনাদের বাকি পছন্দের গানগুলো। নিশ্চয়ই পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি শামশেদ জাহান। দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবায়দা রহমান। আজ রাজধানীর নব থিয়েটারে আয়োজিত সবার জন্য স্বাস্থ্যসেবা শীর্ষক এক সেমিনারে বক্তব্যে তিনি একথা বলেন। ডাক্তার জুবায়দা রহমান বলেন, বাংলাদেশে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা পাওয়া কোনো সুবিধা নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডাক্তার জুবায়দা রহমান। সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গুণগত শিক্ষার উন্নয়ন, বিশেষ করে রাজনীতিমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের 11 দফা নির্দেশনা বাস্তবায়নে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এই কর্মপরিকল্পনার আওতায় সারাদেশের স্কুল ও কলেজগুলোতে অভিন্ন পাঠদান কর্মসূচি ও ক্লাস রুটিন প্রবর্তনের মাঝ পর্যায়ের কাজ শুরু করা হয়েছে। এই কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি উৎসাহিত করা, বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ এবং ভালো অবদানের জন্য পুরস্কৃত করার পাশাপাশি শ্রেণীকক্ষে গুণগত শিক্ষা দান নিশ্চিত করা, শিক্ষক ও শ্রেণীকক্ষের পাঠদান সরাসরি পর্যবেক্ষণ এবং খেলাধুলা ও সহ শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা। সার কার্যক্রম তদারকিতে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম চালু করেছে কৃষি মন্ত্রণালয়। পাশাপাশি মাঠ পর্যায়ে সার নিয়ে কোন ধরনের সমস্যা বা অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের 528 নম্বর কন্ট্রোল রুম কক্ষে 28 নম্বর কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে। কোন জেলা বা উপজেলায় সার সংকটের আশঙ্কা দেখা দিলে তা অগ্রাধিকার ভিত্তিতে শনাক্ত করে প্রয়োজনীয় সুপারিশ করবে কন্ট্রোল রুম। কৃষি মন্ত্রণালয়ের আদেশে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুমের যোগাযোগের জন্য 050351 ফোন নম্বর দেওয়া হয়েছে। 2026-2027 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদনের সময় আজ রাত 8টায় শেষ হচ্ছে। এ সময়ের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা নতুন করে আবেদন করতে পারবে। আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের মাধ্যমে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে তাদের সংশোধিত ফল একাদশ শ্রেণীর ভর্তি আবেদনের পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে আবেদন করা এসব শিক্ষার্থী নতুন করে আবেদন করতে পারবে, আর যারা এরই মধ্যে আবেদন করেছে তারা নিজেদের আবেদন পরিমার্জন করতে পারবে। 2027 সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয় গত 9 সেপ্টেম্বর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। কর্ণফুলী উপজেলার কলেজবাজার এলাকায় কাভার ভ্যান ও মাইক্রো বাসের ভয়াবহ সংঘর্ষে 4 জন নিহত ও 11 জন আহত হয়েছেন। গত রাত 1:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হরমুজ প্রণালীর অদূরে আজ ভোরেই ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলায় 1 জন নিহত ও অপর 3 জন আহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার মধ্যে এই ঘটনা ঘটল। তবে মার্কিন সামরিক বাহিনী এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণ 7,000 ছাড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে এটিই এখন পর্যন্ত দেশটিতে ইবোলার সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব। সর্বশেষ প্রাদুর্ভাবে এখন পর্যন্ত 3,398 জনের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া একটি ফেরি থেকে 103 জনকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ সকালে পূর্ব জাভার সুরাবায়া থেকে বাঞ্জার মাসিনের দিকে 243 জন যাত্রী ও ক্রু নিয়ে যাওয়ার সময় ফেরিটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে। এতে ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফেরিতে থাকা অন্যদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। খেলার খবর ফুটবল। বাংলাদেশ অনূর্ধ্ব 17 নারী ফুটবল দল আজ জর্ডানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে। আম্মানের জেএফএ ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। প্রথম ম্যাচে জর্ডানকে 5-0 গোলে হারায় বাংলাদেশ। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত 8:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: বেলা 2টো বাংলা সংবাদের পর আবারও ফিরে এলাম আমাদের আয়োজনে। শুনছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত বিভিন্ন ছায়াছবির গান। আবারও সেই গানের আয়োজনে ফিরছি। এবারে শোনাব আপনাদেরকে আম্মাজান ছবির গান। যে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন জ্ঞানেন্দ্র পাল ঝিনাইদহ থেকে, আর শিল্পী আয়ুব বাচ্চু।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে কথা বলার জন্য। অনুরোধ করব, যাদের সাথে কথা হয়েছে নিশ্চয়ই তারা অন্য বন্ধুদেরকে অবশ্যই সুযোগ দেবেন এবং তাদের অনুরোধের কথা বলতে দেবেন। আর পাশাপাশি আরো অনুরোধ করব, খুব সংক্ষেপে নাম ঠিকানাটি জানিয়ে আপনাদের অনুরোধের কথা বলবেন। আর হ্যাঁ, চারিপাশে কিন্তু ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে, খুব সাবধানে থাকতে হবে। বিশেষ করে দিনের বেলায় আমরা যতটা সম্ভব বিশ্রাম নেবার সময় মশারি টানিয়ে ঘুমাব। আর রাতের মশারি কোনো বিপদ নেই তেমন কিন্তু না, তারপরেও নিজেদেরকে নিরাপদ রাখার জন্য মশারি ব্যবহার করা উচিত। হ্যালো, আসসালামু আলাইকুম।
1: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
1: শুভ দুপুর।
0: জি, শুভ দুপুর।
1: নাম রবিউল কান্ত, ঠিকানা ডুমরিয়া গজেন্দ্রপুর।
0: রবিউল কান্ত গজেন্দ্রপুর,
1: ঠিকানা ডুমরিয়া গজেন্দ্রপুর।
0: হ্যাঁ বলুন।
1: গান শুনতে চাই তবিন নামাজের কান্দ কেন মন, আর দিল্লি আছে আশাবুদার দিল্লু কানের কণ্ঠে
0: ভালো নয়। হাতের লেখা তারপর তো লিখতে হবে, তাই না? প্রিয় মানুষের কাছে ভালোবাসার লেখা তো লিখতেই হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক ভালো আছি, কে বলছিলেন? নিত্যানন্দ দা, তাই তো? হ্যাঁ বলুন দাদা, কি গান শোনাবো আপনাকে? প্রেমের জ্বালা। হ্যাঁ বলুন, কেউ বলবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম বিআই সাহেব। আচ্ছা ঠিক আছে, অনেক মজার একটা গান, ঠিক আছে অবশ্যই শোনানোর চেষ্টা করব। এবারে কে আছেন? হ্যালো, দুঃখিত বন্ধু, আপনি আরো একবার চেষ্টা করুন, আপনার ফোনটি রিসিভ করতে করতে কেটে গেল। তো যাই হোক, শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে বিজ্ঞাপন তরঙ্গে। শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। আর কিছুক্ষণ পরেই আমরা আবারও গানের কাছে ফিরে যাব। আর কে বলছিলেন এই মুহূর্তে জেনে নিই। আসসালামু আলাইকুম। জি
1: বলুন। অভিযোগ ছিল?
0: অভিযোগ, আচ্ছা বলুন।
1: এই যে রাজমিস্ত্রি আব্দুল সামাদ ফরিদপুরের, একবার সামাদ নামে, একবার আহাদ নামে, একবার ফারুক নামে ফোন দেয় বিভিন্ন শ্রোতার, কিন্তু এতে অসুবিধা হয়।
0: আপনার কথার মানে প্রেক্ষিত বলতে হচ্ছে বন্ধুরা, আপনিও যদি আপনার নাম অথবা ঠিকানা পরিবর্তন করে আমাদেরকে ফোন দেন তাহলেও কিন্তু কিছু করার নেই, কেননা আমরা কিন্তু আপনাদের ফোন নাম্বারগুলো সেভ করে রাখি না। তাই কেউ যদি তার স্বচ্ছতা বজায় না রাখে এই জন্য তো কিছু করার নেই আমাদের, তাই না? অবশ্যই তারা তাদের স্বচ্ছতা থেকে সরে আসছে। তো যাই হোক, ধন্যবাদ, এই কথাটি নিশ্চয়ই যার জন্য বলছেন তিনিও শুনছেন এবং অন্যান্য শ্রোতা বন্ধুরাও শুনছেন। আমরা একটু সতর্ক থাকবে এবং সবাইকে সুযোগ দিব। বলুন কে বলছিলেন? যা, আমাদের বন্ধুর নামটাই জানতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী বন্ধুর ফোনটা নিয়ে নিই। কে বলছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি, বলুন। এস এম আশরাফ। হ্যাঁ বলুন। আচ্ছা, আত্মত্যাগ ছবির গান শুনতে চেয়েছেন রূপসী গানটি, ঠিক আছে, ধন্যবাদ, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। পরবর্তী বন্ধু কে আছেন? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, কে বলছিলেন? ওয়ালাইকুম আসসালাম, বলুন।
1: ভালো আছেন?
0: অনেক ভালো, বলুন।
1: অনেক ভালো থাকেন, দোয়া করি। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান।
0: হ্যাঁ, কাকচিড়া বরগুনা বন্ধু।

0: বাদল,
1: বাদল
0: ছবি থেকে
1: হ্যাঁ
0: রুড়া লালার কণ্ঠে শোনাবেন, ওই দিনের তালা খুললুকে এই চাবিওয়ালা এইখানে শোনাবেন বাদল ছবি থেকে।
1: কি সিন্দুকটা কি খুললো না কি যেন বুঝিনি, ও আচ্ছা আচ্ছা ওই দিলের তালা খুললো কে, আসলেই তো ভালোবাসার মানুষ না হলে কিন্তু দিলের তালা খোলা সম্ভব না। আমরা আর একটি কিংবা দুটি ফোন নিয়ে ফিরে যাবো আবারও গানের কাছে। কে রয়েছেন এই মুহূর্তে?
2: ওয়ালাইকুম
1: আসসালাম, কে বলছিলেন? আব্দুল মজিদ শোলগাড়ি কুষ্টিয়া থেকে। হ্যাঁ বলুন বলুন।
2: নাগিনী ছবিতে
1: এটা তো অনেক গান আছে ওই একটা ছবিতে গানের। আচ্ছা ঠিক আছে, যে কোনো একটি শোনালে হচ্ছে। ধন্যবাদ, আমরা আর একটি ফোন নিতে পারবো, আর ফোন নিব না, এরপর পরে আবার গানের কাছে চলে যাব। কে বলছিলেন? আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? দুঃখিত বন্ধু, আপনার ফোনটা কেটে দিতে হচ্ছে। আমরা অনুরোধ করব যদি সংযোগ পান একটু আমাদের দিকে খেয়াল রাখবেন, কথা বলার চেষ্টা করবেন, কেমন? আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, সম্ভবত নেটওয়ার্কের সমস্যার জন্য আমাদের বন্ধুদের কথা আমরা শুনতে পাচ্ছি না, তাই আরও একবার চেষ্টা করছি শেষ বন্ধু বলে আরও একজনের ফোনটা আমরা রিসিভ করব। দেখা যাক এনার কথা শোনা যায় কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি ভালো বলুন। শাহিনুর রহমান, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন, শ্যামনগর সাতক্ষীরা থেকে শাহিনুর রহমান। কি গান শুনতে চান শাহিন ভাই? আচ্ছা, তোমাকে চাই ছবি থেকে যে কোনো একটি গান। আর কথা নয়, চলুন ফিরে এবার গানের কাছে। এবারে শোনাবো আপনাদেরকে স্বামী কেন আসামি ছবির গান উদিত নারায়ণ এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। আর এই গানটি শুনতেছি খোকন চন্দ্র, আপনি দীঘলহাট পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছেন।

শুনছিলেন বাগেরহাটের বন্ধু রায়হানের অনুরোধে বিক্ষোভ ছবির গান রুনালাল আগুন এবং তার সঙ্গীতের কণ্ঠে। প্রিয় শ্রোতা, এছাড়াও আমাদের গানের তালিকাতে রয়েছে তারকাটা ছবির গান কাশিম সর্দার, আপনি ডুমুরিয়া খুলনা থেকে আঁখি ছবির গান শুনতে চেয়েছিলেন। এছাড়াও আব্বাজান ছবির গান শুনতে চেয়ে ইয়াসির আপনি সিরাজগঞ্জ থেকে অনুরোধ করেছেন। তবে এই মুহূর্তে গরিবের রানী এই ছবির গান আপনাদেরকে শোনাব ইরিন জামান এবং ইন্দ্র কিশোরের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে ওসমান খান আপনি ফতেপুর মহেশপুর ঝিনাইদহ থেকে অনুরোধ করেছেন।

সত্যি তাই বন্ধুরা, তুমি ডাকলেও আসি, না ডাকলেও আসি। যদি আপনারা নাও ডাকেন, তারপরেও আগামীকাল ঠিক বেলা 1:05 আপনাদের কাছে ঠিকই হাজির হব ভালোবাসা ভালো লাগার গানগুলো নিয়ে। তাই যাবার আগে সে একই কথা, অবশ্যই আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর যেহেতু ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে, তাই সাবধান থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনার বাড়ির আশপাশটা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ দুপুর।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বেলা 2:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে স্বাস্থ্য বিচিত্রা, স্বাস্থ্য বিষয়ক ফোন অনুষ্ঠান, সঞ্চালনায় ডাক্তার এম বি জামান।
1: আসসালামু আলাইকুম সুপ্রশ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? যেহেতু এখন খুলনা একটা রেড জোন ডেঙ্গুর, সেই হিসেবে আশা করি হয়তো সবার বাসায় কেউ না কেউ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বা হয়ে থাকতে পারেন। ডেঙ্গু নিয়ে আসলে আমাদেরকে প্রতিটা সপ্তাহে আমরা কিছু না কিছু আলোচনা করি, কিন্তু ডেঙ্গু মহামারীর ভিতরে কিন্তু আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে ডায়াবেটিস। যাদের ডেঙ্গু হয় তাদের কিন্তু ডায়াবেটিসে খুব কষ্ট দেয়। তো সেই জন্য আজকে আমাদের টপিকটা রাখা হয়েছে ডায়াবেটিস সচেতনতাও করণীয়। অবশ্যই শ্রোতা বন্ধুরা, আমরা আলোচনা করবো আজকে ডায়াবেটিস সচেতনতাও করণীয়। আমাদের সাথে আমাদের অতিথি আছেন ডায়াবেটিস হসপিটালের সিনিয়র মেডিকেল অফিসার ছিলেন, এখন উনি আছেন গাজী মেডিকেল কলেজে, ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর। আমরা তার কাছে যাওয়ার আগে অবশ্যই শ্রোতা বন্ধুরা বলবো, আপনারা অবশ্যই আমাদের কাছে জানতে চাইবেন ডায়াবেটিস রোগীদের সচেতনতা হতে হলে কী করতে হবে বা ডেঙ্গু হলে কী করণীয় আছে, সেটা নিয়েই কিন্তু আলোচনা করবো। আপনারা আমাদের কাছে অবশ্যই প্রশ্ন করবেন 01974121970। আবারও বলছি শ্রোতা বন্ধুরা, প্রতি সপ্তাহে আপনারা জানেন যে নাম্বারটা আমরা ব্যবহার করি, সেই নাম্বারটি হচ্ছে 01974121970। সৌর ভাই আপনি কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
1: আলহামদুলিল্লাহ সৌর ভাই, আপনি তো আলহামদুলিল্লাহ ডেঙ্গু রোগী ডায়াবেটিস রোগীদের যাদের হয়েছে তাদের ডেঙ্গু কারেকশন করতে হচ্ছে, যদি একটু শ্রোতা বন্ধুদের বলতেন যে ডায়াবেটিস রোগীরা কেন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে।
2: প্রথমে আমি বলবো যে ডায়াবেটিস জিনিসটা কি। ডায়াবেটিক একটি বিভাজনিত রোগ যা ইনসুলিন নামক হরমোনের অভাবে বা তার কার্যকারিতার অভাব হয়ে থাকে। ডায়াবেটিক রোগী প্রয়োজনমত ইনসুলিন পায় না বলে তার দেহের শর্করা, আমিষ, চর্বি ইত্যাদি খাদ্যের বিভাগ সঠিক হয় না, পরে দেহে রক্তের সরবরাহ বেড়ে যায় এবং বর্ধিত শর্করা পরিষেবার সাথে বেরিয়ে আসে। এই অবস্থাকে আমরা ডায়াবেটিক মেলাইটার বহুমূত্র রোগ বলে থাকি। ডায়াবেটিক যে কোনো মানুষের যে কোনো সময় হইতে পারে, তাও সাধারণত বংশগত ও পরিবেশগত প্রভাবটাই বেশি দায়ী। সাধারণত 4 শ্রেণীর লোকের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাদের রক্তে বা রক্ত সম্পর্কে আত্মীয় ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, যাদের শরীরের ওজন বেশি, যারা শারীরিক পরিশ্রম করে না এবং যেহেতু রোগী ডায়াবেটিস হওয়া সত্ত্বেও সচেতনভাবে কাজ করে না, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। আর ডায়াবেটিসের সাথে সাথে বর্তমান যে আমাদের খুলনা এলাকাতে ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গু একটা ভিন্ন রোগ, ডায়াবেটিস একটা রোগ, কিন্তু যেসব রোগীর ডায়াবেটিস আছে এবং তাদের যদি ডেঙ্গুতে আক্রান্ত হয় তাহলে এই ডায়াবেটিস মাত্রাও বেড়ে যায়, ফলে ডেঙ্গু যে চিকিৎসা সেটাও ফলপ্রসূ পাওয়া যায় না। যদি বাস্তবে ডেঙ্গুর স্পেসিফিক কোনো চিকিৎসা নাই, আমরা সাধারণত সিমটোমেটিক চিকিৎসা গ্রহণ করি। যেমন প্রথম ডেঙ্গুলে হয় কি, যেমন ধরো শরীরে টেম্পারেচার জ্বর হয়, হাই টেম্পারেচার গ্রো করে। এই টেম্পারেচার কমানোর জন্য আমাদের যে ট্যাবলেট আছে আমরা বাজারে পাই প্যারাসিটামল ট্যাবলেট, নর্মালি আমরা নর্মাল প্যারাসিটামল বা প্যারাসিটামলের আরও এক্সটেন্ডেড ফর্মুলা আছে, ইভেন ইঞ্জেকশন ফর্মুলা সেটাও ব্যবহার করি বা সাবোজিটার। যখন জ্বরের মাত্রা 2-3 উপরে যায় তখন আমরা সাবোজিটার ব্যবহার করি বা ইঞ্জেকশন প্যারাসিটামল ইঞ্জেকশনও বাজারে এখন আছে তাই ব্যবহার করি। দ্বিতীয় চিকিৎসা হলো ডেঙ্গু হলে কি, মানুষের যে পরিপাকতন্ত্রের সমস্যা হয়, এখানে মানুষ খাইতে পারে না, রুচি থাকে না, বমি হয়, এটা প্রিভেন্ট করার জন্য আমরা গ্যাস্ট্রিক যে ইঞ্জেকশন আছে এগুলো ব্যবহার করি, অ্যান্টি বমি যত অ্যান্টিমিক ইঞ্জেকশন আছে এইগুলো ব্যবহার করি। 3 নম্বর হলো আমরা যখন এই ডায়াবেটিস যখন হয় জ্বর হয় তখন আমরা সাধারণত কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না, এটা একটা বড় জিনিস। ডায়াবেটিক ডেঙ্গু হলে সাধারণত কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করে না, যদি আরও সেকেন্ডারি কোনো কমপ্লিকেশন না গ্রো করে তা ততক্ষণ পর্যন্ত আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না। এই জন্য ডায়াবেটিক এই দুটো রোগের চিকিৎসা করতে প্রথমে ডায়াবেটিসটা স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে, তাহলে ডেঙ্গুও তাড়াতাড়ি কন্ট্রোল হবে। আর কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গু ডায়াবেটিস নাই, ডেঙ্গু হয়ে পরবর্তীতেও সে ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। এখন আজকে অনেকগুলো রোগীর আমি বিশেষ করে গাজী মেডিকেল কলেজে সমস্ত ডেঙ্গু রোগীদের প্রায় আমার মেডিসিন ওয়ার্ডে আমি কাজ করি, সেখানে অনেকগুলো বর্তমানে গাজী মেডিকেল কলেজে ১০০ মতন ডেঙ্গু রোগী ভর্তি আছে। প্রতিনিয়ত এই ডেঙ্গু রোগীদের সাথে কথা, তাদের চিকিৎসা ডায়াবেটিস হয়েছে তো আমি নিজে ডায়াবেটিস রোগী চিকিৎসা দিয়ে থাকি। তাই জন্য ডেঙ্গু রোগী ডায়াবেটিস থাকলে আরও সচেতনতা, তার খাওয়া দাওয়া সব কিছু স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হয়। আর ডেঙ্গু রোগীর আরেকটা চিকিৎসা হলো যে শান্ত তরল এবং নরম খাবার খাইতে হয়, লিকুইড খাবার খাইতে হয়। কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের তো আবার মিষ্টি জাতীয় কোনো লিকুইড খাবার খাওয়া যাবে না। শান্ত নর্মালি তো আমরা বেশি বেশি খাইতে পারি ডাবের পানি, খাওয়ার স্যালাইন, দুধ এবং তরল যে কোনো খাবার, কিন্তু ওই যে কোনো জুস বা মিষ্টি জাতীয় আখের রস এইগুলো আবার, কারণ তাই এগুলো খাইলে তো ডায়াবেটিস আবার বেশি গুণ বেড়ে যাবে।
1: এই ক্ষেত্রে সৌরভাই দেখেন কিন্তু ডেঙ্গু রোগী হলে কিন্তু বেশিরভাগ এখন কমলা মালটা এগুলো বেশি খায়, কারণ মালটার দাম কমলার দাম একটু বেশি, যে কমলাগুলো চাষ হয় দাম কিন্তু অনেক কম। তো এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে মিষ্টি জাতীয় খাবার না খাওয়া, কিন্তু মালটা কিন্তু মিষ্টি, সেক্ষেত্রে যদি সে মালটা বেশি করে খায়
2: তো খাবার খাইলেও তার অনেক সময় ডায়াবেটিস বেড়ে যায়। এবং দেখা যায় ডায়াবেটিস আমরা প্রতিনিয়ত পাচ্ছি, সকালে ডায়াবেটিস ৭-৮টা, দুপুরে এই যে খাওয়া ফল খাওয়ার জন্য তার ডায়াবেটিস ২০ হচ্ছে। গত দুই দিন আমার কয়েকটা রোগী ছিল তাদের এরকম অবস্থা, তো এখন তারা কন্ট্রোল করে আজকে দুইজনেই বাড়ি চলে যাচ্ছে।
1: ফেলা ভাত খেতে পারে, এইগুলো আপনি বলতে চাচ্ছেন যেগুলো খাওয়াটা উত্তম হবে। তবে এক্ষেত্রে আরেকটা কথা যদি বলতেন, যেটা আপনি বললেন যে ডায়াবেটিসের চিকিৎসা নিলে ডেঙ্গুর চিকিৎসাটা এমনি আসলে রিকভারি করে, ডেঙ্গুর কোন চিকিৎসা নাই। এখন কথা হচ্ছে ডেঙ্গুর পাশাপাশি কিন্তু অনেক সময় চিকুনগুনিয়াও কিন্তু হতে পারে ডায়াবেটিস যুগে। চিকুনগুনিয়া যদি হয় তো সেক্ষেত্রে কি করবেন আপনারা?
2: এই চিকুনগুনিয়া ডেঙ্গুর কিন্তু একই ধরনের রোগ। একটা হলো ডেঙ্গুতে যে ব্যথা বা ওই যে স্কিন র্যাশ হয়, শরীরে লাল রং হয়, চিকুনগুনিয়া এই ক্ষেত্রে এটা বেশি, ব্যথার পরিমাণটাও বেশি এবং স্কিন র্যাশটাও শরীরের বিন অংশ দেখা দেয়। বেসিক্যালি এই দুটো পার্থক্য, কিন্তু আসলে রোগের চিকিৎসার ক্ষেত্রে বেশি কোনো পার্থক্য নাই।
1: আবার ডেঙ্গু কিন্তু চিকুনগুনিয়া তো ইয়ে হয়, বমি থাকে, অনেক সময় পাতলা পায়খানা থাকে,
2: ডেঙ্গু তো থাকতে পারে, চিকুনগুনিয়া একটু বেশি হয়। ডেঙ্গু সিভিয়ারিটি রূপ হলো
1: চিকুনগুনিয়া। এই ক্ষেত্রে শ্রোতা বন্ধুরা আপনি বুঝতে পারলেন যে আসলে চিকুনগুনিয়া কিন্তু ডেঙ্গুর একটা পর্বই, কিন্তু এটা আরো বেশি মারাত্মক আকার ধারণ করে। তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, সবাইকে সচেতন থাকতে হবে। সর্ব খাবার দাবার নিয়ে যদি একটু বলতেন ডায়াবেটিস রোগী, যে ডায়াবেটিস রোগী আসলে কি ধরনের খাবার খেলে তার ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে পারবে, তারপর আমরা প্রশ্ন পর্বে চলে যাবো ইনশাল্লাহ।
2: আমরা ডায়াবেটিস রোগীর খাবার হিসেবে প্রথমে দিনে ৬টা ভাগে ভাগ করি, সে ডায়াবেটিস রোগী কি খাবার খাইবে। যেমন আমরা সকালে নাস্তা, আমরা সাধারণত রুটি খাওয়ার অ্যাডভাইস করি। একটা মানুষের খাবার তালিকা তৈরি করি, শান্ত মহিলাদের ক্ষেত্রে ১৪০০ ক্যালোরি আর পুরুষের ক্ষেত্রে ১৬-১৮০০ কিলো ক্যালোরি। এই ক্যালোরিটাকে দিনে আমরা ৬টি ভাগে ভাগ করি। নর্মালি আমরা সকালের নাস্তা, দুপুরের ভাত আর রাত্রি খাবার, এই তিনটা মেন, আর তিনটা স্ন্যাক্স বলি, সেটা হলো সকাল দুপুরে মাঝখানে, দুপুর রাত্রি মাঝখানে এবং রাত্রি ঘুমানোর আগে। তা সকালে সাধারণত আমরা সাজেস্ট করি রুটি খাইতে, এবং রাত্রিও সাজ করি রুটি খাইতে এবং দুপুরে ভাত খাইতে বলি। এর সাথে বিভিন্ন সময় সকালে যেমন একটা ডিম খাইতে পারে, সবজি খাইতে পারে, ডাল খেতে পারে, দুপুরবেলা স্বাভাবিক বাড়িতে যে ধরনের খাবার থাকে, মাছ মাংস তৈরি তরকারি ডাল সব খাইতে পারে, এবং রাত্রিও তো সেই ওই বাড়িতে যে ধরনের তরি তরকারি থাকে এগুলো মাছ দিয়ে খাইতে পারে রুটি। আর দুইটা স্ন্যাক্স আছে, এটাকে আমরা বলি সকালে, সকাল দুপুর মাঝখানে, সকালে ১১টার সময় সে বিভিন্ন খাবার খাইতে পারে, কম মিষ্টি বিস্কুট, লেক্সাস বিস্কুট বা ডায়াবেটিক বিস্কুট খাইতে পারে, মুড়ি খাইতে পারে, বা ওই ঘরের তৈরি কোনো খাবার, নুডলস, ছোলাভোনা বা মিষ্টি বাইতে খাবার, আর তা নাহলে ফল খাইতে পারে। যেটা একটু আগে ফল নিয়ে বললাম, যে ফলগুলো মিষ্টি কম, সাধারণত পেয়ারা, আপেল, চাপা কলা, এখনকার টক ফল, বাতাবি, আমলা, এইগুলো সাধারণত ওই সময় খাইতে পারে। ঠিক অনুরূপভাবে এই ফলের বিকালে মিষ্টি খাইতে পারে, রাত্রির ঘুমানোর আগে শান্ত দুধ ও বিস্কুট খেয়ে ঘুমাইতে পারে।
1: তাহলে আমি একটু প্রশ্ন নিয়েছি শ্রোতা বন্ধু। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
3: ওয়ালাইকুম আসসালাম। কথা বলছি আমি হাসান।
1: জি হাসান সাহেব বলেন, শুনছি আপনার কথা।
3: মানিক নগর কোটলা দ্বারা পাবনা থেকে।
1: জি
3: আমি জানতে চাচ্ছি কি কি খাবার খেলে ডায়াবেটিস হয়, আর যদি ডায়াবেটিস থেকে যদি ডেঙ্গু হয় তাহলে আমরা কোথায় চিকিৎসার জন্য যাব বা খরচ কেমন হবে, আর কি কি পরীক্ষা করাবো এগুলো জানাবেন।
1: আচ্ছা ঠিক আছে, খাদ্য নিয়ে তো বলছেই, তারপর একটু বলেন যদি শ্রোতা বন্ধু জানতে চাচ্ছে।
2: শান্ত ডায়াবেটিস রোগীর খাবার তো একটু আগেই বললাম, শান্ত মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। শান্ত দিনে দুই বেলা রুটি, এক বেলা ভাত খাইতে হবে, আর তিন বেলা নাস্তা খাইতে হবে। এবং নাস্তা তো খাবারের মধ্যে যেখানে মানে পুষ্টি থাকবে কিন্তু মিষ্টির পরিমাণ কম থাকবে। রক্তের প্লাটিলেটস কাউন্ট ডেঙ্গু হলে এই প্লাটিলেটস কাউন্ট কমে যায়। নর্মাল প্লাটিলেটস কাউন্ট 1.5 লাখ মানুষের, 1.5 থেকে 7 লাখ, কারণ ডেঙ্গু হলে 1.5 লাখের কমে বা 20-30 হাজারও হতে পারে। সাথে সাথে হিমাটোক্রিট টেস্ট আছে ওই যে সিবিসির মধ্যে, এইটা আমরা দেখি হিমাটোক্রিটের রেঞ্জটা কত থাকে। আর যখন 4 দিন বা 5 দিন পার হয়ে যায় তখন অ্যান্টিবডি, তো ডেঙ্গুর অ্যান্টিবডি থাকে IgG বা IgM, এই দুইটা অ্যান্টিবডি ডিটি করে আমরা ডেঙ্গু শনাক্ত করি। তাছাড়া ডেঙ্গুর সাথে রিলেটেড আমরা বিভিন্ন সিস্টেমের চেষ করতে পারি, লিভার ইনভলভমেন্ট হলো কিনার জন্য HGBT, কিডনির জন্য সেরাম ক্রিয়েটিনিন, ইউরিনের আরি, হার্টের ECG, লিপিড প্রোফাইল, এগুলো আমরা সাধারণত টেস্ট করি এবং ইউরিনের আরিও করে দেখি যে ডেঙ্গু। সাথে আর ডায়াবেটিস টেস্ট করি, ডায়াবেটিস খালি পেটে এবং খাওয়া 2 ঘন্টা পরে টেস্ট করে। ডেঙ্গু রোগী ডায়াবেটিস থাকলেও তো আমরা টেস্ট করি, না থাকলেও টেস্ট করি, যে ডেঙ্গুর থেকেও কিন্তু অনেক রোগী ডায়াবেটিস ধরা পড়ে।
1: চিকিৎসা ব্যবস্থা কি নেবে, সেই বাসায় বসে চিকিৎসা নেবে না হসপিটালে নেবে সেটা
2: ডেঙ্গু, যদি ওই যে ডেঙ্গুর বলা আছে যে আমরা একটা বেস করি প্লাটিলেট কাউন্টের সাথে এবং সাথে সাথে রোগীর ওই যে সিমটমের সাথে। রোগী যদি খাইতে না পারে, বমি করে এবং আরও অনেকগুলো যে সিমটম আছে, যদি জ্বরের মাত্রা বেশি হয় তখন এইগুলো হসপিটালাইজ করতে হয়। সাধারণত নর্মালি যে আমরা একটু আগে বলছি ডেঙ্গুর স্পেশাল চিকিৎসা নাই, তখন তখন রোগী খাইতে পারে না, বমি করে, তখন তাকে IV স্যালাইন দিতে হয়। এই স্যালাইনটার নাম হলো নর্মাল স্যালাইন, 5% নর্মাল স্যালাইন এটা ব্যবহার করতে হয়। নর্মাল শান্ত গ্লুকোজ জনিত স্যালাইন শান্ত অ্যাভয়েড করতে হয়। নর্মাল স্যালাইনটা আমরা বেশি ব্যবহার করি এবং খাওয়ার স্যালাইন ব্যবহার করি, তরল খাদ্য খাবার দেই। তখন যখন স্যালাইনের প্রয়োজন হয় তখন তাকে হসপিটালাইজ করতে হয়, যে কোনো সরকারি হসপিটাল বা বিশেষ ক্লিনিকে এটা নেওয়া লাগতে পারে। এবং যখন প্লাটিলেটের মাত্রা ওই যে 1.5 লাখের নিচে 1 লাখের নিচে নেমে যায় তখন আমরা হসপিটালাইজ করি। ইভেন যখন প্লাটিলেটের মাত্রা 20 হাজারের নিচে যাবে তখন তাকে আবার ওই প্লাজমা থেরাপি দিতে হয়, প্লাজমা দিতে হয় শরীরে, তাহলে ডেঙ্গুটা তাড়াতাড়ি প্লাটিলেট কাউন্টটা বাড়ে।
1: তার মানে সিরিয়াস 1 লাখের নিচে নামলে রোগীর ব্যাপারে সচেতন হওয়া উচিত, তাকে হসপিটালে নেওয়া উচিত অথবা ভর্তি করে চিকিৎসা নেওয়া উচিত, এটা সবচেয়ে বড় কথা। শ্রোতা বন্ধু শুনতে পারলেন আপনারা, যখন অনেক সময় দেখা যায় প্লেটলেট ডিটোরেট করতেছে, যখন প্লেটলেট কমে 1 লাখের নিচে আসে তখন আসলে বাসায় না রাখাটাই উত্তম। যদি দেখেন যে খারাপের দিকে যাচ্ছে, আপনি যদি বাসায় রাখেন হঠাৎ করে তার শ্বাসকষ্ট হতে পারে, হঠাৎ করে তার শরীর ফুলে যেতে পারে, হঠাৎ করে তার শরীর চুলকানি বাড়তে পারে, বমি হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, এগুলো যখন হবে তখন ধরে নেবে যে রুগী কিন্তু খারাপের দিকে যাচ্ছে। দেখেন এখন ইয়ং জেনারেশন অনেক রুগী কিন্তু মারা যাচ্ছে ডেঙ্গুর কারণে, কারণ কি, সে আসলে ডেঙ্গুকে অবহেলা করছে, এই অবহেলায় কিন্তু তাকে মৃত্যুর পথে ঝুঁকে দিয়েছে, মৃত্যুর পথে তাকে আগিয়ে দিয়েছে। শ্রোতা বন্ধু আমরা প্রশ্ন নিয়ে আসি, দেখি শ্রোতা বন্ধু। আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম
1: আসসালাম শ্রোতা বন্ধু। জি আলহামদুলিল্লাহ, বলেন শুনছি। একটু জোরে বলেন জাফর সাহেব।
4: জাফর পালোয়ান,
1: হ্যাঁ, জি জি।
4: আমি জানতে চাচ্ছি ডেঙ্গুর হাত থেকে বাঁচতে হলে বাড়ির আশেপাশে কিভাবে রাখতে হবে পরিবেশটা, এবং
1: বাড়ির আশেপাশে কি কারণে ডেঙ্গু হয়, আমরা কিভাবে ডেঙ্গু থেকে প্রতিরোধ নিতে পারি, আর ডায়াবেটিস কি জন্মগত কিনা, এই তিনটা প্রশ্ন করছেন আমাদের শ্রোতা বন্ধু।
2: প্রথম ডেঙ্গু থেকে বাঁচতে হলে প্রথম বাড়ির আশেপাশে ঝপ জঙ্গল যেগুলো আছে এগুলো পরিষ্কার করতে হবে, এবং বাড়ির পাশে কোনো জায়গায় কোনো পাত্রে বা এতে পানি জমে থাকতে পারে, এই পানি ছোটোখাটো পাত্রে পানি জমে মশার প্রজনন বৃদ্ধি পায়, এই বৃদ্ধি যাতে না পায় সেই জন্য বাড়ির আশেপাশে ঝোর জঙ্গল বা যে কোনো পানি নালা এইসব জায়গাগুলো স্বপ্ন শুকনো রাখতে হবে, এবং কোনো পাত্রে পানি যখন ডাবের হলো খোলা খোলা বা যে কোনো পাত্রে যদি পানি জমে না থাকে এরকম ব্যবস্থা করতে হবে, এবং কোথাও পানি জমে দেখলে সেটা পরিষ্কার করতে হবে, তাহলে ডেঙ্গু থেকে পরিত্রাণ পাবে। ডেঙ্গুর প্রধান শান্ত এই সকল অল্প পানির মধ্যে হয়ে থাকে,
1: টায়ার যেমন আছে অনেক সময় বাড়িতে গাড়িতে গাড়ি রাখে
2: টায়ার পানি টায়ার যে কোনো ওই যে এইগুলো
1: মালসা
2: এগুলো থেকে ডেঙ্গুর প্রজন বাড়ে।
1: আবার যেসব জায়গায় লোকজন যাতায়াত করে না, ঝোপঝাড় জমি রয়েছে সেখান থেকে মশা উৎপত্তি হতে পারে, এই ব্যাপারে আসলে নিজেদেরকে সচেতন হতে হবে, যেটা বলো শ্রোতা বন্ধু। আর ডায়াবেটিসটা জন্মগত কিনা এটাও জানতে চাই।
2: ডায়াবেটিস জন্মগত বলতে সবার ক্ষেত্রে না, একটা শ্রেণীর বংশে থাকলে আসে এটা আছে, কিন্তু সবার ক্ষেত্রে জন্মগত না।
1: শ্রোতা বন্ধু আপনি বুঝতে পারলেন আপনার প্রশ্নটা। হ্যালো, আসসালামু
5: আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
5: জামাল ভাই ভালো আছে?
1: আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইজান।
5: আমি মোহাম্মদ লুৎফা সর্দার, বড়খোলা পাংশা থেকে।
1: জি লুৎফা সাহেব বলেন, শুনছি।
5: আমি জানতে চাচ্ছি স্যারের কাছে,
1: জি,
5: যে হলো কি ডেঙ্গু বলছেন,
1: হ্যাঁ,
5: ডায়াবেটিস রোগীর ডেঙ্গু হতে পারে,
1: হ্যাঁ,
5: কি খাবার খাবি? আর হলো কি আপনার, আমার হলো 12 ফিডে বলছেন ডায়াবেটিস,
1: হ্যাঁ,
5: 8,
1: হ্যাঁ,
5: এখন হলো কি মাপালাম সেদিন হলো 7 বলছেন ভাইয়া,
1: হ্যাঁ,
5: তারপরে ডাক্তার বাক্তার দেয় হাঁটার বাড়ি কমিয়ে গেছে। এখন আমার তো গ্রাম অঞ্চলে, যদি ডেঙ্গু হয় তাহলে কি করবো? আর হলো কি বাচ্চারা এলে কিভাবে রাখবো একটু বললি, স্যার বললি খুশি হতাম ভালো।
1: বাচ্চা যদি ডেঙ্গু হয় তাহলে কিভাবে রাখবে?
2: যেখানে পানি জমে এমন অবস্থাতে খেলবে না, এবং বাচ্চা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এবং ঘরের মধ্যে যখন থাকবে তখন মশারির ভিতরে থাকবে, যাতে ডেঙ্গু আক্রান্ত মশারির ভিতরে থাকলে শান্ত কম হবে।
1: এটা অবশ্য ভালো কথা বলছে, কারণ ছোট বাচ্চাদের ডেঙ্গু হলে খুব সমস্যা হয় তাদের, কারণ তারা না পারে বলতে, না পারে কিছু করতে, তখন তাদের ক্ষেত্রে কিন্তু আসলে সচেতন হতে হতে বাপ মাকে সচেতন হতে হবে। যেহেতু শ্রোতা বন্ধু জানতে চেয়েছেন যে আসলে ছোট বাচ্চাদের যদি ডেঙ্গু হয় তাহলে কি করবে, তা আমারও খেয়াল একটাই যে আশেপাশে ঝোপঝাড়া যেন না খেলে সেটা খেয়াল রাখতে হবে, ঘরের ভিতরে মশারি টানা রাখতে হবে, আর দুই নম্বর তিন নম্বর হচ্ছে যদি ছোট বাচ্চাদের ডেঙ্গু হয়েই যায় বাসায় না রেখে চিকিৎসাটা হসপিটালে নেওয়া বা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া উত্তম হবে। জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। জি আসসালামু আলাইকুম। কথা বোঝা যায় না শ্রোতা বন্ধু আপনার, আমাকে বাধ্য হয়ে লাইনটা কেটে দিলে হলো। আচ্ছা শুভ, আরেকটা কথা কিন্তু বলবেন, এখানে একটা কথা আছে, এখন ডায়াবেটিস কিন্তু ছোট বাচ্চাদের হচ্ছে, এটার কারণটা কি? এটার কারণ আপনার কি মনে হয়? মানে আগে তো এত ছোট বাচ্চা ছিল না, আমাদের যেমন আমরা প্র্যাকটিস করছি আমাদের 2007 সাল থেকে, তখন কিন্তু এত বাচ্চা ছিল না, এখন কিন্তু প্রতি মাসেই 5টা 7টা 10টা বাচ্চা আমরা দেখতেছি ডায়াবেটিস, আপনি হয়তো দেখতেছেন গাজী মেডিকেল কলেজে, এটা হওয়ার কারণটা কি আপনার কাছে কি মনে হচ্ছে? এটা কি জেনেটিক ফ্যাক্টর?
2: জেনেটিক ফ্যাক্টর তো আছে, জেনেটিক ফ্যাক্টর তো একটা দায়ী, যেমন যে সমস্ত গর্ভবতী মাদের ডায়াবেটিস থাকে তার 1% বাচ্চাও ডায়াবেটিস হয়, এবং গর্ভবতী মাদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা তো দিন দিন বেড়েই যাচ্ছে। এখন বলা আছে টোটাল গর্ভবতী মার এখন হলো হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করলে 17% গর্ভবতী মা যারা বাচ্চা নেয়, আর এর মধ্যে যেসব জিডিএম মা তাদের পোর্শন হলো এই 17%-এর 85%, এবং এই যা তাদের এই যে ডায়াবেটিক বাচ্চা গ্রহণ করে এদের 1% কিন্তু জেনেটিক্যালি ওই যে পরবর্তীতে ডায়াবেটিস ডেভেলপ করে। এই প্রবণতার জন্যই যে হাইপারগ্লাইসেমিক প্রেগনেন্ট মার সংখ্যা দিন দিন বাড়ছে, এই জন্য বাচ্চাদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে।
1: একটা কথা হচ্ছে বাচ্চারা কিন্তু আমাদের সময় যেমন ছিল আমরা পথে প্রান্তরে মাঠে খেলে বেড়াতাম,
2: এটা তো হলো যে এটা
1: এখন তো ফ্ল্যাটের ভিতর সে মুরগির মতো ফার্মে,
2: এগুলো তো আছেই, এটা তো হলো যে টাইপ 1 বা টাইপ 2 উভয় বাচ্চারই হলো আজকাল ডায়াবেটিস হচ্ছে, কারণ এই যে খেলাধুলার মাঠ নাই, আমরা তাদের এক কথা হলো ওই
1: মোবাইল
2: বসে রাখি, খেলার মাঠ নাই, টিভি দেখে, এবং তাদের ফাস্টফুডের আসক্ত বেশি, আমরা যে ফাস্টফুড খাওয়াই খেয়ে তাদের আবার ফাস্টফুড খারাপ বাসা ব্রয়লার খাওয়াই ব্রয়লারের মতন বানাচ্ছে।
1: এটা এটা সত্যি কথা বলছে সৌরভ, আসলে ছোট বাচ্চারা আসলে এসব খেয়ে খেয়ে কিন্তু আক্রান্ত হচ্ছে ডায়াবেটিস। জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
5: ওয়ালাইকুম আসসালাম।
1: জি শ্রোতা বন্ধু
5: কথা বলছি, পলাশ কুমার সরকার।
1: জি পলাশ সাহেব বলেন।
5: আমার একটা প্রশ্ন ছিল যে মনে করেন যে যাদের কখনো ডায়াবেটিস হয়নি আগে, একদম সুস্থ মানুষে যদি ডায়াবেটিস আক্রান্ত হয় তাহলে আমরা বুঝবো কি, মানে কি লক্ষণ দেখে বুঝবো?
1: ও লক্ষণটা, জি জি জি শ্রোতা বন্ধু ভালো একটা প্রশ্ন স্যার বলছেন।
2: ডায়াবেটিসের কমন লক্ষণ হলো ঘন ঘন পিপাসা প্রস্রাব ক্ষুধা, ক্ষুধার পরিমাণ বেড়ে যাবে, পিপাসা বেড়ে যাবে, ঘন ঘন প্রস্রাব হবে, তারপর দুর্বলতা ডেভেলপ করবে, আপনি দুর্বলতা ফিল করবেন, এবং শরীরের ওজন কমতে থাকবে, একচুয়ালি মানুষের ওজন কমতে থাকে, এটা হলো কমন সিমটম।
1: আরেকটা কথা এখানে একটু বলা যায়, সেটা হচ্ছে রাত্রেবেলাও কিন্তু অনেকবার প্রস্রাব করতে ওঠা লাগে,
2: সেটা তো আছেই, যখন প্রস্রাব তো দিনের বেলা তাতে রাত্রেবেলা, আর বয়স্ক মানুষের আরেকটা শ্রেণীর ওই যে প্রস্রাব গ্রহণ বলে তাদের তো আরো বেশি হয়।
1: জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। হ্যালো, জি
5: আসসালামু
1: আলাইকুম শ্রোতা বন্ধু।
5: ভাইয়া
1: জাফর সাহেব বলেন, শুনছি।
3: ভাই আমি জানতে চাচ্ছি 80 উপরে যাদের বয়স তাদের যদি ডেঙ্গু হয় বা ডায়াবেটিস হয় তাদের কি করণীয়? আমরা কি বাড়িতে থেকে চিকিৎসা দেবো
2: তাহলে আপনি ঘরে চিকিৎসা করতে পারেন? কিন্তু যে কথা আমাদের ডাক্তার জামান বলছে যে আপনার বয়সের কারণে আপনার রোগের মাত্রাও বেড়ে যেতে পারে, যে কোনো সময় খারাপ হতে পারে, এই জন্য সাধারণত হসপিটালাইজ চিকিৎসা নেওয়া ভালো।
1: আর বাড়ির ধারে কাছে হসপিটালে যথেষ্ট, কারণ আপনি দূরে যেতে হবে এমন কোনো না, আমার স্পেশালাইজ হসপিটালে যেতে হবে এমন না। যদি এরকম মনে হয় যে হ্যাঁ শ্বাসকষ্ট হচ্ছে বা তার শ্বাস নিতে পারতেছে না, তখন যদি আইসিইউ সাপোর্ট লাগে, জ্বরের মাত্রা বেশি, তাহলে সেক্ষেত্রে আপনি আইসিইউ সাপোর্ট লাগবে, সেক্ষেত্রে ওই হসপিটাল থেকে আপনাকে তখন ট্রান্সফার করে দিবে যে আপনি দূরবর্তী টারশিয়ারি লেভেলের হসপিটালে যান, তখন আপনি মুভমেন্ট করেন। কিন্তু আদারওয়াইজ আপনি যদি বাসায় বসে চিকিৎসা নিতে চান, যদি মানে শরীরের কন্ডিশন ভালো, নেওয়া যাবে না তা না, কারণ যে পরিমাণ ডেঙ্গু রোগী বাড়ছে এত পরিমাণ রোগী তো হসপিটালে ভর্তি হচ্ছে, সবাই বাসায় বসে চিকিৎসা নিচ্ছে। আর চিকিৎসা তো সবুর স্যার বললেনই যে একদম আসলে লিকুইড জাতীয় খাবার, আর সেক্ষেত্রে যদি ডায়াবেটিস থাকে তাহলে তো আরও বেশি জটিল আকার ধারণ করার আগেই আপনাকে উচিত হবে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করা। জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
6: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ।
6: জি আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, সভাপতি প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি ঈশ্বরদী পাবনা থেকে। আমি একটু প্রথমে একটা কথা বলে, একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়, অনেক শ্রোতা আশা আকাঙ্ক্ষা করে থাকে, আমরা একটু ডাক্তার সাহেবের কাছে জানতে চাই। আমাদের অনেক বন্ধুরা দেখা যায় দুইবার তিনবার লাইন নেই, এটা একটু আপনারা বলে দিন, যেটা আমরা অনেক আশায় থাকি যে একটু জানার জন্য। আর একটা জিনিস হচ্ছে বাংলা একটা নাম্বার দেওয়া তো সবাই বিজি থাকে, আগেকার টেলিফোন নাম্বারের সঙ্গে দেওয়া হতো, ওইটা দেওয়া হয় না। আমি বেতার কর্তৃপক্ষ খুলনাকে অনুরোধ করব এটা একটু ব্যবস্থা করার জন্য। আর আমি জানতে চাচ্ছি যে স্যার, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমার বয়স বর্তমান 47 বছর, আমি 2022 সালে আমার ডায়াবেটিস ধরা পড়ছে। আসলে আমি ঠিক মতো হাঁটাহাঁটি ব্যবহার করতে পারি না, কিন্তু আমার ডায়াবেটিসটা একসময় খুবই কন্ট্রোলে ছিল, কিন্তু ইদানিং আমার ডায়াবেটিসটা কোন রকম কন্ট্রোলে আসতেছে না, আমি ওষুধ পানি খাওয়ার পরও কন্ট্রোলে আসতেছে না, এটা জানা বিষয় কি করলে আমার কন্ট্রোলে আসবে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোন ডায়াবেটিক রোগীর যদি ডেঙ্গু হয়, তারপর এই রোগীটার ভবিষ্যতে কোন প্রতিবন্ধী বা পঙ্গুত্ব বরণ করার সম্ভাবনা আছে কিনা একটু জানালে খুশি হতাম।
2: প্রথম হলো ডায়াবেটিসের মাত্রা যখন আপনার হাড়ে ধরা আরো 5 বছর বা 10 বছর ধরা পড়ছিল, তখন আপনার ডায়াবেটিসের নিজের শরীরের অগ্নাশয় যে কাজ করে দিচ্ছিল, এই বয়স বাড়ার সাথে সাথে সেই নিজের অগ্নাশয় সেই কাজ আর করে দিচ্ছে না, এতে ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাচ্ছে। আর যে ওষুধে আপনার কন্ট্রোল ছিল সেই ওষুধ এখন আর কন্ট্রোল করে পাচ্ছে না, এখন এখন দরকার হলো প্রোভার টেস্ট করে আপনার ওষুধের মাত্রা বাড়ানো। আর এই ওষুধে যদি কভার না হয় তাহলে আপনাকে ইনসুলিন শিফট করতে হবে, ইনসুলিন দিয়ে কন্ট্রোল করতে হবে, কারণ ডায়াবেটিস কন্ট্রোলে বিভিন্ন ওষুধ আছে, বিভিন্ন মাত্রার ওষুধ আছে, সেটা আপনাকে এইভাবে তো টেলিফোনে বলা যাবে না। তারপরও যেগুলো আপনার ডায়াবেটিস, প্রথম ওষুধের মাত্রা বাড়াতে হবে, না হলে তো আপনাকে ইনসুলিন নিতে হবে। আর বললেন ডায়াবেটিসে ডেঙ্গুতে যে বিকলাঙ্গ হয় কি, নর্মালি সাধারণত বিকলাঙ্গ হয় না, কিন্তু ডায়াবেটিসের সাথে যদি ডেঙ্গুর মাত্রা সিভিয়ার হয় তা তো মানুষ মারাও যাইতে পারে, এবং যাচ্ছেও কিছু লোক, সেই জন্য হলে তো তার কোনো, যদি এই ডায়াবেটিস ডেঙ্গু হয়ে যদি আজকে তার স্ট্রোক হয়ে যায় তাহলে সে তার একটা পঙ্গুত্ব করতে পারে। এই ধরনের যদি কিডনি ইনভলভ হয়, কিডনির রোগের মাত্রা বেড়ে যেতে পারে, এইভাবে বিভিন্ন অর্গানের ইনভলভমেন্ট হলে সে সমস্যা, নর্মালি সাধারণত যদি সহজ মাত্রায় সাধারণত কিছু হয় না সাধারণত।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, হ্যালো, একটু জোরে বলতে হবে শ্রোতা বন্ধু, শোনা যাচ্ছে না আপনার কথা। শ্রোতা বন্ধুর প্রশ্নটা নিতে পারলাম না আসলে, যে এমন ভাবে বলছে যে বোঝাই যাচ্ছে না আমরা আসলে কিভাবে শ্রোতা বন্ধুর প্রশ্নটা নিব। জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু,
7: ভালো আছেন জামান ভাই?
1: আলহামদুলিল্লাহ ভালো আছি।
7: কথা বলছি সলগাতিয়া ডুমুরিয়া থেকে কানাই দাস।
1: জি কানাই দাস বলেন, শুনতে যাচ্ছি আপনার কথা।
7: আমাদের সচেতন করার জন্য ধন্যবাদ। করোনা বিতর্কে
1: হ্যাঁ বলেন শ্রোতা বন্ধু।
7: চিকনগুনিয়া রোগ আর ডেঙ্গু রোগ,
1: কিভাবে বুঝতে পারবে এটা স্যার বলছেন, তারপর আবার বলছেন একটা সুস্থ মানুষ কিভাবে বুঝবেন যে তার ডায়াবেটিসটা হয়েছে?
2: আমরা একটু আগে সাধারণ মানুষের ডায়াবেটিসের মানে প্রথম যে লক্ষণগুলো বললাম, যে ঘন ঘন ফোর্সা, পিয়সা, ক্ষুধা, দুর্বলতা, ওজন কমে যায়, এগুলো কমন সিমটম। একটা ডায়াবেটিস রোগী যদি হঠাৎ মনে করে এই ধরনের সিমটম তার মধ্যে দেহ করছে, তো এর সাথে সাথে ডায়াবেটিসের টেস্ট করে বুঝবে। উইদাউট টেস্ট ছাড়া তো ডায়াবেটিস বোঝা যায় না। অনেক রুগীর আছে যে ঘন ঘন ফোর্সাপ আছে, বয়স 70-60 তার ঘন ঘন রাত্রি সে 5-7 ফোর্সাপ আছে, এটা তো তার এটা দিয়ে বলা যাবে না যে তার কাল ডায়াবেটিস হয়েছে। এটা তার বয়সের সাথে পোস্টেড পোস্টেড গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডের মাত্রা অনেক সময় বেড়ে গেলেও তো এই ফোর্সাপ ঘন হইতে পারে। শুধু এটা তো পরীক্ষা ছাড়া ডায়াবেটিস হয়েছে একথা বলা যাবে না, কিন্তু কমন সিমটম এই যে ফোর্সাপ, এটা ক্ষুধা, দুর্বলতা, এই ধরনের মনে হলে তখন টেস্ট করে বুঝতে হবে তার ডায়াবেটিস হয়েছে।
1: আমার যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে
2: আর তার বংশগত থাকলে তো থাকতে পারে, কিন্তু টেস্ট ছাড়া কাউকে বলা যাবে না যে তার ডায়াবেটিস হয়েছে। জি
1: জি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। হ্যালো হ্যালো আমাদের নেটে হয়তো সমস্যা হচ্ছে, যেন আমরা অনেক বন্ধুর ফোন নিতে পারছি না বা ফোন নিচ্ছি কিন্তু কথা শোনা যাচ্ছে না। জি আসসালামু আলাইকুম।
8: ওয়ালাইকুম সালাম স্যার।
1: জি,
8: ডায়াবেটিস না হওয়ার কি করলে ডায়াবেটিস হবে না, কি খাদ্য খা বাদ দিলে ডায়াবেটিস হবে না?
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে শ্রোতা বন্ধু, স্যার বলছেন কি খাদ্য না মানে খেলে ডায়াবেটিস হবে না আর কি করলে ডায়াবেটিস হবে না?
2: প্রথমে আপনাকে সচেতন ডায়াবেটিস নিয়ে জন্য সচেতন হতে হবে। এই সন্ধ্যার মধ্যে যেমন খাবার, যে সাহায্য খাবারগুলো খাবারের পরিমিত খাবার খেতে হবে, পরিমাণ মতো খাবার খেতে হবে, এবং সুনির্দিষ্ট যে খাবারের মধ্যে আদর্শ খাবার আছে এই ধরনের মাত্রায় খাবার খেতে হবে, কিন্তু অতিরিক্ত কোনো খাবার খাওয়া যাবে না। এই তারপর হলো আপনার শারীরিক পরিশ্রম, প্রতিনিয়ত আপনাকে শরীরে একটা ব্যায়াম করতে হবে। যদি এই ব্যায়ামটা করেন তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম, এবং অন্যান্য কোনো রোগ থাকলে সেই রোগ থেকেও ডায়াবেটিস আসতে পারে। যদি ধরেন আপনার বিভিন্ন হরমোনাল রোগ, আরেকটা রোগ আছে থাইরয়েড ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, এই ডিজিজ থেকেও থাকলে এই ডিজিজের প্রপার চিকিৎসা করতে হবে, নাহলে ওই রোগ থেকেও আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। আরও অনেকগুলো এন্ডোক্রাইন ডিজিজ আছে, তার থেকেও ডায়াবেটিস হতে পারে। শুধু এইভাবে যদি আপনি সচেতন থাকতে পারেন তাহলে না হওয়ার সম্ভাবনা বেশি। আর কিছু কিছু ক্ষেত্রে আছে বংশগত, যে আপনার বাবা মার ডায়াবেটিস তখন আপনার হতে পারে, এটা হলো অনেক সময় পদ্ধতি আমরা ব্যাড লাখের কথা ভুলি, কিন্তু সেখানে আর প্রিভেন্ট করার কিছু থাকে না। তারপরও এই যে সচেতন থাকলে আপনি কম এফেক্টেড হবেন।
1: তো শ্রোতা বন্ধুরা, এখানে একটা কথা স্যার বলছে, সেটা হচ্ছে আসলে নিজে সচেতন থাকলে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করা যাবে অথবা ডায়াবেটিস হবে না। আর দ্বিতীয় মোটা যারা একটু বাল্কি তাদেরও কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য ওজন বাড়তে দেওয়া যাবে না। আর একটা হচ্ছে স্যার যেটা বলছে খাদ্য, বিশেষ করে ভাতের পরিমাণটা কম খেতে হবে। আমরা বাঙালি, মাসে ভাতে বাঙালি, ভাত খাই বেশি, ভাতের পরিমাণটাও কম খেতে হবে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। হ্যালো আসসালাম। হ্যালো, আমরা আজকে নেটে খুব ভালো ডিস্টার্ব দিচ্ছে, এই কারণে শ্রোতা বন্ধু অনেকের ফোন নিয়েও কথা শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। জি শ্রোতা বন্ধু। ওয়ালাইকুম আসসালাম।
9: হ্যালো।
1: জি
9: হ্যালো,
1: শুনতে পাচ্ছি আপনার কথা, বলেন।
9: স্যার আমি নাদিম, ডাক্তার মাসুদুল আলম কম্পাউন্ডার।
1: জি জি বলেন, কি খবর
9: স্যার? ভালো আছেন?
1: জি আলহামদুলিল্লাহ
9: স্যার। এই ডেঙ্গু হলে মানে কি কি কখন ডাক্তারখানায় যেতে হবে আর কি কি খেতে হবে, মানে এটা আমি বলবো কিভাবে যে আমার প্লাটিলেট অনেক কমে গেছে?
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার বলছে।
2: ডেঙ্গি তো কমন সিমটম হলো প্রথমে জ্বর, হাই টেম্পারেচার হয়, তারপর খাওয়ার প্রতি অনীহা, খাবার খাইতে অনীহা হয়, বমি হয়, এবং পরবর্তীতে বিভিন্ন ওই যে প্লাটলেট কাউন্ট কম। আমরা বলছি প্রথমে বলছিলাম ডেঙ্গু সন্তর্ক করতে ডেঙ্গুর অ্যান্টিজেন আছে, NS1 অ্যান্টিজেন, সেইটা আর প্লাটলেট মাপতে হয়, এবং যদি শনাক্ত হয় ডায়াবেটিস এবং প্লাটলেট কমতে থাকে তখন প্রতিদিন প্লাটলেট মাপতে হয়, প্রতিদিন একবার দেখতে হবে সে আর কমতেছে না বাড়তেছে।
1: এটা আসলে স্যার যেটা বলছেন আমি তার সাথে একমত, কারণ কি যখন আপনি দেখবেন NS1 পজিটিভ হয়েছে আবার আপনার CBCও কমতেছে, এবং CBCটা আসলে এখন সরকারিভাবে কিন্তু করা যায় এবং বেসরকারিতে করা যায়, সরকার একটা রেট করে দিয়েছে, এই রেটের ভিতরে কিন্তু আপনি করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার উচিত হবে প্রতিদিন করা, যদি প্রতিদিন আপনি ইকোনমিক্যাল না পান তো একদিন পরপর করলে দেখবেন যে আপনার প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে, এক্ষেত্রে প্লেটলেট কাউন্টের ব্যাপারে সচেতন হতে হবে। শ্রোতা বন্ধু, শেষ পর্যায়ে চলে আসছি, আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো অতিথি বন্ধুকে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ডেঙ্গুতে সচেতনতায় নিজে অংশগ্রহণ করবেন, নিজের পাশে সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।
0: স্বাস্থ্য বিচিত্র স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনা ডাক্তার এম বি জামান, প্রকৌশল দায়িত্বে ছিলেন শেখ আমির হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল তিনটে বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
10: আসসালামু আলাইকুম, বেলা তিনটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। তিনি আজ রাজধানীর নব থিয়েটারে আয়োজিত সবার জন্য স্বাস্থ্যসেবার শীর্ষক এক সেমিনারে বক্তব্যে একথা বলেন। ডাক্তার জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা পাওয়ার কোন সুবিধা নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার। ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেছেন, যে কোনো মূল্যে ফসলি জমি এবং সাধারণ মানুষের বা সরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সমন্বয় সভায় একথা বলেন। ভূমিমন্ত্রী আরও বলেন, অপরিকল্পিত নগরায়ন ও অবৈধ দখলের কারণে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ন্যায্যতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। তিনি আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল দপ্তর প্রধানের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় একথা বলেন। সংস্কৃতিমন্ত্রী সার ও বিদ্যুৎ নিয়ে অপপ্রচার প্রতিরোধে প্রশাসকের সক্রিয় থাকার আহ্বান জানান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। ঠাকুরগাঁও এক সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ থাকছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ইমেল, হোয়াটসঅ্যাপ ও অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাঠানো হবে। আজ বাংলাদেশ নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নোটিফিকেশন পাওয়ার পর প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে ভোট দেওয়ার সম্মতি পোস্টাল ভোট বিটি অ্যাপের মাধ্যমে জানাতে হবে। এ সম্মতি 12 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে গ্রহণ করা হবে। সার কার্যক্রম তদারকিতে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম চালু করেছে কৃষি মন্ত্রণালয়। পাশাপাশি মাঠ পর্যায়ে সার নিয়ে কোনো ধরনের সমস্যা বা অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের 528 নম্বর কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে। কোনো জেলা বা উপজেলায় সার সংকটের আশঙ্কা দেখা দিলে তা অগ্রাধিকার ভিত্তিতে শনাক্ত করে প্রয়োজনীয় সুপারিশ করবে কন্ট্রোল রুম। কৃষি মন্ত্রণালয়ের আদেশে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুমের যোগাযোগের জন্য 0503-51 ফোন নম্বর দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ সকালে বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 7 সেপ্টেম্বর মুন্সিগঞ্জের বাসিন্দা মোহাম্মদ আলামিন এ রিট দায়ের করেন। 2026-27 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদনের সময় আজ রাত 8টায় শেষ হচ্ছে। এই সময়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা নতুন করে আবেদন করতে পারবে। আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের মাধ্যমে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে তাদের সংশোধিত ফল একাদশ শ্রেণীর ভর্তি আবেদনের পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে আবেদন না করা এসব শিক্ষার্থী নতুন করে আবেদন করতে পারবে, আর যারা এরই মধ্যে আবেদন করেছে তারা নিজেদের আবেদন পরিমার্জন করতে পারবে। হরমুজ প্রণালীর অদূরে আজ ভোরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও আহত তিনজন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার মধ্যে এ ঘটনা ঘটল, তবে মার্কিন সামরিক বাহিনী এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। খেলা খবর ফুটবল। বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল দল আজ জর্ডানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে। আম্মানের জেএফএ ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রথম ম্যাচে জর্ডানকে ৫-০ গোলে হারায় বাংলাদেশ। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮:৩০ শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
0: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজন মেলায় এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ছায়াছবির গান। শুরুতেই আপনাদেরকে শোনাব মেয়ের অধিকার ছবির গান তপন চৌধুরী এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

0: এবারে রয়েছে এই ঘর এই সংসার ছবির গান, শিল্পী ইন্দ্র কিশোর এবং আগুন।
1: আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি।

প্রিয় শ্রোতা, শুনছিলেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আপনারা এবারে শুনতে পাবেন পোড়ামন ছবির গান ন্যান্সি এবং শফিক তুহিনের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, শুনছেন বিভিন্ন ছায়াছবির গান। এবারে আপনাদের জন্য রয়েছে সত্যমিথ্যা ছবির গান। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোর।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন ছায়াছবির গান। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এছাড়া পরিষ্কার থাকলে বা আপনার চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এডিস মশার লার্ভা জন্মাতে পারে না। এডিস মশার লার্ভা শুধুমাত্র পরিষ্কার পানিতেই কিন্তু জন্মায়। একটানা তিন দিন যদি কোনো জায়গায় পানি জমা থাকে তাহলে সেখানে এই লার্ভা জন্মাতে পারে। এডিস মশার কামড়ে ডেঙ্গু হতে পারে বা ডেঙ্গুর প্রকোপও অনেক বেশি বেড়ে গিয়েছে। যদি কারো জ্বর, বমি বমি ভাব বা খাবারে অরুচি সহ অন্যান্য বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই অতি সত্ত্ব দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আপনি সুস্থ থাকুন, তাহলেই আপনার পরিবার অনেক বেশি সুস্থ থাকবে। পরিবারের কথা ভেবে হলেও আপনাকে সুস্থ থাকতে হবে এবং আপনার চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিকেল 3:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা শুরু হচ্ছে কথা ও ছন্দ কবিতা পাঠের অনুষ্ঠান। গ্রন্থনা ও উপস্থাপনা কাজুল ইসলাম।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান কথা ও ছন্দ, কবিতা আবৃত্তির অনুষ্ঠান। কবিতা মানুষের মনের কথা বলে, কখনো সে হাসায়, কখনো কাঁদায়, কখনো জাগিয়ে তোলে দেশপ্রেম, কখনো ভালোবাসার কোমল অনুভূতিতে ভরিয়ে দেয় হৃদয়। শব্দের সঙ্গে অনুভূতির যে অপূর্ব মিলন, তারই নাম কবিতা। আর সেই কবিতাকে যখন কণ্ঠের মাধুর্যে, অনুভূতির গভীরতায় শ্রোতার হৃদয়ে পৌঁছে দেওয়া হয়, তখন তা হয়ে ওঠে আবৃত্তি। আজকের এই আয়োজনে আমরা শুনব নির্বাচিত কিছু কবিতা, প্রেমের, প্রকৃতির, মানবতার, দেশ ও মানুষের জীবনের নানা অনুভূতির কথা। প্রিয় শ্রোতাবৃন্দ, তাহলে শুরু করা যাক আজকের আবৃত্তির আয়োজন। প্রথমেই কবিতা নিয়ে আসছেন, আমাদের সাথে আছেন ফিরোজ আহমদ।

0: বিরহ বন্ধক দিয়া কিনে নেব সোনার মাদুলি, যার পানে দৃষ্টি দিলে যুবতীর হৃদয় নরম হয়ে যায়, ফকিরের আয় দুটো রূপর আধুলি, ট্যাঁক খালি হয় হোক তবু যারে আরাধ্য পরম। মেনেছি পরাণে ঠাঁই যদি হয় বেবোধ কবির, গুণিনের পান পড়া নাই হয় বিফল সাধনা, আঙ্গুল কেটে রং পরাণের যেসব ছবির, তবু ভালো লাগে কেন চিনচিনা বিরহ বেদনা। যার নাম পুষি মনে কৈতর পক্ষী উপমায়, উড়ে যদি যায় তবু ফিরে যেন আসে এই দেশে, দূরের আকাশ তারে যদি কবু ডেকে নিতে চায়, আমার তাবিজ গুণে ক্লান্তি যেন ভর করে শেষে। তাহার ডানায় হয় গুণিনের মন্ত্র সওয়ার, হয়ে তারে করে আনে বুকের মাটির নিকট, প্রয়োজন কিবা তার অকারণে পক্ষী হওয়ার, আকাশে মেঘের মধ্যে থাকে খুব বজ্র বিকট। আমি যে গোয়ার চাষা ওই মন আমার দখল, ভিটির দক্ষিণে আমি রুয়ে দেব চন্দনের গাছ, গন্ধরাজ চিন্তামণি কেটে দেব ধুতরা সকল, তুমি সুই সুতা দিয়ে একে নেবে পাখি আর মাছ। উত্তরে শিরিষ গাছে ধুঁদুল ফুলের জামায়, পরনে পাতার শাড়ি তবু তার শরীরে কোটর, চন্দ্রলোভী পক্ষীরা ওড়াউড়ি নাইকো থামায়, আকাশে তারার খেতে কেউ যেন বুনেছে মটর। আট চালা গৃহকোণে তুমি আমি আমরা দুজন, দুজনে দোহায় মগ্ন ধরে কে অন্যের হাত, দুপুরে ক্ষান্ত দিলে বাকুয়াজি পাখির কুজন, অহেতু কাঁচ লেগে উনুনে পুড়িয়া গেলে ভাত। পশ্চিমে কিনার ঢালু গড়ানো নাবাল শেষে জলা, বিলকান্দা তার বাদে আউশ ধানের উঁচা ভুই, ঘরের সীমান্তে রুয়ে মর্তমান সবরির কলা, টোং ঘরে পাহারায় মাঝে মাঝে একা একা শুই। মনে পড়ে একা ঘরে নিতান্তই তোমারই কারণ, হুজুরের পানি পড়া তবু মনে শোনে না বারণ। কিন্তু তুমি কারো পানে চাও যদি আমার মরণ, যুবক চাষার পোলা লাঙ্গলের ফালেই বুকে, তাবিজ তোমারে যদি নাই হবে বধুরে বরণ, ছিনায় বজ্রের মতো অভিশাপ এসে যেন ঢুকে। আর কারো হবা তুমি বেদেনীর তন্ত্রবিথা হলে, ডাকিনীর মন্ত্রসিদ্ধ ধুলা পড়া আমার মাথায়, ছিটায় মরণ নেব চির ঘুমে আমি রব ঢোলে, লোকেরা কিস্সা কবে বিরহিয়া গানেও গাথায়, তোমারে নিদয়া কবে লোকে আমি কিছুই না কব, ভাবিয়া দেখো রে কন্যা কেমনে বা সে বেদনা সব।
1: অনেক ধন্যবাদ ফিরোজ আহমদকে। কবিতা শুধু কিছু শব্দের বিন্যাস নয়, কবিতা হলো হৃদয়ের ভাষা। একজন কবি তার অনুভূতিকে শব্দে ধারণ করেন, আর একজন আবৃত্তিশিল্পী সেই শব্দের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে কণ্ঠের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেন। এ পর্যায়ে আবৃত্তি নিয়ে আসছেন রূপসী ফাতিমা নিশি।

দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান, স্বপ্নের জাল ছেদিয়া ভাবিতেছিলাম।

তোমার বিষান উঠেছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে, ভৈরব তুমি কি বেশে এসেছো, ললাটে ফুসেছ।

মনের আড়ালে বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে ঝরো ঝরো করি রক্ত আলোক, গগনে গগনে ঝরিছে, কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশাই ফুখারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ, পরে খোলো খোলো দ্বার ও গৃহস্থ থেকোনা থেকোনা লুকায়ে, যার যাহা আছে আনো বহি আনো সব দিতে হবে চুকায়ে। ঘুমায়ও না আর কেহরে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া দেহরে, ওরে দিন প্রাণ কি মোহের লাগি রেখেছিস।

হে রুদ্রতব সঙ্গীত আমি কেমনে গাহিব কহিদাও স্বামী, মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় জমরু বাজাব, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাব। এসেছে প্রভাত এসেছে তিমিরান্তক শিব শঙ্কর, কি অট্টহাস্য হেসেছে যে জাগিল তার চিত্ত আজিকে, ভীম আনন্দে ফেসেছে জীবন সপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে, ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে, মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে, তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব, সব সম্পদ খোয়ায়ে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিটি কবিতা যেন আমাদের মনের জানালায় নতুন একটি আলো জ্বেলে দিয়ে যায়। শব্দের এই অনন্য যাত্রায় আমাদের সঙ্গে আপনারাও উপভোগ করছেন আজকের অনুষ্ঠান কথা ও ছন্দ। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন পার্থপ্রতিম দাশ।

0: বাদশাহ আলমগীর, কুমারী তাহার পড়াইত এক মৌলভি দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত ফিদে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করেছেন ছাপ সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলভী ভাবিলেন আজে নিস্তার নাহি, যাই বুঝি তার সবই দিল্লি পতিপুত্রের করে লইয়াছে পানি চরণের পরে। স্পর্ধার কাজ হীন অপরাধ কি করেছে কোন কালে, ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবি উঠে কহিলেন আমি ভয় করি না কো, যাই যাবে শির টুটি, শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি সে তো কোন ছার, ভয় করি না কো ধরি না কো ধার, মনে আছে মোর বল বাদশাহ সুদালে শাস্ত্রের কথা শোনাব অনুর্গল, যাই যাবে প্রাণ তাহে প্রাণের চেয়ে মান বড়, আমি বোঝাবো শাহান শাহে। তারপর দিন প্রাতে বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে, খাস কামরাতে যাবে শিক্ষকে ডাকি বাদশাহ কহেন শুনুন জনাব, তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে? বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা, নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা। শিক্ষক কন যাহা পোনা আমি বুঝিতে পারিনি হায়, কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়। বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়াই তফাতে, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ, নিজ হাতখানি আপনার পায়ে বোলাইয়া সযতনে ধুয়ে দিল না কো কেন সে চরণ, সরি ব্যথা পাই মনে। উচ্ছ্বাসে ভরে শিক্ষকে আজি দাঁড়াই সগৌরবে, কূর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে, আজি হতে চির উন্নত হল শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর
1: অনেক ধন্যবাদ পার্থ প্রতিম। একটা কথা না বললেই নয়, শাস্ত্রীয় সঙ্গীতের গায়ক এবং শ্রোতা যেমন সমান বুঝদার না হলে ঠিক জমে ওঠে না। সংস্কৃত রসসাহিত্যের যোগ্য বোদ্ধাগণ বারবার বলেছেন আবৃত্তি সর্বশাস্ত্রনাং বোধদপি গরীয়সী, এটা সম্পূর্ণ একটা বোধের খেলা। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন, আবৃত্তি করবেন শামসুর রহমানের কবিতা স্বপ্নগুলো অবিন্যাস টেবিলে, আবৃত্তি করছেন NAM সরওয়ার আখতার।
2: স্বপ্নগুলো অবিন্যস্ত টেবিলে টুকরো টুকরো জ্যোৎস্না, জ্যোৎস্নায় উড়ে এসে পড়ে পোড়া ঘরের ছাই, ধুলোবালি খিলখিলিয়ে হেসে ঢেকে দেয় তাকে যে সবে মাত্র তার স্বপ্নগুলো গুছিয়ে রাখছিল চায়ের পেয়ালায়। সে এখন পুরনো কালের বিকৃত মূর্তির মতো। এখানে প্রতি মিনিটে জন্ম নিচ্ছে হাজার হাজার প্রেত, লহমাই বেড়ে উঠে গিলে ফেলছে ঘড়ির মিনিট এবং সেকেন্ডের কাঁটাগুলো। সময় এখানে ভারী পাথরের মতো, প্রেতক বাহিনী হাতে গোনা কয়েকটি প্রকৃত মানুষকে ঘর ছাড়া করে ঠাঠা রোদ্দুরে বজ্রপাতের তরণে হাসছে, ওদের মুখগহ্বর থেকে গলগল করে বেরোয় রক্ত। লোকগুলো প্রেত বাহিনীর সঙ্গে হাত মেলায় মহা আহ্লাদে, জুড়ে দেয় খোশ গল্প, কি এক রাসায়নিক প্রক্রিয়ায় ওরা একটু একটু করে প্রেত প্রেত হয়ে উঠছে খেদহীন, রাতের তৃতীয় প্রহরে তাড়া খাওয়া কবিগণ ভয়ের তো ভাঙা গলায় আর্তনাদ করছেন, তাদের পাণ্ডুলিপিসমূহ পুড়িয়ে ফেলা হচ্ছে বলে নয়, নাগরিকদের মুখগুলো ক্রমাগত নিজস্ব মানুষের চামড়া ত্যাগ করে বিচিত্র জীবজন্তুর রূপ ধারণ করছে বলে। অবিন্যস্ত টেবিলে স্বপ্নগুলো পেরেকময় মাথার দুঃস্বপ্নের সঙ্গে জায়গা বদল করে নিচ্ছে। স্বপ্নচারীর সারা শরীরে পেরেক গাঁথা, শুধু চোখ দুটো জলপাইরার পালকের স্পর্শ পাওয়ার আশায় জাগ্রত, তৃষিত।

0: অনেক ধন্যবাদ সরোয়ার আক্তার। ফুলের গন্ধ, প্রকৃতির উদারতা, মাদকতা কি ভাষায় ব্যাখ্যা করা সম্ভব? তাই মাঝে মাঝে মনে হয় নীরবতা কখনো কখনো ভাষারও অধিক, আর এজন্যই মনে হয় আবৃত্তির ক্ষেত্রে উচ্চারণ, নির্মাণ, কণ্ঠপ্রয়োগ যা কিছুকেই আমরা গুরুত্ব দিয়ে থাকি তার সবকিছুরই প্রধান হচ্ছে বোধ। এ পর্যায়ে আবৃত্তি নিয়ে আসছেন ফতেমাতুজ্জোহরা।
1: আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় স্বর কাশ হোগলায় মাঠের ভেতরে, অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীরের থেকে খড়, পাখির নীরের থেকে খড় ছড়াতেছে, মুনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল, জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পেছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার শিরিষের অথবা জামের ঝাউয়ের আমের, কুড়ি বছরের পরে তখনও তোমারে নাই মনে, জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার। তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে প্যাঁচা নামে, বাবলার গলির অন্ধকারে অসুথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে, কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে।
0: অনেক ধন্যবাদ ফতেমাতুজ্জোহরাকে তার সুন্দর আবৃত্তির জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, কবিতা থাকুক আমাদের হৃদয়ে, কণ্ঠে থাকুক মানবতা আর ভালোবাসার কথা। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের আবৃত্তির আয়োজন। আবার কোনো এক সুন্দর সময়ে কোনো এক নতুন কবিতার আসরে আপনাদের সঙ্গে আবারও কথা হবে, আড্ডা হবে, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কবিতার সঙ্গে থাকুন।

কবিতা পাঠের অনুষ্ঠান কথা ও ছন্দ আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা কাজল ইসলাম, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তনুজা মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা।

এতক্ষণ মোহাম্মদ রফিকুল আলম, নার্গিস পারভীন এবং ফরিদা পারভীনের কণ্ঠে দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল চারটির বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবাইতার রহমান। তিনি আজ রাজধানীর নব থিয়েটারে আয়োজিত সবার জন্য স্বাস্থ্যসেবা শীর্ষক এক সেমিনারে বক্তব্যে কথা বলেন। ডাক্তার জোবাইতার রহমান বলেন, বাংলাদেশে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা পাওয়া কোনো সুবিধা নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডাক্তার জোবাইদা রহমান। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেছেন, যে কোনো মূল্যে ফসলি জমি এবং সাধারণ মানুষের বা সরকারি সম্পত্তি ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা করতে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সমন্বয় সভায় একথা বলেন। ভূমিমন্ত্রী আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও অবৈধ দখলের কারণে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেছেন, ন্যায্যতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। তিনি আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল দপ্তর প্রধানের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় একথা বলেন। সংস্কৃতিমন্ত্রী সার ও বিদ্যুৎ নিয়ে অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে সক্রিয় থাকার আহ্বান জানান। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করতে শক্তিশালী স্তরের সরকার ব্যবস্থা গড়ে তোলার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গোলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গণতন্ত্রের ভিত্তি তৃণমূল পর্যায়ে শক্তিশালী না হলে রাষ্ট্রের সামগ্রিক গণতান্ত্রিক কাঠামো সুদৃঢ় করা সম্ভব নয়। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গোলি দুই দেশে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও জনগণের কাছে জবাবদিহি বৃদ্ধি এবং নারী ক্ষমতায়নের মতো ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। দেশে সারের কোন সংকট নেই উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, কৃষিকাজ অব্যাহত রাখতে সরকারের কাছে পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে কৃষকদের মধ্যে সারের সুষ্ঠু ও যথাযথ বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত মনিটরিং করতে হবে। তিনি আজ জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভায় এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, কৃষকের প্রয়োজন অনুযায়ী সময়মতো সার সরবরাহ নিশ্চিত করা জরুরি। সারের বিতরণ ব্যবস্থা কোন ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। সার কার্যক্রম তদারকিতে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম চালু করেছে কৃষি মন্ত্রণালয়। পাশাপাশি মাঠ পর্যায়ে সার নিয়ে কোন ধরনের সমস্যা বা অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের 528 নম্বর কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ সকালে বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 7 সেপ্টেম্বর মুর্শিদগঞ্জের বাসিন্দা মোহাম্মদ আলামিন এ রিট দায়ের করেন। খেলার খবর, ফুটবল। বাংলাদেশ অনূর্ধ্ব 17 নারী ফুটবল দল আজ জর্ডানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে। আম্মানের জেএফএ ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। প্রথম ম্যাচে জর্ডানকে 5-0 গোলে হারায় বাংলাদেশ। আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেনের মৃত্যু স্মরণে বিশেষ গানের অনুষ্ঠান। কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা আনোয়ার হোসেন, তিনি দর্শকদের কাছে বিশেষভাবে মুকুটহীন নবাব হিসাবে বেশি পরিচিত ছিলেন। আনোয়ার হোসেন 1971 সালে 6 নভেম্বর সরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। প্রায় 52 বছর তিনি অভিনয় জীবনে তার শক্তিশালী অভিনয় দেখিয়ে গিয়েছেন। তার চলচ্চিত্রের সংখ্যা প্রায় 500টিরও বেশি। তবে সবচেয়ে বড় কথা, আনোয়ার হোসেনের এই চলচ্চিত্র অভিষেক হয়েছিল একজন খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে। পরবর্তীতে অবশ্য নায়ক এবং চরিত্রাভিনেতা এই দুই ধরনের ভূমিকাতেই তিনি অসাধারণ সাফল্য পান। 1967 সালে মুক্তিপ্রাপ্ত নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে তিনি সিরাজউদ্দৌলার চরিত্রে অভিনয় করেন। এই চরিত্রে অভিনয় এতটাই শক্তিশালী এবং স্মরণীয় হয়ে যায় যে তিনি মুকুটহীন নবাব হিসেবে দর্শকদের কাছে বেশি পরিচিতি পান। তবে লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য 1975 সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। পরে গোলাপী এখন ট্রেনে এবং দায়ীকে এই চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। 2010 সালে আজীবন সম্মাননা পেয়েছেন। এছাড়াও আনোয়ার হোসেনের অনেক নাম করা চলচ্চিত্র রয়েছে, যেমন লাঠিয়াল, রূপবান, কাঁচের দেওয়াল, জোয়ার এলো, রাজা সন্ন্যাসী, বাঘা বাঙালি, আলোর মিছিল, দেবদাস, বড় ভালো লোক ছিল। এসব চলচ্চিত্রে তিনি তার শক্তিশালী অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে অনেক বেশি স্থান করে নিয়েছেন। আজ 13ই সেপ্টেম্বর 2013 সালে তিনি এই দিনে মৃত্যুবরণ করেন। প্রিয় শ্রোতা, আজ এই কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেনের মৃত্যু স্মরণে কিছু গান আপনাদেরকে আমরা শোনাব।
2: জীবনের পরাজয় দুঃখের দাহনে করুণ

এখানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়, কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে শিখে যায়, স্বার্থের কানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়, ধরণীর বুকে পাশাপাশি তবু

মুক্তার আছেন আমার বারিশার, আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিশার, বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন।

প্রিয় শ্রোতা, অভিনেতা আনোয়ার হোসেন 13 সেপ্টেম্বর 2013 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যু আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটিয়েছে। আমরা এই কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেনের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং তার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানটি। শুনছিলেন এতক্ষণ কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেনের মৃত্যু স্মরণে বিশেষ গানের অনুষ্ঠান।

প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ছায়াছবির গান। শুরুতেই বুক ভরা ভালোবাসা, এই ছবির গান শুনবেন অনুরাধা পর্বাল এবং কুমার শানুর কণ্ঠে।

শুনছিলেন এতক্ষণ বিভিন্ন ছায়াছবির গান, বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকিস্তানি হামদ শুনবেন।

আল্লাহ পাকি শানি হামদ শুনলেন। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল্লাহ তাআলা খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন শুনবেন একটি নাতি রাসুল।

শুনলেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদেরকে অবশ্যই অফিস কিংবা বাড়িতে রাখা যে ফুলের টব এবং চারপাশে পড়ে থাকা যে পরিত্যক্ত পাত্র আছে, কিংবা টায়ার হতে পারে, ডাবের খোসা হতে পারে, চিপস বা অন্য যে কোনো ধরনের পলিথিন, এইসব কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মনে রাখতে হবে এই এডিস মশা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পানিতেই বেশি বংশ বিস্তার করে, তাই এডিস মশার লার্ভা যেন বেশি না বাড়তে পারে সেজন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমাদের ঘরের ছাদে কিংবা বারান্দায় ফুলের টবে যে পানি জমে থাকে সেই স্বচ্ছ পানিতেও এডিস মশার জন্ম হতে পারে। হতে পারে ঘরের ভিতরে এসি কিংবা রেফ্রিজারেটরের নিচে যে পানি জমা হয় সেখানেও এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে বা বংশ বিস্তার করতে পারে। সেক্ষেত্রে আমাদের সেগুলোকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমরা যদি কোথাও বাইরে যাই, অনেক সময় দেখা যায় যে ঘরের ভেতরে যে কমোড আছে বা প্যান আছে এগুলো কিন্তু আমরা ঢেকে রাখি না। মনে রাখতে হবে ওই সব স্বচ্ছ পানিতেও এই মশা বংশ বিস্তার করতে পারে, তাই আমাদেরকে অবশ্যই সেগুলো ঢেকে রেখে যাওয়া উচিত, কিংবা পানির পাত্র যেগুলো আছে এগুলো উল্টিয়ে রেখে যাওয়া উচিত। আর দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই আমাদের মশারি ব্যবহার করা উচিত, আর অবশ্যই রাতের বেলাও ব্যবহার করা উচিত। আর সবচেয়ে বড় কথা, আমরা যদি আমাদেরকে নিরাপদ না রাখি, আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি, তাহলে কিন্তু এ ধরনের রোগ বেশি হতে পারে। যেহেতু খুলনাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাই আমাদেরকে অনেক বেশি সাবধানে থাকতে হবে। আপনার যদি তীব্র জ্বর হয়, সেই সাথে মাথা ব্যথা কিংবা চোখের নিচে ব্যথা কিংবা হতে পারে মাংসপেশিতে বা শরীরে ব্যথা, এই যে কোনো একটি কিংবা দুটি লক্ষণ দেখা দিলে কিন্তু আর দেরি করবেন না। এর পাশাপাশি গিরায় গিরায় ব্যথা হতে পারে, খাবারে অরুচি হতে পারে, বমি বমি ভাব হতে পারে, পেটে ব্যথা হতে পারে, পাতলা পায়খানা কিংবা শরীরে লালচে দাগ, গলায় ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া বা সর্দি কাশি হওয়া, এইসব যে কোনো লক্ষণ দেখা দিলে জ্বরের পাশাপাশি আপনি একদম দেরি করবেন না, অবশ্যই ডেঙ্গু হয়েছে কি না এটির পরীক্ষা করবেন, আর ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না। অবশ্যই আমরা আতঙ্কিত হব না, আমরা অবশ্যই প্রতিরোধ করার চেষ্টা করব। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, আমাদের আয়োজন মেলায় এখন রয়েছে দেশের গান।

শাহনাজ রহমতুল্লাহ এবং শুভিনন্দীর কণ্ঠে দুখানি দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম 537.63 মিটারে 558 কিলোহার্টজ এফএম ব্যান্ড। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. This is Bangladesh Better, the news read by Nausin Farhanur. Prime Minister, wife and vice president of Zia Rahman Foundation, Dr. Zubaydah Rahman, has stressed the need for making quality healthcare accessible to every citizen of Bangladesh, irrespective of income, location or their social status. Saying health is not a privilege but a basic human right. She said this while speaking at a plenary discussion titled Health Innovation for All, Expanding Access for the Affordable and the Inclusive Care at Bangladesh Innovation Fair 2026 at the Plenary Hall in the Novel Theatre in the capital today. Dr. Zubaydah Rahman said, healthcare should be made accessible to the remotest villages so that every citizen can receive healthcare. She said, patients suffering from dengue should not be in need to travel long distance or treatment. Parents with the children suffering from measles should have access to healthcare closer to their homes, she noted. Dr. Zubaydah Rahman said, many people come to specialist hospitals only after their condition became complicated. Patients travel long distance to take necessary service, as service not available close to home. Dr. Zubaydah Rahman said, modern tertiary healthcare home also became extremely expensive through it's not the problem of Bangladesh alone. Many advanced countries are facing such problem, she added. Home Minister Saladin Ahmed has said their proposed Cybersecurity Amendment Act 2026 will help restore decency in the hot digital space, protect women and the young people from the cyberbullying and ensure professional safeguards for journalists while preventing any misuse of the law. He made the remark during a courtesy meeting with the delegations of the International Republican Institute IRI at his office at the Bangladesh Secretariat today. The Home Minister said the government is highly concerned about the citizens' freedom of expression and the personal security. He said, every citizen has the right to express opinion and make constructive criticism subject to the reasonable restriction under Article 39 of the Constitution. The Home Minister said, but constructive criticism is not the same as character assassination or abusive language for political purpose. Law Justice and the Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has assured that effective measures should be taken to resolve the complications facing by the judiciary in Shatkhira. He gave the assurance while talking to the journalists after holding a discussion meeting with the judicial officers at the Shatkhira District Judge Court today. The law minister said realistic solutions would be taken to resolve the problem associated with the local courts. State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhry has said there is no shortage in fertilizer in the country. He made the remark during Zamalpur District's monthly law and order coordination meeting held at the conference room at the Jamalpur Deputy Commissioner today. Yasir Khan Chaudhry said the government holds adequate stock to ensure agricultural activities continue uninterrupted. However, the relevant authorities must conduct regular monitoring to ensure the fair and the proper distributions of the fertilizer among the farmers. State Minister for Local Government, Rural Development and the Cooperative, Ms. Shahi Alam, has said the Election Commission, EC, will decide whether teachers of the private educational institution under the monthly pay order, MPO facilities, will be allowed to contest the local government election. He made the remark while speaking to the reporters after a courteous meeting between the Swiss ambassador to Bangladesh, Reto Rangli, and the LGRD and the cooperative minister, Dr. Abdul Moin Khan, at the secretariat today. The state minister also said there is no age restriction for candidates in the local government election. BRICS leaders, including China, Russia, and India, entered the second day of talks in New Delhi today. The leaders discussed ways to promote inclusive global growth and strengthen the cooperation within the bloc. Indian Prime Minister Narendra Modi said BRICS represent about the half of the world's population and a significant share of the global economy. Chinese President Xi Jinping, Russian President Vladimir Putin, and Iranian President Masoud Pezeshkian also attend the summit. At least 6 have died and 107 people have been rescued from the missing ferry in Indonesia. The ferry was carrying 243 passengers and crew from Surabaya in the East Java to the Banjarmasin this morning when it was caught in the severe weather. Contact with the ferry was lost during the journey. Rescue operation continue for those who are missing. football, and Bangladesh under 17 women's national football team will take on host Jordan in the second and the last FIFA international friendly match today. The match will start at 8 p.m. Bangladesh time at JFA Field in Amman. Bangladesh earned the first match by 5-0. The two match series in part of the Bangladesh's preparations for the AFC under 17 women's Asian Cup 2027 qualified in Uzbekistan. Cricket. And India will take on Sri Lanka in the final of the Women's T20 Asia Cup in Dubai today. The title-deciding match is scheduled to start at 8:30 p.m. Bangladesh time. India defeats Bangladesh in the first semi-final, while Sri Lanka beat Pakistan in the second semi-final to reach the final. Finally, weather and forecast valid till 1 tonight says. There is no inland river port warning and no signal is to be hoisted. And that is the end of the news.
1: Assalamualaikum, Bangladesh Betar. Banichik Shambat Purchi, Sirajum Munira. দেশের শারীর কোন সংকট নিয়ে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, কৃষিকাজ অব্যাহত রাখতে সরকারের কাছে পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে কৃষকদের মধ্যে সারের সুষ্ঠ ও যথাযথ বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত মনিটরিং করতে হবে। তিনি আজ জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার মাসিক আইন শৃঙ্খলা সমন্বয় সভায় এসব কথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, কৃষকের প্রয়োজন অনুযায়ী সময় মতো সার সরবরাহ নিশ্চিত করা জরুরি। সারের বিতরণ ব্যবস্থায় কোন ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। এদিকে সার কার্যক্রম তদারকিতে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম চালু করেছে কৃষি মন্ত্রণালয়। পাশাপাশি মাঠ পর্যায়ে সার নিয়ে কোন ধরনের সমস্যা বা অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের 528 নম্বর কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল থেকে রাজধানীর তেজগাঁওয়ে নব থিয়েটারে চলছে 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026। আজ মেলার দ্বিতীয় দিনে ব্যাপক লোক সমাগমে জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। উদ্ভাবন, গবেষণা, শিল্প উদ্যোক্তাদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং উদ্ভাবনকে বাজার ও অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপান্তরের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। এতে শতাধিক উদ্ভাবক ও স্টার্ট আপ প্রতিষ্ঠাতা 1000-এর বেশি উদ্ভাবন নিয়ে অংশ নিয়েছেন। আজ ও আগামীকাল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে স্বস্তি এনে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত গত 6 মাসে প্রবাসী আয় বেড়েছে 13.1%। এ সময় প্রবাসী বাংলাদেশিরা 1,894 কোটি মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের 1,674 কোটি ডলারের তুলনায় 220 কোটি ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস্কে বলেন, প্রবাসীদের জন্য বৈধ পথে অর্থ পাঠানো আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে। একই সঙ্গে হুন্ডি সহ অবৈধ পথে অর্থ লেনদেনে নিরুৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 384টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 27টির, কমেছে 336টির এবং অপরিবর্তিত ছিল 21টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 96 পয়েন্ট কমে অবস্থান করছে 5,418 পয়েন্টে। ডিএসইতে আজ 571 কোটি 31 লাখ টাকার শেয়ার ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 544 কোটি 42 লাখ টাকা। ঢাকার মুদ্রা বাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.60, ক্রয় 122.60, সৌদি রিয়াল বিক্রয় 33.14, ক্রয় 32.48, কুয়েতি দিনার বিক্রয় 405.15, ক্রয় 397.74, সিঙ্গাপুর ডলার বিক্রয় 98.03, ক্রয় 96.27, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.54, ক্রয় 29.95, এবং থাইবাত বিক্রয় 3.76, ক্রয় 3.68। বাণিজ্যিক সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।
3: শিক্ষাকে তুলনা করা হয় আলোর সাথে। আলো যেমন দূর করে রাতের অন্ধকার, শিক্ষা তেমনি দূরীভূত করে জ্ঞানহীনতার অন্ধকার। তাই প্রকৃত শিক্ষার আলো শিক্ষিত হবার কোনো বিকল্প নেই, কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তাই দেশ তথা জাতিকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে হতে হবে সুশিক্ষায় শিক্ষিত। আর সেই নিরিখেই শিক্ষা ও শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন শিক্ষার্থীদের আসর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আসরে। শিক্ষার্থীদের আসর সঞ্চালনায় আজ তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আরিফুল হক, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমার সাথে স্টুডিওতে দুজন শিক্ষার্থী রয়েছে, তোমরা তোমাদের পরিচয় দাও।
4: আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুব হোসেন, স্টুডেন্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ ঢাকা।
5: আসসালামু আলাইকুম, আমি জাকিয়াতুন নাহার রিতু, স্টুডেন্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ ঢাকা।
3: তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজ আমরা আলোচনা করব উদ্ভিদে বৃদ্ধি বা বংশবৃদ্ধি, ঠিক আছে?
5: জি স্যার।
3: আচ্ছা, তো এই জায়গাটাতে আমরা আলোচনা করতে গিয়ে যে বিষয়গুলো সম্পর্কে জানবো, যেমন এই উদ্ভিদে প্রজনন কিভাবে হয় বা প্রজনন কি সেটা, উদ্ভিদে প্রজনন কত প্রকার আছে, সেই প্রজনন হওয়ার প্রক্রিয়া, উদ্ভিদে যে পরাগায়ন আছে যেটাকে আমরা যৌন জননের একটা অংশ হিসেবে ধরি উদ্ভিদের, সেটা কিভাবে হয়, তারও প্রকার আছে, সেটা নিষিক্তকরণ, ফলের বিস্তরণ, এইগুলো সম্পর্কে ইনশাল্লাহ। ঠিক আছে, তো প্রথমেই যেটা নিয়ে বলতে হয় সেটা হচ্ছে বংশবৃদ্ধি। বংশবৃদ্ধি বলতে তো উদ্ভিদ বলি প্রাণী বলি, জননের কথাটা তাই না, জনন বা প্রজনন যেটাকে আমরা ইংরেজিতে রিপ্রোডাকশন বলি, এটা আসলে কাকে বলি আমরা?
4: স্যার, যে জটিল প্রক্রিয়া জীব তার প্রতিরূপ অথবা বংশধর পৃথিবীতে রেখে যায় তাকে জনন অথবা প্রজনন বলে।
3: আচ্ছা, আর এটারও দুইটা প্রকার আছে তাই না?
4: জি স্যার।
5: কি
4: যৌন জনন আর অযৌন জনন?
3: আচ্ছা, তো উদ্ভিদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এই ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জননের মাধ্যমে বেশ কিছু ধরন আছে যেগুলোর মাধ্যমে উদ্ভিদের বংশবৃদ্ধি হয়।
4: জি স্যার।
3: তো এটা প্রথমত দুই প্রকার।
4: জি স্যার।
3: অযৌন জননটা উদ্ভিদের একটা হচ্ছে স্পোর উৎপাদন,
5: অঙ্গজনন।
3: স্পোর উৎপাদনটা কি? এক্ষেত্রে দেখা যায় যে নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলো আছে, যে একেবারে যাদের দেহ সরল প্রকৃতির, গাঠনিক বৈশিষ্ট্য সরল প্রকৃতির, এবং সেই সকল জীব যখন বংশবৃদ্ধি করে তখন তারা স্পোর বা যেটাকে বাংলা আমরা অণুবীজ বলি সেটা উৎপাদন করে, এবং এটা উৎপাদন করে বংশবৃদ্ধি কিভাবে, এই অণুবীজগুলো সাধারণত একটা অণুবীজ থলিতে থাকে। তো যখন ম্যাচিউর হয়ে যায় সেই অণুবীজ থলি, তখন এটা অনেক সময় ব্লাস্ট হয় বা ফেটে যায়। তো ফেটে এটা ওই চারদিকে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়লে পুরো যেসব জায়গায় পড়ে সেসব জায়গাতে কি হয়,
4: নতুন উদ্ভিদের সৃষ্টি
3: হয়। তো এভাবে করে সাধারণত স্পোর সৃষ্টির মাধ্যমে কি হয়,
4: অযৌন জনন প্রক্রিয়া
3: সম্পন্ন, অযৌন জনন প্রক্রিয়া
5: সম্পন্ন হয়।
3: যেমন ধরো পেনিসিলিয়াম বা মিউকর, হ্যাঁ, এদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের জনন দেখি। এছাড়া আছে অঙ্গজ জনন, এটা কি? এটা হচ্ছে যে কোনো গ্যামেট প্রোডিউস এখানে হবে না বা জনন কোষ সেটা সৃষ্টি না হয়ে উদ্ভিদের দেহের কোনো অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে এই জননটা হবে, তাকে আমরা অঙ্গজ জনন বলছি। যদি এটা প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্তভাবে হয় তখন তাকে আমরা প্রাকৃতিক অঙ্গজ জনন বলি। আর যদি এটা আর্টিফিশিয়ালি হয় তখন তাকে আমরা
5: কৃত্রিম
3: অঙ্গজ জনন বলি, তাই না? তো প্রাকৃতিক অঙ্গজ জনন স্বাভাবিকভাবেই বেশ কিছু ধরন তার আছে, যেমন ধরো ধীর খণ্ডায়ন, খণ্ডায়নটা কিরকম?
4: ধীর কোন অংশে খণ্ডিত হবে সেখান থেকে তারা স্বাধীন
3: চিনি শৈবাল এক ধরনের মিউকর বললাম, এদের ক্ষেত্রে দেখা যায় যে ধীর কোন অংশে খণ্ডিত হলে খণ্ড থেকে দেখা প্রতি খণ্ড থেকে একটা স্বাধীন উদ্ভিদ সৃষ্টি হতে পারে বা জীবনযাপন তারা শুরু করতে পারে। তারপরে আমরা দেখি মূলের মাধ্যমে, মূলের মাধ্যমে কি হবে?
5: মূল থেকে হচ্ছে আরেকটা নতুন উদ্ভিদ সৃষ্টি হওয়া, এর মাধ্যমে
3: যেমন
5: যেমন পটল, সেগুন, মিষ্টি আলু, এরকম আরো অনেক কিছু।
3: আবার কখনো কখনো হয় না এরকম যে মূল অনেক বেশি মানে রস বা খাদ্য সঞ্চয় করে অনেক স্ফীত হয়ে ওঠে,
4: গোলালো?
3: হ্যাঁ, এটাকে তো খাবার হিসেবে আমরা খাই, গোলালো, মিষ্টি আলু, এই ধরনের। আচ্ছা, এটা গেল একটা। এরপরে আমরা দেখি কখনো রূপান্তরিত কাণ্ড, তাই না? আচ্ছা, গোলালোর কথা বলো, গোলালোর ক্ষেত্রে একটু কথা বলি, এটা কিন্তু মূল না,
4: কাণ্ড স্যার,
3: রূপান্তরিত
4: কাণ্ড।
3: হ্যাঁ, আচ্ছা, রূপান্তরিত কাণ্ড এটা কেমন? এটা কিন্তু একটা অঙ্গজনন, একটা পরিবর্তিত রূপ কাণ্ডের, এবং সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন প্রতিকূলতায় বা খাদ্য সঞ্চয় করে অঙ্গজননের প্রয়োজনে এরা সাধারণত কি হয়, পরিবর্তিত হয় এবং তাদের বাহ্যিক রূপও ভিন্ন ভিন্ন হয়। যেমন তুমি টিউবারের কথা বলছিলে, টিউবার হচ্ছে মূলত উদ্ভিদের মাটির নিচে শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয় করে যখন কাণ্ড স্ফীত হয়ে যায়, কন্দের, কন্দ বলি আমরা বাংলায়, আর ইংরেজিতে বলে কি, টিউবার। এবং এগুলোর গায়ে অনেক সময় যে ছোট ছোট চোখের মতো গঠন থাকে, যেমন আলুর কথা বলছিল, আলুতে চোখের মতো গঠন আছে না, এই এরা হচ্ছে টিউবারের এক্সাম্পল। এছাড়া আছে কি রাইজোম, রাইজোম কোনটা, এরাও মাটির নিচে সমান্তরালে থাকে, তো এদের কাণ্ডে দেখা যাচ্ছে পর্ব পর্ব সন্ধি এগুলো থাকে এবং শল্কপত্র থাকে। শল্কপত্র কাক্ষিক মুকুল থাকে, সেখান থেকে কাক্ষিক মুকুল জন্মে এবং নতুন ভাবে তারা গ্রো করতে পারে, এবং এরাও খাদ্য সঞ্চয় করে কি হয়, স্ফীত হয়, মোটা হয় এরকম। যেমন ধরো আদা বা রসুনও কিন্তু অনেকটা এরকম, সরি রসুন বলতে না, রসুনটা হচ্ছে
5: কন্দ হয়ে,
3: রসুন হচ্ছে বাল্ব, এটা সেটাও কন্দ, কিন্তু এই কন্দ টিউবারের মতো না, এটা হবে কি, এটা একেবারে বাল্ব, মানে তুমি দেখবা যে একটা পেঁয়াজ বা রসুন কেমন বাল্ব শেপ দেখতে, যে এদের শল্কপত্র থাকে এবং এদের এরা অতি ক্ষুদ্র কাণ্ড এবং কাক্ষিক এবং শীর্ষমুকুল থেকেই নতুন উদ্ভিদ
4: সৃষ্টি
5: জন্মে,
3: তাই না?
5: জি স্যার।
3: আচ্ছা, স্টোলন থাকে, স্টোলন কি, এরা এক ধরনের শাখা কাণ্ড,
4: এটাকে
3: মানে কচুর লতি হিসেবে চেনো।

0: মুকুর উৎপন্ন হয় এবং এর সাহায্যে কি হয় জারণ হয়। যেমন কচুর ক্ষেত্রে হয় পুদিনা,
1: পুদিনা পাতা,
0: সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। আচ্ছা, এছাড়া কি আছে আর?
2: অসফেট,
0: অফসেট,
2: অফসেট,
0: অফসেট। হ্যাঁ, এই যে আমরা কচুরি পানার কথা বলছিলাম, কচুরি পানার মধ্যে দেখবে যে কচুরি পানার এরও কিন্তু ধরন আছে। যেমন কচুরি পানা বড় এক ধরনের আছে,
1: টোপা পানা
0: আছে, খুদে পানা আছে, তাই না? তো এরা দেখা যায় মাতৃ উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে একটা সময় স্বাধীনভাবে স্বাধীন উদ্ভিদে পরিণত হয়। এবং এক্ষেত্রে কি হয়, ওই জলজ উদ্ভিদের যে শাখা কাণ্ড সেটাই হচ্ছে নতুন উদ্ভিদে পরিণত হয়। এটা কচুরি পানা তার একটা চমৎকার উদাহরণ। এছাড়া আছে বুলবিল। বুলবিল কোনটা? যখন দেখা যাবে যে ওই তোমরা যে মেটে আলু বা চুপড়ি আলু বলো যেটাকে খেয়েছো, তাই না?
2: নাম শুনছি,
0: মেটে আলু
1: শুনছি স্যার।
0: আচ্ছা, তো চুপড়ি আলু বলে অনেক সময় ক্ষেত্রে, এদের ক্ষেত্রে দেখা যায় যে এদের যে কাক্ষিক মুকুল এরা যথাযথভাবে বৃদ্ধি না পেয়ে কিছু কিছু জায়গায় একটা পিণ্ডের মতো এরকম গঠন সৃষ্টি করে। এবং এই বুলবিল অনেক সময় দেখা যাচ্ছে যে ওই ম্যাচিউর্ড হয়ে ওই গাছ থেকেই আপনা আপনি খসে নিচে পড়ে, এরকম থাকে। তো সেভাবে কিন্তু এই অঙ্গজননটা হতে পারে। আচ্ছা, এবার আরেকটা পদ্ধতি যেটা হয় সেটা হচ্ছে পাতার মাধ্যমে। পাতার মাধ্যমে কিভাবে হয়?
1: পাতার কুচি, মানে পাতার কিনারা থেকে নতুন উদ্ভিদ
0: সৃষ্টি। যেমন কি
2: পাতার
0: কুচি পাতা, তাই না? তো এই এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো সবই কিন্তু প্রাকৃতিক অঙ্গজনন উদাহরণ, তাই তো?
1: জি স্যার।
0: এবং এক্ষেত্রে যে উদ্ভিদটা উৎপন্ন হয় তার গুণাগুণ ওই মাতৃ উদ্ভিদের মতোই হয়।
1: জি স্যার,
2: জি স্যার।
0: এর ফলে নতুন কোন বৈশিষ্ট্যের কোন সমাবেশ বা আবির্ভাব কিন্তু এখানে আমরা
1: দেখা যায় না,
0: দেখি না। উন্নত গুণসম্পন্ন যে অর্থকরী ফসল এক্ষেত্রে তাই অনেক সময় কি করতে হয়, ওই যে আর্টিফিশিয়াল যে অঙ্গজন সেই ক্ষেত্রে সেই দিকে যেতে হয়। সেক্ষেত্রে কি হয় যে ধরো ভালো জাতের আম বা কমলা, লেবু, পেয়ারা, মানে যেগুলো হচ্ছে অর্থকরী, যেটার যে সিজন সেই সিজনে প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং একটা ইকোনমিক ভ্যালু আছে তার, ইকোনমিক ভ্যালু কম বেশি সবগুলোরই আছে, বাট এগুলোর একটু বেশি কম্পারেটিভলি। তো এটা তখন চাহিদাও যেহেতু বেশি থাকে উৎপাদনটা কি করতে হয় বেশি করতে হয়। এখন যদি প্রাকৃতিক উৎপাদনের দিকেই আমরা যাই তখন দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় আমাদের অপেক্ষা করতে হয়, তারপরে ফল পেতে হয়, একেবারে সাকসেস রেট যেটাকে বলে, ন্যাচারালি যেটা হবে সেটার তো কোনো কিছু তুলনা হবে না। কিন্তু সাকসেস রেট বলতে এখানে ধরো মার্কেটে যে ডিমান্ড সেই অনুযায়ী যে উৎপাদন সেটা তো প্রকৃতি, তো আর আমাদের মার্কেটের ডিমান্ডের কথা
1: চিন্তা
0: করে ওখানে উৎপাদন হবে, ন্যাচারালি যেটা হওয়ার হবে। কিন্তু আমরা যখন আমাদের এই প্রয়োজনটা মেটাতে চাইব তখন কিন্তু আমরা ওই আমাদের যে ভালো যে জাতটা আছে তার অনেক সংখ্যক সদস্য এটা উৎপন্ন করা, তাই না?
1: জি স্যার।
0: এবং এটা একটা চমৎকার পদ্ধতি হচ্ছে গ্রাফটিং, যেটাকে আমরা যে কলম বলি, গুটি কলম বলি, আর একটা হচ্ছে কি কাটিং, যেটাকে আমরা কি বলি শাখা কলম বলি। মানে গ্রাফটিং কি হয় যে কচি যে ধরো ডিজায়ার্ড যে প্ল্যান্টটা আছে, মানে যেটা কাঙ্ক্ষিত আমাদের উদ্ভিদ যেটার বহুগুণন আমরা করতে চাই, মানে সদস্য সংখ্যা বাড়াতে চাই, সেক্ষেত্রে কি করতে হয় সেই গাছের একদম সুস্থ সতেজ নিরোগ গাছ নির্বাচন করে তার কচি এবং সতেজ শাখা নির্বাচন করে সেখানে একটা নির্দিষ্ট জায়গায় বাকল সামান্য কেটে নিতে হয় এবং পরে ওই স্থানটি মাটি এবং গোবর মিশিয়ে কি করতে হয় ভালোভাবে আবৃত করে দিতে হয় এবং টেপ বা পলিথিন দিয়ে স্থানটি মুড়ে দিয়ে কিছুদিন অবজারভেশনে রাখতে হয়, যাতে খেয়াল করতে হয় যে ওই যে তুমি যে মাটি বা গোবর সার দিয়েছো সেটা যেন খসে না পড়ে যায় এবং টাইম টু টাইম ওখানে ভিজিয়ে দিতে হয় বা পানি দিতে হয়। তো একটা সময় দেখা যায় যে কিছুদিন পরে ওখানে ছোট ছোট মূল
1: সৃষ্টি হয়,
0: তো যখন মোটামুটি বেশ ভালো সংখ্যায় মূলের মানে মূলটা গজা যায় তখন গোড়া থেকে কি করতে হয় কেটে নিয়ে রোপণ করতে হয়, তুমি সেখানে রোপণ করতে চাও, তখন ওখানে একটা স্বাধীন উদ্ভিদ হিসেবে সে বড় হয়ে ওঠে। এটা হচ্ছে গ্রাফটিং বা শাখা গুটি কলম যেটাকে আমরা বলি। আর শাখা কলম কোনটা?
1: গাছের
0: কাটিং, যেটা অর্থাৎ অনেক সময় হয় না যে একটা গাছের একটা শাখা কেটে নিয়ে মাটিতে পুঁতে দিলে সেখান থেকে স্বাধীন উদ্ভিদ হলো, এটা হচ্ছে কি শাখা কলম। তো এগুলো হচ্ছে মূলত কি আর্টিফিশিয়াল অঙ্গজনন। আচ্ছা, এতক্ষণ যা জানলাম এটা হচ্ছে
1: অযৌনজনন।
0: এবার যৌনজননের ক্ষেত্রে যদি আসি সেই ক্ষেত্রে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গটা উদ্ভিদ সেটা কি
1: ফুল।
0: ফুল এটা ছাড়া কি হবে না
1: স্যার? যৌনজনন
0: ফল হবে না।

0: কি হবে না, আমরা যদি একটা ফুল নেই, ফুল তো অনেক ধরনেরই আছে, কিন্তু একটা আদর্শ ফুলে, আদর্শ ফুল বলতে একটা ফুলের যে বেসিক যে স্ট্রাকচার বা যে অংশগুলো একটা ফুলে না থাকলেই নয়, হ্যাঁ, সেই অংশগুলো সমন্বিত একটা ফুলকে আমরা কি বলি, আদর্শ ফুল বলি। তো এই আদর্শ ফুলের সাধারণত কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ থাকে, সেগুলো সম্পর্কে আমাদের আগে জানা দরকার, তারপরে আমরা কিভাবে এই জননটা হয় সেটাতে আমরা যাই। যদি আমরা এর বিভিন্ন অংশের কথা বলি, কয়টা অংশ পাই?
1: পাঁচটি।
0: কি কি এগুলো?
2: পুষ্পাক্ষ, বৃতি, দল বা পাপড়ি, পুংকেশর ও গর্ভকেশর দেখতে পাই আমরা।
0: গুড, এগুলো হচ্ছে ফুলের বিভিন্ন অংশ, তাই না? আমি যদি একটু একটু করে বলি, এই যে বৃতির কথা বলে, বৃতি কোথায় থাকে
3: স্যার?
0: এটা
3: একদম বাইরে স্যার,
0: স্তবকের একদম যে বাইরের যে অংশটা, তাই না
3: স্যার?
0: এটাকে আমরা বৃতি বলি। আবার এর কিন্তু কিছু খণ্ডাংশ আছে, এগুলো বৃত্তাংশ। দলমন্ডল, দলের কথা বললে এটাকে আমরা সাধারণত পাপড়ি নামে চিনি, তাই না? তো এটা বিভিন্ন ফুলে বিভিন্ন রকম হয়। এই ক্ষেত্রে কিন্তু ওই যে পরাগায়নের জন্য ওই কীট পতঙ্গ পাখি আকর্ষণ করার ক্ষেত্রে খুব ইফেক্টিভ রোল প্লে করে। এছাড়া কি আছে, ওই যে পুংস্তবক বললে, পুংস্তবক কোনটা? আমরা যেটাকে পুংকেশর বলি, তাই না? পুংকেশরে দেখা যায় পুংদণ্ড থাকে এবং শীর্ষে একটা থলির মধ্যে
3: পরাগরেণু
0: থাকে, এবং এটাই কিন্তু জননের সরাসরি অংশ নেয়। আর স্ত্রী স্তবক যেটা, এটা একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত হয় এবং দেখা যাচ্ছে যে এটা মূলত তিনটা অংশ এক্ষেত্রে থাকে, যে গর্ভাশয়,
3: গর্ভদণ্ড,
0: গর্ভমুণ্ড, তাই না?
3: জি স্যার।
0: তো এইটা মূলত এই ডিম্বাণু সৃষ্টি সেটাতে হচ্ছে মূল ভূমিকাটা রাখে এবং জননে অংশ নেয়, তাই না?
2: জি স্যার।
0: এই যে বৃতি, দলমন্ডল, খেয়াল করো, এগুলো অবশ্য প্রয়োজন, কিন্তু এগুলো কিন্তু সাহায্য করে স্তবক।
3: জি স্যার।
0: কিন্তু পুংস্তবক এবং স্ত্রী স্তবক যেটা,
3: জি স্যার,
0: আমরা একটু আগে বললাম, এটা কিন্তু অত্যাবশ্যকীয়। এটা ছাড়া আসলে
3: সম্ভব,
0: তাই না? এই হচ্ছে উদ্ভিদের যে মূল অংশগুলো। এখন আমরা যদি যৌনজননের কথা বলি, তাহলে এক্ষেত্রে অবশ্যই পরাগণের কথাটা আসবে, তাই না? প্রাথমিকভাবে পরাগণ আসলে কাকে বলি আমরা
3: স্যার? এটা হলো ফুলের পরাগদানি থেকে পরাগরেণু, একই ফুলে অথবা একই জাতের ভিন্ন ভিন্ন উদ্ভিদের ফুলে ফুলের গর্ভমণ্ডে স্থানান্তর হওয়ার যে প্রক্রিয়াটা, এটাই মূলত পরাগণ।
0: পরাগণ বলে গঠিত। এই পরাগণে কিন্তু এই যে আমরা যেটুকু ফুলের কথা বললাম, সে জায়গায় কিন্তু পুষ্পমঞ্জুরি বলে একটা কথা আছে, মানে ফুল সহ একটা শাখাকে বলা হয় পুষ্পমঞ্জুরি। এটা কিন্তু পরাগণে খুবই গুরুত্বপূর্ণ। এই শাখার বৃদ্ধি যদি অসীম হয় তাহলে অনিয়ত পুষ্পমঞ্জুরি, আর যদি সসীম হয় মানে লিমিটেশন থাকে তাহলে তাকে আমরা কি বলি, নিয়ত
2: পুষ্পমঞ্জুরি।
0: আচ্ছা, তো এই যে পরাগণের কথা বলছিলে, এই পরাগায়ন মানে ফুলে পরাগধানিতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলে হতে পারে গর্ভমণ্ডে স্থানান্তর, তাই তো? তো এই পরাগায়নতে দুটো প্রকার আছে, তাই না ঋতু?
3: জি স্যার।
0: কি কি দুটো প্রকার?
2: স্বপরাগায়ন আর পরপরাগায়ন।
0: আচ্ছা, কোনটাকে আমরা কি বলি, স্বপরাগায়ন কাকে বলি?
2: স্বপরাগায়ন হচ্ছে একই ফুলে বা একই গাছে ভিন্ন ভিন্ন দুইটা ফুলের মধ্যে যে পরাগায়নটা ঘটে সেটাই হচ্ছে আমরা মেইনলি স্বপরাগায়ন বলে থাকি।
0: উদাহরণ কি?
2: সরিষা ফুল, তারপরে ধুতুরা বা কুমড়ার ফুল, এগুলো।
0: আচ্ছা, আর পরপরাগায়ন?
2: একই জাতে দুইটা ভিন্ন ভিন্ন উদ্ভিদের মধ্যে যে পরাগায়নটা ঘটে সেটাই হচ্ছে পরপরাগায়ন।
0: গুড, পরাগায়ন যে হয় আসলে এটা একটা মাধ্যম দরকার, এমন না যে আমরা হাত দিয়ে নিয়ে একটু পরাগরেণু উঠিয়ে গরম ইয়ে থেকে পরাগধানী থেকে গর্ভমুণ্ডে হচ্ছে স্থানান্তর করলাম, এরকম কি?
2: না স্যার,
0: এরকম কিন্তু না। এটা কিন্তু ন্যাচারালি কি হয়,
3: বেশ কয়েকটা মাধ্যমের মাধ্যমে,
0: বেশ কয়েকটা মাধ্যমের মাধ্যমে
3: সম্পন্ন হয়, সম্পন্ন হয়,
0: সম্পন্ন হয়। এবং সে মাধ্যমগুলো কি?
3: বায়ু, পানি,
0: হ্যাঁ, বাতাস, পানি, কীট পতঙ্গ, পাখি হতে পারে,
3: বাদুর,
0: শামুক, এগুলো কিন্তু হতে পারে। যে আল্লাহ তাআলা মানে কাকে কোন কাজে কিভাবে হচ্ছে ইনভলভ রেখেছেন, এটা আল্লাহ তাআলাই হচ্ছে ভালো জানেন। আমরা যখন জানতে চাই তখন কিন্তু আমরা এটা বুঝতে পারি, তাই না? আচ্ছা, তো সেক্ষেত্রে দেখা যায় যে এই যে আমরা বিভিন্ন মাধ্যমের কথা বললাম, আমরা একটা উদাহরণ দিই, যেমন তোমরা বাতাসের কথা বলছিলে, যেটাকে আমরা বায়ু পরাগী ফুল বলি, না? এর এক্সাম্পল কোনটা? মানে এটা হচ্ছে বাতাসের মাধ্যমে বাহিত হবে, তাই তো বলছো? পরাগরেণু। এবং এটা হালকা অসংখ্য যখন আমরা দেখি যে বাতাস বাহিত হয়,
3: জি স্যার,
0: তখন এক ফুল থেকে আরেক ফুলে কি হয়,
3: পরাগরেণু সম্পন্ন হয়।
0: হ্যাঁ, স্থানান্তরিত হয়। এটার উদাহরণ কি?
3: ধান।
0: ধান, ধান খেতে যখন বাতাস বয়ে যায়।
3: জি স্যার।
0: আচ্ছা, পানি পরাগা, পানি পরাগী যে ফুল, বা এক্ষেত্রে পানি কিভাবে মাধ্যম হিসেবে কাজ করে?
3: স্যার, এক্ষেত্রে স্যার পরাগরেণুগুলা মানে পানিতে বেশি বেড়ায় এবং স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়। আর এক্ষেত্রে স্ত্রী ফুলের বিন্দুটা একটু লম্বা থাকে, যাতে মানে পরাগরেণুগুলা খুব সহজে।
0: একটা অত্যাবশ্যকীয় কথা হচ্ছে যে এরা জলজ হইতে হবে, তাই
3: স্যার?
0: যেমন শ্যাওলা,
3: পাতা শ্যাওলা,
0: পাতা শ্যাওলা যেটা। আচ্ছা, এছাড়াও বিভিন্ন ধরনের প্রাণী দিয়ে হতে পারে, কীট পতঙ্গ দিয়ে হতে পারে না?
3: জি স্যার।
0: প্রাণী দিয়ে হয়, যেমন আমরা বলছিলাম ওই যে
2: পাখি।
3: জি স্যার।
0: তারপরে কি?
2: মৌমাছি।
0: তারপরে মৌমাছি কীট পতঙ্গের মধ্যে পড়বে,
3: পাখি বাদুর, এটা প্রাণী ভিতরে না?
0: ইভেন মানুষের মাধ্যমে কিন্তু হয়, কি
3: রকম?
0: এই যে তোমরা পেঁয়াজ চাষের কথা শুনছো না, পেঁয়াজ চাষ যে করে, পেঁয়াজ যে ফুল হয়, ওখানে কিন্তু অনেক জায়গায় হাত দিয়ে কৃষকরা হাত দিয়ে বিভিন্ন মানে সব ফুলেই হাতের ছোঁয়া তারা লাগায়, একটা একটা একটা করে ফুল ধরে, তখন কি হয় মানে হচ্ছে ট্রান্সফার হয়ে যায়।
3: জি স্যার।
0: এটা হচ্ছে আর্টিফিশিয়াল, অনেক সময় ওই যে পালক দিয়েও আর্টিফিশিয়ালি, মানে পালক বলতে পাখির পালক খুব সূক্ষ্মভাবে নিয়ে ওই যে পরাগরেণু ওই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর করা হয়, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল।
2: বাট
0: অন্যান্য প্রাণীর মাধ্যমে যেটা, যখন তারা ওই ফল খেতে যায় বা ফুলের প্রতি আকৃষ্ট হয়ে ওখানে গিয়ে বসে, তখন তাদের গায়ে লেগে যখন এক ফুল থেকে আরেক ফুলে সঞ্চারিত হয়। আচ্ছা, এটা এছাড়াও আমরা দেখেছি যে পতঙ্গ আছে বিভিন্ন, এরা তো স্বাভাবিকভাবেই, যেমন ধরো প্রজাপতি, মৌমাছি, এরা তো ফুলেই
3: মধু খাওয়ার জন্য,
0: তাই না? মধু খাওয়ার জন্য যাবে, তখন এক ফুল থেকে আরেক ফুলে তারা কিন্তু খুব সহজেই স্থানান্তর করছে, তাই না? তো এগুলো হচ্ছে এই পরাগায়নের বিভিন্ন মাধ্যম। শিক্ষার্থীরা যারা দূর থেকে শুনছো, আশা করছি তোমরাও স্টুডিওর এই শিক্ষার্থীদের মতোই আজকের এই আলোচ্য বিষয়গুলো বুঝতে পেরেছো। তো আজকের যে বেঁধে দেওয়ার সময় আসরের, আমাদের আলোচনা করতে করতে এটা ইতিমধ্যে প্রায় শেষ হয়ে এসেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। শিক্ষার ছোঁয়া তোমাদের সবার প্রাণে লাগুক, প্রকৃত শিক্ষার আলোয় উদ্ভাসিত হোক তোমাদের সবার জীবন।
1: এতক্ষণ শুনলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, প্রযোজনায় বাকির মাহমুদ।
4: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে।
5: বাংলাদেশ বেতার ঢাকা। এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমরা কজন, রাবেয়া সুলতানা শিউলি, হাসিনা মুস্তাফিজ এবং আমি কনুজ শিকদার। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং লুৎফুন্নাহার মেরি। আর অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন আধুনিক গান, গেয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রথম গানের গীতিকার মুসা আহমেদ, সুর করেছেন আজমল হুদা মিঠু।

0: কবিতায় পড়া সেই বনলতা সেন। আধুনিক গান শুনলেন মোহাম্মদ রফিকুল ইসলামের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। গানটির কথা ও সুর করেছেন নাসিরুদ্দিন তালুকদার এবং শিল্পীও মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার।

0: কৃষক কার্ডের গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশ বেতার এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ে চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি, তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
3: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনার সেবা চায়। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি দেশের জন্য কি করছেন বা করবেন সেটাই ভাববার বিষয়। আসুন এই দেশের উন্নতির জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে যাই। দেশ আমার মা, এই মাকে ভালোবাসি নিঃস্বার্থভাবে। এই অনুষ্ঠানে আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী জান্নাত আরা।

জান্নাতারার কণ্ঠে দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধারণ করে নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নিন। রাতে বা দিনে যে কোনো সময় ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঘরের ভেতরে যেখানে ফুলের টব রয়েছে বা ফ্রিজ রয়েছে সেখানে জমে থাকা পানি অপসারণ করুন। একনাগাড়ে তিন দিনের বেশি কোথাও পানি জমতে দেবেন না। বাংলাদেশ বেতার।

এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে এবং একই সাথে FM 88.8 মেগাহার্জে। বাংলাদেশ বেতার খুলনা। সুধী শ্রোতা, এখন শুনবেন বাউল গান। প্রথম গানের শিল্পী স্বপন কুমার হালদার।

0: আপনারা বাউল গান শুনছিলেন, এর বাকি অংশ শুনবেন মাগরিবের নামাজের আজান এবং হামদ নাথের পর।
1: আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখনই প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আল হাদিস।
3: বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। শিল্পী ছিলেন সর্দার আফসার উদ্দিন, গানের গীতিকার সর্দার আমির আলী চিস্তি। বাংলাদেশ বেতার খুলনা। সুধী শ্রোতা, এখন শুনবেন বাউল গানের বাকি অংশ। শিল্পী বিজন দেবনাথ।

আপনারা বাউল গান শুনছিলেন। শিল্পী ছিলেন বিজন দেবনাথ এবং মণিমালা বিশ্বাস। এর বাকি অংশ শুনবেন বাংলা সংবাদ এবং স্থানীয় সংবাদের পর। বাংলাদেশ বেতার খুলনা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলায় সংবাদ, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি সঞ্জিদা সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাস ক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশ বিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লারোসার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে আর গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। আজ বঙ্গভবনে দেশের 33টি জেলা পরিষদের প্রশাসকগণ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি কথা বলেন। রাষ্ট্রপতি ফ্যাসিস্ট আমলে রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য জেলা প্রশাসকদের সক্রিয় এবং সজাগ থেকে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। তিনি জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। জেলা পরিষদের প্রশাসকরা রাষ্ট্রপতির কাছে তাদের পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করে বলেন, সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। তিনি আজ রাজধানীর নব থিয়েটার বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026-এ হেলথ ইনোভেশন ফর অল এক্সপেন্ডিং এক্সেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড কোয়ালিটি হেলথ কেয়ার শীর্ষক এক আলোচনায় একথা বলেন। আয়, অবস্থান বা সামাজিক মর্যাদার ভিত্তিতে স্বাস্থ্যসেবায় বৈষম্য থাকা উচিত নয় উল্লেখ করে ডাক্তার জুবাইদা রহমান বলেন, দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবা খাতের উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বলেন, স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে শুধু রোগের চিকিৎসার উপর নির্ভর না করে রোগ প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের উপর অধিক গুরুত্ব দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার নাগরিকের বাক স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছেন। আজ সচিবালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট IIIR একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। সাক্ষাৎকালে IIIR রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লোহার্টি স্বরাষ্ট্রমন্ত্রীকে তাদের চলমান যুব নেতৃত্ব গঠন ও সহিংসতামুক্ত রাজনৈতিক চর্চা সংক্রান্ত কর্মসূচির কথা অবহিত করেন। তিনি বাংলাদেশের তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীদের সাইবার বুলিং এবং সংগঠিত অপপ্রচার থেকে রক্ষায় সরকারি ও বিরোধী দলগুলোর জন্য একটি সর্বসম্মত নীতি ও আইনগত সুরক্ষার আহ্বান জানান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। আজ বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গুলি সচিবালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার, গণতন্ত্র ও স্থানীয় সরকার ব্যবস্থার শক্তিশালীকরণ, গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সহ নানা দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 7 সেপ্টেম্বর এ রিট দায়ের করা হয়। খেলার খবর, ফুটবল। বাংলাদেশ অনূর্ধ্ব 17 নারী ফুটবল দল আজ জর্ডানের বিপক্ষে দ্বিতীয় শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে। আম্মানের JFA ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। প্রথম ম্যাচে জর্ডানকে 5-0 গোলে হারায় বাংলাদেশ। আবহাওয়া, সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটায়।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই আসমা আফজাল। ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান হ্যাজ সেইড অল ইস্যুজ রিগার্ডিং জাজেস, ম্যান পাওয়ার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার উইল বি রিজলভ সুন অ্যাট সাতক্ষীরা কোর্ট। হি সেইড দিস রেসপন্স টু এ কোয়েশ্চন টু জার্নালিস্ট আফটার এক্সচেঞ্জিং ভিউজ উইথ দ্য জুডিশিয়াল অফিসিয়ালস অ্যাট দ্য ডিস্ট্রিক্ট জাজ কোর্টস কনফারেন্স রুম ইন সাতক্ষীরা টুডে। দ্য ল মিনিস্টার সেইড ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অব দ্য জুডিশিয়ারি উইল বি এনশিওর্ড অ্যান্ড নেসেসারি এডিশনাল বাজেট উইল বি গিভেন ফর this. He added that judges and staffs will be appointed very soon for 23 newly created courts in Satkhira. Presided over by District and Session Judge Muhammad Nuzrul Islam, the judicial officials were present at the time. Later, the minister joined the viewed exchange meeting at the Deputy Commissioner's Conference Room. Presided over by Deputy Commissioner Kausar Aziz, the meeting was attended by the members of Parliament, President and Secretary of the District BNP, leaders of District Jamaat and other political parties including representatives of civil society. Whip of Jatiyo Sangsad Rakibul Islam Bokul has said the master plan for nationwide tree plantation has been undertaken in light of the visionary announcement by Prime Minister Tariq Rahman. It is a firm commitment for building a green, safe and livable Bangladesh for future generations. He said this while inaugurating a tree plantation program at Khalishpur Rotary School ground in Khulna City today as chief guest. The whip said, rising global temperature, river erosion, drought, cyclone and environmental pollution have become major threats to our existence. Tree plantation is the most effective way to tackle this crisis. He also said a tree not only provides oxygen, shade, fruit and timber, but also helps preserving biodiversity. Presided over by Deputy Commissioner Mrs. Hure Jannat, the function was attended by Divisional Commissioner Mohammad Abdullah Harun, Police Commissioner Mohammad Jahidul Hassan, KDA Chairman SM Shofiqul Alam Mona, Police Super Mohammad Tajul Islam and Deputy Police Commissioner Sudarshan Kumar Roy. The District Administration and Social Forest Department have jointly arranged it. Political assistant to the Prime Minister Roshed Khan exchanged view with the guardians and students of Tetutola Mayadharpur Secondary School at the school premises in Chinaida Sadar Upazila today. The meeting laid emphasis on ensuring 100% attendance of students in classroom, avoiding notebooks, practicing integrity strategy and wearing school dress regularly. The president of the school managing committee, vice president of district BNP and a large number of party leaders and workers were present at the time. A meeting of the district law and order committee was held at the deputy commissioner's conference room in Magura today. Member of parliament Mohammad Monwar Hussain attended it as chief guest. The meeting reviewed the overall law and order situation in the district. Besides, the meeting discussed on the regarding necessary measures for drug control, intensifying police patrols on roads and highways, halting the movement of illegal vehicles and ensuring public safety. Presided over by Deputy Commissioner Mohammad Mutakabbir Ahmed, the meeting was attended among others by Police Super Mullah Ajad Hussain, Upazila Nirbhay officers of the four Upazilas, officials of different government departments and other concerned individuals. Meanwhile, a similar meeting was held at the Deputy Commissioner's Conference Room in Joshua today. The meeting decided to conduct police patrols and mobile court operations in parks, tea stalls and secluded areas to curb the menace of teenage gangs in the city. Presided over by Deputy Commissioner Mohammad Ashik Hassan, the meeting was attended by Member of Parliament Azizur Rahman, the President and General Secretary of District BNP and Police Super members including officials of the concerned departments. Besides, the meeting of District Law and Order Committee was held at the Deputy Commissioner's Conference Room in Meherpur today. Presided over by Deputy Commissioner Shilpi Rani Roy, the meeting was attended by Police Super Ujjal Kumar Roy, the additional District Magistrate, Civil Surgeon, officials of the concerned departments and members of committee. Cricket. And Brothers 11 defeated Friends fighter Khulna by 8 wickets in a tip tennis ball cricket match at the Khulna Children's Hospital outfield today. Batting first, Friends fighter Khulna scored 153 runs for 8 wickets in 14 overs. In replay, Brothers 11 reached the winning target, scoring 154 runs for 2 in 13.2 overs. Meanwhile, Football and Duljora Football Academy defeated Churagati Football 11 by a solitary goal in the Kalipod Roy Strithi 18 football tournament at Duljora Churagati Secondary School Ground at Mohammadpur Upuchila in Magura today. Finally, weather and Forest Valley Till on tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
2: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম বাউল গানের অনুষ্ঠানে। এবারে শিল্পী সঞ্জয় কুমার দাস এবং বিজন কুমার বিশ্বাস।

0: বাউল গান শুনলেন। শিল্পী ছিলেন পর্যায়ক্রমে সঞ্জয় কুমার দাস এবং বিজন কুমার বিশ্বাস।
1: বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 23.3 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 95%, সন্ধে 6টায় 66%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:44, সূর্য অস্ত যাবে 6:05। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: দিস ইজ বাংলাদেশ বেতার গিভিং ইউ দ্য ওয়েদার রিপোর্ট রেড বাই জুবায়ের হামিদ কোরাইশি। ঢাকা মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিহপোজ টিল 1 AM সেজ দ্যাট There is no warning and no signal is to be hoisted. Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. Many places of Rangpur, Rajshahi, Mamensing, Chattogram and Sylhet divisions and some places of Dhaka, Borishal and Khulna divisions may experience light to moderate rain or thunder shower accompanied by temporary gust of wind. Moderately heavy shower is also expected at places of the country. Day and night temperature may remain nearly unchanged over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Feni, 35.5 degrees Celsius, and the minimum was at Bandarban, 23.3 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 34.4 degrees Celsius and minimum 24.7 degrees. Humidity recorded in air at 9 AM was 95% and at 6 PM 66%. Sunrise over Dhaka tomorrow at 5:44 AM and sunset at 6:05 PM. And that's all for weather for this time.
2: এবার শুনবেন বিজ্ঞপ্তি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ 13 সেপ্টেম্বর 2026 তারিখ হতে 17 সেপ্টেম্বর 2026 তারিখ পর্যন্ত CAD ডেমোলিশন গ্রাউন্ড শ্রীপুর, স্থান শিরিশগুড়ি, দক্ষিণ বার্তোপা, মাওনা, শ্রীপুর জেলা, গাজীপুর অকেজো গোলাবারুদ ধ্বংস করা হবে। এই কার্যক্রম চলাকালীন সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পাশে 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোনো গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বিধায় ফায়ারিং চলাকালীন জনসাধারণকে উক্ত এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন। এবার শুনবেন আরও একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জ, কক্সবাজার টেস্ট ফায়ারিং এবং বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী 16 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। ফায়ারিং প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে। ফায়ারিং এর বিপজ্জনক এলাকা কক্সবাজার জেলার উখিয়া থানার অন্তর্গত, যার উত্তর সীমানা নিদানিয়া, দ্রাঘিমাংশ 92.3 মিনিট 25 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21.16 মিনিট 50 সেকেন্ড উত্তর থেকে 315 ডিগ্রি ও দক্ষিণ সীমানা ইনানি, যার দ্রাঘিমাংশ 92.3 মিনিট 15 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21.14 মিনিট 10 সেকেন্ড উত্তর থেকে 215 ডিগ্রি এবং ফায়ারিং এলাকার ব্যাপ্তি 15,000 গজ অথবা 8.5 মাইল সমুদ্রের আকাশ বরাবর। উত্তর ও দক্ষিণের সীমানা সাপেক্ষে এবং বিপজ্জনক এলাকার উচ্চতা 25,000 ফুট পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ, নৌযান ও বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
1: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েব 558 কিলোহার্জে এবং FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। পবিত্রতা ইমানের অঙ্গ। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং অপরকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করি। ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলি, যেখানে সেখানে ময়লা ফেলা থেকে নানা রকম রোগ ব্যাধির উৎপত্তি হয়। এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। অফিসে বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না। নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে দেবেন না। যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। গীতিকার আবু জাফর, কণ্ঠ দিয়েছেন এম এ হামিদ।

0: আবু জাফরের কথামালায় এম এ হামিদের কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি আবুল কালাম আজাদ। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সাতটি আদালতে বিচারক, জনবল এবং অবকাঠামোগত সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হবে, প্রয়োজনে অতিরিক্ত বরাদ্দ করা হবে। সাতক্ষীরায় নতুন যে 23টি কোর্ট সৃজন করা হয়েছে, অতি দ্রুত সেখানে বিচারক এবং স্টাফ নিয়োগ দেওয়া হবে। তিনি আরও বলেন, লিগাল এইডকে জনবান্ধব করতে হবে, মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে মামলা জট কমাতে হবে। জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিতে বিচার বিভাগীয় কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় যোগ দেন। জেলা প্রশাসক মিজ কালসার আজিজের সভাপতিতে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি সহ জেলা জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দপ্তর প্রধানদের এক মত বিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। এর উপর শুনুন জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: চুয়াডাঙ্গা জেলার দপ্তর প্রধানদের সাথে মত বিনিময় ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন,
3: দেশে যেমন অপশক্তি আছে বিদেশও আছে, দেশে যেমন শুভ শক্তি আছে বিদেশেও শুভ শক্তি আছে, বিদেশে বাঙালিরা আমাদের সাথে নাই।
2: সম্প্রতি দেশের বাইরে হেনস্থার শিকার অভিনেত্রী আজমেরি হক বাঁধন প্রসঙ্গে তিনি আরো বলেন,
3: বাঁধনের উপর যেটা হয়েছে সাথে সাথে আমাদের সরকারের তরফ থেকে কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেখানে আমাদের পররাষ্ট্র মাননীয় প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পার্লামেন্টে একটা যুগান্তকারী বক্তব্য দিয়েছে। আমি পরের দিন বাঁধনের সাথে কথা বলে দেখেছি, বোধহয় মানে গণমাধ্যমে কথা বলেছি, বাঁধনের সাথে ঘটনাগুলো শুনেছি এবং সরকারের তরফ থেকে তার প্রতি সমবেদনা জানিয়েছি এবং এর যে ন্যায় বিচার হবে সেটা আমি বলতে নিশ্চিত করেছি।
2: এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলার অপরাধ নির্মূল, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিখাতে বিভিন্ন অনিয়ম রুখতে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এ সভায় আরও অংশ নেন চুয়াডাঙ্গার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আর্লি, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার রুহুল কবির খান, চুয়াডাঙ্গা 6 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। হুসাইন মালিক, বাংলাদেশ বেতার, খুলনা।
1: জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ঘোষণার আলোকে সারা দেশে বৃক্ষরোপণের যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে তা মূলত আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশে গড়ার সুদৃঢ় অঙ্গীকার। তিনি আজ খুলনার খালিশপুর রোটারি স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। হুইপ বলেন, বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, নদী ভাঙ্গন, খরা, ঘূর্ণিঝড় ও পরিবেশ দূষণ আমাদের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবিলায় ব্যাপক হারে বৃক্ষরোপণ করা সবচেয়ে কার্যকর উপায়। তিনি আরো বলেন, একটি গাছ আমাদের অক্সিজেন, ছায়া, ফল ও কাঠ দেওয়ার পাশাপাশি জীব বৈচিত্র্য রক্ষা করে, তাই শুধু চারা রোপণ করলেই হবে না, সেটিকে সন্তানের মতো পরিচর্যা করতে হবে। জেলা প্রশাসক মিজহুরে জান্নাতের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মানা, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এবং উপ পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এর আয়োজন করে। সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রী বৃদ্ধির লক্ষ্যে কর্মশালায় খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ধর্ম বিষয়ক সচিব বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি করতে হবে, আমাদের সকলকে ধর্মীয় সহঅবস্থান নিশ্চিত করতে হবে, সকল ধর্মের প্রতি সম্মানসূচক দৃষ্টিভঙ্গি রাখতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ কামরুল হাসান এতে প্রধান আলোচক এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম ও জেলা প্রশাসক হুরে জানাতে বিশেষ আলোচক ছিলেন। সর্বশেষ আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
4: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
5: আসসালামু আলাইকুম।
6: ওয়া আলাইকুম আসসালাম।
7: তোমরা কেমন আছো?
5: আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তুমি ভালো আছো?
7: ভালো আছি।
5: শরীর ভালো আছে মাস্টার ভাই তোমার?
7: আলহামদুলিল্লাহ। শোনো, ওই যে হারুন ভাই সেদিন কিন্তু খুব মজার একটা কথা বললো। সে বলছে যে আমি কোমর বাঁধছি। কিসের কোমর বাঁধছো? কোমর বাঁধছি এই যে আমার গ্রামে কোনো, আমার এলাকায় কোনো ওই গর্ত গর্তা কিছু থাকতে দেবো না, হ্যাঁ, এবং কোনো পানি জমে থাকে বা এরকম কোনো কিছু রাখতে দেবো না। তারা নাকি একেবারে দল বেঁধে কাজটা করতেছে, বড় সুন্দর লাগলো।
5: কোমর বাঁধি লাগিয়ে গেছে,
7: কোমর বেঁধে লেগে গেছে। ডেঙ্গু ডেঙ্গুর জন্য ডেঙ্গু সচেতনতাই আমাদের যথেষ্ট। যতটা যে যত বেশি সচেতন থাকবো, মশারির তলায় থাকবো, মশারির তলায় বাচ্চাদের রাখবো, ততই আমরা তার থেকে বাঁচবো। এটা এর খালি একটা পরিষ্কার কথা, এর আর কিছু না। আর যখন জ্বর বাড়বে তখন আমরা অবশ্যই
5: ক্লিনিকে
7: যাবো, হসপিটালে যাবো, এটাই মাথার মধ্যে রাখা দরকার। তো চলো আপনার আজকের আসর শুরু করবো। আজকের আসরে প্রায় সবকিছুই পোলট্রির উপরে, পোলট্রি বা পানি সম্পদের উপরেই আছে। প্রথমে থাকবে টেকসই পোলট্রি উৎপাদনের ব্যবস্থাপনার উপরে একটি সাক্ষাৎকার, তারপরে গান থাকবে, তারপরে এ সময়ের প্রাণী সম্পদ এই নিয়ে একটি সুন্দর কথিকা আছে, এবং তারপরে স্পট ড্রামা থাকবে মহিষ পালন। তো আমরা তো জানি যে আমাদের এই বিশেষ করে প্রাণী সম্পদ আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, তাই না? তো চলো শুরুতেই আমরা শুনি টেকসই পোলট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা। এই নিয়ে বলছেন মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় প্রধান ভেড়া উৎপাদন গবেষণা বিভাগ BLRI সাভার। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন তামান্না সিদ্দিকি। তো আমরা শুনি।
5: আচ্ছা শুনি।
8: শ্রোতা বন্ধুরা, বর্তমান বিশ্বে মাংস উৎপাদনের সবচেয়ে বড় উৎস হল পোলট্রি। এই পোলট্রি খাত আমাদের দেশে খাদ্য নিরাপত্তার ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। গবাদি পশু পালনের তুলনায় উৎপাদনের জন্য কম জায়গা প্রয়োজন হয় বিধায় এ খাতে এখন অনেকেই কাজ করছেন এবং অনেকেই কাজ করতে আগ্রহী হচ্ছেন, এবং সেই সাথে টেকসই পোলট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়েও আজকাল অনেকেই সচেতন হয়ে উঠেছেন। আজকের আসরে আমরা এই বিষয়টি নিয়েই কথা বলব, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের আজকের আসরে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ভেড়া উৎপাদন গবেষণা বিভাগ BLRI সাভার ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আসরে। আমরা শুরুতেই জানিয়ে দিয়েছি যে আজ আমরা কথা বলব টেকসই পোলট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা এই বিষয়ে। প্রথমে জানতে চাই একটু ছোট করে যে এই বিষয়টি আসলে কি এবং বাংলাদেশে পোলট্রি শিল্পের বর্তমান অবস্থা কি?
9: বাংলাদেশের পোলট্রি শিল্প একটি দ্রুত বর্ধনশীল খাত যা দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে মুখ্য ভূমিকা পালন করছে। দেশে বর্তমানে 1,35,000-এরও বেশি নিবন্ধিত পোলট্রি খামার রয়েছে। এছাড়াও প্রায় 50,000-এর বেশি অনিবন্ধিত খামার রয়েছে যেগুলো ক্ষুদ্র পরিসরে পরিচালিত হচ্ছে। দেশের পোলট্রি উৎপাদনের বড় অংশ আসছে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, গাজীপুর, কিশোরগঞ্জ, কুমিল্লা ও নরসিংদী অঞ্চল থেকে। এসব অঞ্চলে পোলট্রি ক্লাস্টার গড়ে উঠেছে যেখানে ব্রিডিং খামার, হ্যাচারি, ফিড মিল এবং ডিস্ট্রিবিউশন সেন্টার একত্রে বিদ্যমান।
8: চমৎকার, আমরা বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। এবারে জানতে চাই যে টেকসই পোলট্রি উৎপাদনের মূল উপাদান কি কি?
9: টেকসই পোলট্রি উৎপাদন এমন একটি প্রক্রিয়া যা পরিবেশ, অর্থনীতি এবং সামাজিক ভারসাম্য রক্ষা করে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করে। বাংলাদেশের টেকসই পোলট্রি ব্যবস্থাপনার চর্চা এখনও সীমিত হলেও সাম্প্রতিক সময়গুলোতে পরিবেশ বান্ধব পদ্ধতি, জৈব নিরাপত্তা ও টেকসই খাদ্য উৎস এবং জীব বৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়ছে।
8: আমরা যে এই যে টেকসই ব্যবস্থাপনার কথা বলছি, এর মধ্যে তো আসলে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তো এই টেকসই ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলো কি কি রয়েছে?
9: বাংলাদেশের পোলট্রি খাতে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ এবং অপ্রয়োজনীয় ব্যবহার টেকসই ব্যবস্থাপনার অন্যতম প্রধান প্রতিবন্ধক। এছাড়াও পোলট্রি শিল্পের ওপর জলবায়ু পরিবর্তনের অভিঘাত একটি ক্রমবর্ধমান চ্যালেঞ্জ। বাংলাদেশে পোলট্রি বর্জ্য ব্যবস্থাপনা এখনও অপরিকল্পিত এবং দুর্বল। খামার বর্জ্য থেকে উৎপন্ন অ্যামোনিয়া এবং মিথেন গ্যাস বায়ু দূষণ ঘটায় এবং কার্বন ফুটপ্রিন্ট বাড়িয়ে তোলে। পোলট্রি ব্যবস্থাপনায় দক্ষ জনবলের অভাব একটি কাঠামোগত সমস্যা।
8: অর্থাৎ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং এগুলো মোকাবেলা করার ফলে বা মোকাবেলা করা হলে আর সামনের দিকে হয়তোবা আরো সুন্দর ভবিষ্যৎ রয়েছে এই পোলট্রি খাতে। আর বর্তমান সময় তো আসলে প্রযুক্তি নির্ভর সময় এবং প্রযুক্তি বিশ্বই আমরা বলে থাকি। তো সেক্ষেত্রে এই যে প্রযুক্তি নির্ভরতা, এই জায়গা থেকে আসলে পোলট্রি খাতের উৎপাদন কিংবা ব্যবস্থাপনা কি ধরনের সমাধান পাওয়া যাচ্ছে এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায়, বা নতুন কি ধরনের কি বিষয়গুলো উদ্ভাবন হচ্ছে নতুন নতুন?
9: আপনি ঠিকই বলেছেন, পোলট্রি শিল্পে টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হল আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ। বর্তমানে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কৃষি প্রযুক্তি নির্ভর নানা উদ্ভাবন পোলট্রি খাতের উৎপাদন দক্ষতা, নিরাপদ এবং পরিবেশ বান্ধব ব্যবস্থাপনাকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। প্রযুক্তি নির্ভর এই পরিবর্তন শুধু উৎপাদন বাড়াচ্ছে না, বরং রোগ নিয়ন্ত্রণ, বাজার সংযোগ এবং খরচ হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
8: এই যে পোলট্রি খাতের কথা আমরা বলছি, এই পোলট্রি খাতে আমরা দেখেছি যে পুরুষের পাশাপাশি নারীরাও এখন অনেকে কাজ করছেন এবং বিশেষ করে আমাদের যে গ্রামীণ নারীরা রয়েছেন তারা কিন্তু এই কাজটি ঘরের মধ্যেই করছেন, উপার্জন করছেন, সক্ষম হচ্ছেন বা স্বাবলম্বী হয়ে উঠছেন। এই পোলট্রি শিল্পে নারীর এই যে অংশগ্রহণ এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে যদি একটু বলেন।
9: পোলট্রি শিল্প বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি এবং দারিদ্র বিমোচনের ক্ষেত্রে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে। এই শিল্পে নারীর অংশগ্রহণ কেবল অর্থনৈতিক নয়, বরং সামাজিকভাবে ক্ষমতায়ন এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে বিবেচিত হচ্ছে। ক্ষুদ্র খামার ভিত্তিক মডেলে নারীর অংশগ্রহণ টেকসই উন্নয়নের একটি প্রধান স্তম্ভ হয়ে উঠেছে।
8: আমরা আজকে কথা বলছি টেকসই পোলট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা এই বিষয় নিয়ে। আর এই যে আমরা বলছি যে টেকসই পোলট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা দরকার, প্রয়োজন রয়েছে এবং আগামী দিনের জন্য আসলে আমাদের পোলট্রি খাতকে আরো সমৃদ্ধ করতে হলে আমাদেরকে আরো সচেতন হতে হবে, প্রযুক্তির যে কার্যকারিতা রয়েছে সেগুলোকে ভালোভাবে বা যথাযথভাবে প্রয়োগ করতে হবে। তো এই ক্ষেত্রে সরকারি ও বেসরকারি কি ধরনের উদ্যোগ নেওয়া আছে?
9: বাংলাদেশের পোলট্রি খাতকে টেকসই এবং উৎপাদনশীল করতে হলে সরকার এবং বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগ অপরিহার্য। সরকারের নীতিগত সহায়তা এবং বেসরকারি খাতের বাস্তবমুখী প্রয়োগ এই শিল্পে গতি এবং স্থায়িত্ব এনে দিতে পারে। বর্তমানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং এনজিও ও উন্নয়ন সংস্থার অংশগ্রহণে পোলট্রি খাতে একটি সম্মিলিত কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা প্রশিক্ষণ, প্রযুক্তি, অর্থায়ন এবং বাজার উন্নয়নে গুরুত্ব ভূমিকা রাখছে। সরকারি উদ্যোগে উপজেলা প্রাণী সম্পদ অফিসগুলো খামারিদের প্রশিক্ষণ দিয়ে থাকে।
8: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান আমাদের আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। এবং শ্রোতা বন্ধু, আমরা কথা বলছিলাম টেকসই পোলট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে। আমাদের এই খাতকে আরো কার্যকর ও পরিবেশ বান্ধব ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার প্রয়োজন রয়েছে এবং আগামী দিনকে আরো সুন্দর করার ক্ষেত্রে নিশ্চয়ই তা আমাদেরকে আরো বেশি সাহায্য করবে।
7: সত্যি এই যে আধুনিক থেকে আরো আধুনিক আমাদের আজকের এই পোলট্রি উৎপাদন, যেটাকে টেকসই পোলট্রি উৎপাদন বলা হচ্ছে এবং ব্যবস্থাপনা, এ সম্পর্কে আমরা বিস্তারিত শুনলাম। বললেন জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় প্রধান, ভেড়া উৎপাদন গবেষণা বিভাগ, BLRI। আমার খুব ভালো লাগলো। আর জানিয়ে রাখি আগামী পরশু দিন 15 তারিখ মঙ্গলবার সন্ধ্যে 7:05 আমাদের এই কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে বিল নার্সারি স্থাপন ও ব্যবস্থাপনা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। প্রিয় শ্রোতা, এ বিষয়ে আপনার যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে আপনি টেলিফোন করতে পারেন 02448132687 পর্যন্ত এবং 02448132777-79 পর্যন্ত নম্বরে। আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য 02448132687 70 পর্যন্ত এবং 02-44-81-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শোনা যাবে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar এখানেও সরাসরি উপভোগ করতে পারবেন। তো এরপরে আমরা শুনবো যে এই সময়ের প্রাণী সম্পদ নিয়ে বেশ সুন্দর একটা আলোচনা, তবে তার আগে চলো একটা গান শুনে নি। গানটি শিল্পী মরিয়াম বেগম মারিয়া ও এম আর হাসান, গীতিকার রফিকুল ইসলাম ইরফান, সুর দিয়েছেন এস এম আব্দুল আউয়াল। চলো কৃষি বিষয়ক গান শুনি।
5: আচ্ছা শুনি।

0: গান শুনলাম আমরা, বলেছিলাম যে আজকের বিষয় সকল কিছু কিন্তু পানি সম্পদ বিষয় নিয়ে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনব, আমাদের মেহমান ভাই এসে গেছেন, এ সময়ের প্রাণী সম্পদ অর্থাৎ প্রাণী সম্পদ বিষয়ক যাবতীয় আলোচনা তোমরা যেটা জানতে চাও তাকে প্রশ্ন করবা। মনিরুজ্জামান তরফদার, তথ্য কর্মকর্তা, প্রাণী সম্পদ ও মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর। তো আমরা তো জানি যে কম খরচে হাঁস মুরগি গরু ছাগল পালন এবং প্রাণীর রোগ প্রতিরোধের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আমাদের সবার কিছু জানার দরকার, বিশেষ করে তাদের খাদ্য, মানে শুধু যে পশু পাখি কিনে পালন করব তা না, তাদের কি খাবে, তারা কি কোথায় বাসস্থান, পরিচর্যা এবং রোগ প্রতিরোধের দিকে নজর দিতে হবে। আর যারা গরু ছাগল হাঁস মুরগি পালন করেন, কম খরচে কিভাবে শুরু করা যায় এইভাবেও আমরা এখন জানার চেষ্টা করব। বিশেষ করে অনেকেই তো অল্প কয়েকটা হাঁস মুরগি দিয়ে শুরু করেন, পরে অভিজ্ঞতা হওয়ার পর ছাগল এবং গরু পালন তারা শুরু করেছেন অনেকে, বাড়ির আশেপাশে যে ঘাস এবং নিরাপদ খাদ্য পাওয়া যায় সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। তবে রোগ হলে দ্রুত প্রাণী সম্পদ কর্মকর্তা বা পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তাই তো? আর ছোট করে শুরু করাটাই ভালো বলে আমরা মনে করি, তাই না? হ্যাঁ, ছোট পরিসরে শিখে নেওয়া দরকার, তারপর ধীরে ধীরে খামার বাড়ানো ভালো। আচ্ছা, এবার তোমরা প্রশ্ন করতে পারো।
1: ভাই, আসসালাম আলাইকুম, ভালো আছেন মেমন ভাই?
2: ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাবি?
1: হ্যাঁ, ভালো আছি ভাই। তো যে একটা প্রশ্ন করে বেচাই, যে হাঁস মুরগি পালনের ক্ষেত্রে কম খরচে কিভাবে ভালো ফল পাওয়া যায়।
0: বাহ, সুন্দর প্রশ্ন।
2: আচ্ছা ভাবি, সবাই আপনার সহ সকল দর্শক শ্রোতাদের জন্য প্রথম যে কথাটা হলো সেটা হলো, প্রথমে আমাদের বাচ্চা নির্বাচন করতে হবে, সুস্থ এবং ভালো মানের বাচ্চা।
0: ওই যে ভালো বীজে ভালো ফসলের কথা বলি আমরা, তারই কথা।
2: এবং শুধু তাই না, বাচ্চা নির্বাচনের পরে বাচ্চাটা আমরা রাখবো কোথায়, ঘরটা অবশ্যই পরিষ্কার এবং শুকনো রাখতে হবে, যে ঘরে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের প্রবেশ হয়, এবং এই বাচ্চাকে পরিমিত পরিমাণ পানি এবং সুষম খাবার দেওয়া লাগবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই বাচ্চা যেটা আমাদের কাছে আসছে তার টিকাটা দেওয়া লাগবে। যদি আমরা টিকা দিতে পারি তাহলে এই বাচ্চাগুলো আর মারা যাবে না।
1: আচ্ছা মেহমান ভাই, আমিও তো কম বেশি হাঁস মুরগি আমার আছে, এখন মুরগি যদি জিমায়ে পড়ে, এখন কি যদি খাবার না খাই তাহলে কি করবো, সে সম্পর্কে
0: খুব ভালো প্রশ্ন মনে হয়।
2: জি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাবি। সেটা হলো যে আমাদের যখন কোন মুরগি অসুস্থ হয়, সবার আগে মনে করতে হবে এই মুরগিটাকে ওর দল থেকে আলাদা রাখতে হবে।
0: ও, দল থেকে আলাদা করতে,
2: যদি আমরা আলাদা করতে পারি তাহলে বোঝা যাবে যে আমার এই অন্য মুরগিগুলা নিরাপদ, এবং যে মুরগিটাকে আমরা আলাদা করব তাকে পরিষ্কার পানি দেওয়া লাগবে, এবং পরিবেশের যে তাপমাত্রা এবং আলো বাতাস সেটা যেন সম্পূর্ণ পরিমাণে নিরাপদ থাকে সে ব্যবস্থা রাখতে হবে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা ভাবি, সেটা হলো আমার এই অসুস্থ মুরগিরে কখনোই নিজ ইচ্ছায় যেন আমরা পরামর্শ ব্যতীত কোনো অ্যান্টিবায়োটিক না খাওয়াই,
0: নিজে নিজে ডাক্তারি করার কোনো প্রয়োজন নাই।
2: দ্রুত যদি আমরা উপজেলা প্রাণী সম্পদ হসপিটালে যাই তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগি দ্রুত ভালো হয়ে যাবে।
3: আচ্ছা, যে মুরগি সম্পর্কে তো জানলাম, এবার আমি একটু জানতে চাই গরু পালনে খরচ কমানোর কোন কি উপায় আছে?
2: অবশ্যই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাই। সেটা হলো যে আমাদের বাংলাদেশে এখন প্রায় প্রত্যেক ঘরে ঘরেই এই কুরবানির সময় আমাদের উঠতি বয়সী যুবক ছেলে পেলে তারা সবাই গরু পালন করতে চায়,
0: আগ্রহের সাথে করে,
2: আগ্রহের সাথে করে, কিন্তু লাভের পরিমাণ একটু কম হয়। এর মূল কারণটা হলো যে আমরা আমাদের যে গরুগুলা পালন করি, গরুগুলার প্রধান খাবার হলো কাঁচা ঘাস। যদি আমরা পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে পারি এবং সাথে যদি আমরা তার পানি যেটা দেই, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পানি, নিরাপদ পানি দিতে হবে, আর যদি আমরা অল্প পরিমাণ আমাদের খনিজ প্রাণী মিনারেলস লাগে সেটা যদি আমরা দিতে পারি তাহলে খরচ কমে যাবে এবং গরু এবং গাভী সুস্থ থাকবে এবং দ্রুত উৎপাদন হবে।
1: আচ্ছা ভাই, ওই যে মনে করেন যে গরু যদি হঠাৎ করে অসুস্থ হয়

0: তাহলে কি কি মনে করো লক্ষণ দেখি দ্রুত মনে করেন যে ডাক্তারের কাছে নেওয়া লাগবে, গরুর ডাক্তারের কাছে?
1: বাহ, খুব ভালো প্রশ্ন এটা।
2: হ্যাঁ, সেটা হলো যে আমাদের গরু, আমরা জানি গরু তো আর মুখ দিয়ে কথা বলবে না অসুস্থ হলে, আর খামারিকেই বুঝতে হবে যে আমার গরু অসুস্থ। আমাদের গরু অসুস্থ হলে সর্বপ্রথম যে সাইনটা শো করে সে হলো খাবার বন্ধ করে দিবে। অনেক সময় মুখ দিয়ে লালা ঝরে, যেমন আমাদের অতি পরিচিত রোগ হলো যেমন খুরা রোগ, এই খুরা রোগের সময় মুখ দিয়ে লালা ঝরবে, পায়ের মধ্যে ঘা হবে, খাওয়ার বন্ধ করে দিবে, এবং দেখা যাবে যে প্রচণ্ড জ্বর, এই জ্বরের কারণে সে খাওয়া বন্ধ করে দিবে। অনেক সময় আমাদের কিছু রোগ আছে যেমন বাদলা, সেই সময় দেখা যাবে যে গরুর মাংস একবার ফুলে গেছে, এই অবস্থাগুলো দেখলে আমাদের দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে।
3: আচ্ছা ভাই, ছাগল পালনে কি কি বিষয়ে খেয়াল রাখতে হইব?
2: ছাগল পালনের জন্য যে সবার আগে যে জিনিসটা দরকার সেটা হলো ছাগল কোথায় থাকবে, সেই ঘরটা অবশ্যই মাটি থেকে উঁচুতে রাখতে হবে, এবং শুষ্ক এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখলে ছাগল সবচেয়ে বেশি সুস্থ থাকে এবং অসুখ বিসুখ কম হয়।
4: আচ্ছা, ছাগল খাওয়া যদি বন্ধ করে দেয়, আমি মনে করি ছাগল পালতেছি এখন, ছাগল খাওয়া, ঘাস খাওয়া কিংবা তার যে খাদ্য খাওয়া বন্ধ করে দিল, এই ক্ষেত্রে আমরা কি করি?
2: জি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ছাগলের একটা কমন অভ্যাস হলো খাবার দাবার, ওর শরীরে অসুখ হলে খাবার একেবারে বন্ধ করে দেয়, এবং সেই ক্ষেত্রে আমাদের খামারি হিসেবে সবার আগে জিনিসটা মনে রাখা দরকার যে জোর করে ছাগলকে খাওয়ানো যাবে না। অনেক সময় হয় কি, যদি আমরা জোর করে খাওয়াইতে চাই, মুখ দিয়ে না গিয়ে ওষুধটা একবারে লাঞ্চে চলে যায়, তখন অ্যাসপিরেশন নিউমোনিয়া হয় এবং শেষ ছাগলটা মারা যায়।
1: ও মা, এটা তো খুব খুব গুরুত্বপূর্ণ।
0: নিজে থাকি, নিজে থাকিয়ে করা যাবে না কোনো কিছু, যার পরামর্শ ডাক্তারের কাছে নিয়ে তারপরে
4: পশু ডাক্তারের পরামর্শ নিয়ে করতে।
2: জি ভাই, জি ভাই, এইটাই করতে হবে।
0: ভাই, তাহলে যে একটু হাঁসের কথা কন তো, হাঁসের ক্ষেত্রে রোগ প্রতিরোধে কি করা দরকার?
2: জি, আমাদের বাংলাদেশের যে আবহাওয়া, এই আবহাওয়াতে হাঁস উৎপাদন খুবই চমৎকার পরিবেশ আছে, এবং হাঁসের ক্ষেত্রে প্রধান যে দুইটা রোগ হয় যেমন ডাক কলেরা আর ডাক প্লেগ, এই দুইটা রোগের যদি আমরা ভ্যাকসিন দিতে পারি তাহলে খুব ভালো হয়। তো সবার আগে মনে রাখতে হবে যে হাঁসকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে, এবং যদি কোনো হাঁস অসুস্থ হয় তাহলে আলাদা জায়গায় রাখতে হবে।
1: তো সবশেষে শ্রোতাদের জন্য কম খরচে খামার পরিচালনার কিছু পরামর্শ যদি আপনি দেন খুব ভালো হয়।
2: জি, আমি পাঁচটা উপায় বলে দিচ্ছি। প্রথম উপায় হলো, সর্বপ্রথম আমাদের অল্প সংখ্যক প্রাণী দিয়ে খামার করা শুরু করবেন। দ্বিতীয় ধাপ হলো, সম্ভব হলে নিজের জমিতে ঘাস এবং নিরাপদ খাদ্য উৎপাদন করবেন। তৃতীয় হলো, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। চতুর্থ, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো সময় মতো টিকা এবং রোগ প্রতিরোধের ব্যবস্থা রাখতে হবে। এবং সর্বশেষ পঞ্চম ধাপটা হলো, প্রতিদিনের খাবার, চিকিৎসা, উৎপাদন এবং বিক্রয়ের হিসাব রাখতে হবে। তাহলে আমাদের প্রত্যেক খামারি ভাইরা
3: লাভবান হবে।
1: তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, এখন আমাদের মাথায় রাখতে হবে যে রোগ প্রতিরোধী চিকিৎসার চেয়ে সাশ্রয়ী, তাই তো?
2: হ্যাঁ, ঠিক তাই। ভালো ব্যবস্থাপনা, পুষ্টিকর খাবার এবং পরিষ্কার পরিবেশ, সময় মতো টিকাদান করলে অনেক রোগের ঝুঁকি কমে যায় এবং খামারিরা লাভবান হবে।
3: আগের থেকে টিকা দেওয়া রাখতে।
1: আসলে আজকের আলোচনার মূল কথা যা বুঝলাম আমরা, কম খরচে প্রাণী সম্পদ পালন মানে খাবার বা চিকিৎসা কমিয়ে দেওয়া নয়, বরং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে অপ্রয়োজনীয় খরচটা কমানো। হাঁস, মুরগি, গরু কিংবা ছাগল যে প্রাণী পালন করি না কেন, পরিষ্কার বাসস্থান, নিরাপদ পানি, সুষম খাবার, টিকাদান এবং নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ জরুরি। আর অসুস্থ প্রাণীর রোগ নির্ণয় না করে নিজের মতো করে ওষুধ বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। আপনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, জনাব মনিরুজ্জামান তরফদার, তথ্য কর্মকর্তা, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর। আপনি আমাদেরকে অনেক ভালো ভালো কিছু পরামর্শ দিয়েছেন। তো এরপর একটা স্পট ড্রামা রয়েছে, আমরা একটা শুনি।
5: কুতুব ভাই, কি হইলো, হাসেন কেন?
6: আরে, সুপুর মিয়ার পোলার রতন বিরাট পাশ দিয়া এখন মহিষ পালন শুরু করছে।
5: তাই নাকি, খুব ভালো হইছে।
6: আরে মিয়া, তুমি ভালার কি বোঝো, বেছো তো চা, বেশি পন্ডিতে দেখায়ও না।
5: আমি চা বেসলে কি হইব, আমিও বুঝি, এই রতনের খামার দাঁড়ায় গেলে আমার আর হাটে যাওন লাগবো না, গ্রামে মহিষের গোস্ত দুধ পাইয়া যামু।
7: আসসালামু আলাইকুম কুতুব ভাই।
6: ওয়ালাইকুম আসসালাম। তা তোমাগো হাতে কি?
7: মহিষের দুধ।
6: কই থেকে আনলা?
7: রতন ভাই আছে না, রতন ভাইয়ের মহিষের খামার থেকে আনছি।
6: সবাই গরুর দুধ খায়, আর তোমরা মহিষের দুধ আনলা কেন?
7: বাবাই বলছে মহিষের দুধে নাকি পুষ্টিগুণ বেশি, আবার স্বাদও মেলা, আমরাও খাইয়া দেখছি, অনেক মজা। আসি কুতু ভাই, আসসালামু আলাইকুম।
6: ওয়ালাইকুম। এই রতন দেখি তাক লাগাইয়া দিল, সারা গ্রামের মানুষে দেখি মহিষের দুধ ও মাংস খায়।
5: আমি কইছি না কুতুব ভাই, এখন দেখছেন আমার কথাই ঠিক হইল, আপনিও খাইয়া দেখেন।
6: মিশা কথা কমু না, আমিও খাইছি, মাংসটা ভালোই লাগছে, দুধও ভালো।
5: এইবার তাইলে আর একখান কথা কই, আমার দোকানের চা খাওয়ানোর লাগিয়া কেন আসেন আপনি?
6: তোমার দোকানের চা সব দোকানের চাইতে সেরা।
5: আমি কিন্তু মহিষের দুধ দিয়াই চা বানাই।
6: কও কি?
5: হ্যাঁ,
6: তুমি দেখি কুতুবালিরও হারায় দিলা।
1: শুনলে তো? এতক্ষণ আমরা শুনছিলাম কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চল আমরা আজকে উঠি।
3: চলো উঠি।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের আন্তরিক প্রীতি আর শুভকামনা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দুর্বার। দুর্বারে আপনাদের সাথে রয়েছি আমি কামাল চৌধুরী,
1: আমি হাসিনা মুস্তাফি,
2: আমি কনুজ শিকদার।
0: দুর্বারের আয়োজনে আজ রয়েছে ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। প্রথম গান কে জানে কত দূরে সুখের ঠিকানা, দ্বৈতকণ্ঠে গিয়েছেন রুনা লায়রা ও সৈয়দ আব্দুল হাদি। গানটি নেওয়া হয়েছে শিল্পী ছায়াছবি থেকে।

0: সৈনিক ভাই বোনেরা দুর্বার অনুষ্ঠানে শুনছেন ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতির বাকি অংশ শুনবেন পবিত্র এশার নামাজের আজানের পর।
1: বাংলাদেশ বেতার, তোমরা গর্ব ও অহংকারে মেতে লোকদের থেকে মুখ ফিরিয়ে রেখো না এবং জমিনে দাপট ও দর্পের সঙ্গে চলবে না। নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও গর্বকারীকে পছন্দ করেন না। আল কোরআন এখন প্রচার করা হচ্ছে এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: সৈনিক ভাইয়েরা, আজানের পরে আবারও ফিরে এলাম দুর্বার অনুষ্ঠানে। আর দুর্বারে আপনারা শুনছিলেন ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতিতে এবারে শোনাব আনন্দ অশ্রু ছায়াছবির গান, গেয়েছেন সুবীর নন্দী।

সৈনিক ভাই বোনেরা, শুনছেন চিত্রগীতি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে গানটি নেওয়া হয়েছে লাল দরিয়া ছায়াছবি থেকে। দ্বৈতকণ্ঠে গিয়েছেন কনক চাপা ও মনির খান।

এবারে গানটি নেওয়া হয়েছে ঢাকা ৮৬ ছায়াছবি থেকে। যুগলে গিয়েছেন শাকিলা জাফর ও তপন চৌধুরী।

0: এই গানটির সাথে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতে, আর সেই সাথে শেষ হইল দুর্বার অনুষ্ঠানের সময়। জানিয়ে দিচ্ছি, দুর্বার অনুষ্ঠানে আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি কামাল চৌধুরী,
1: আমি হাসিনা মুস্তাফি
2: এবং আমি কনুজ শিকদার।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছে শাকিল আহমেদ। জর্ডানের রাজধানী আম্মানে জেএফএ নারী আন্তর্জাতিক প্রীতি ফুটবলের দ্বিতীয় শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ জর্ডান অনূর্ধ্ব ১৭ দলের মোকাবেলা করছে। উল্লেখ্য, প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ 5-0 গোলের বড় ব্যবধানে স্বাগতিকদের পরাজিত করে। এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আজ ভারত শ্রীলঙ্কার মোকাবেলা করবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রথম সেমিফাইনালে ভারত বাংলাদেশকে এবং দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা পাকিস্তান নারী দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। উইন্ডহোকে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আজ স্বাগতিক নামিবিয়াকে 9 উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। নামিবিয়া প্রথমে ব্যাট করতে নেমে 36 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 156 রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকা 21 ওভার 3 বলে মাত্র 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দিল্লিতে 3 ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথমটিতে স্বাগতিক ভারতের বিপক্ষে আফগানিস্তান এখন ব্যাট করছে। দুদলের মধ্যে দ্বিতীয় ম্যাচটি আগামী মঙ্গলবার এবং তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচটি 17 সেপ্টেম্বর একই ভেন্যুতে রাত 8:00 শুরু হবে। আগামী মঙ্গলবার স্বাগতিক জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। হারারিতে বাংলাদেশ সময়ে বেলা 1:30 ম্যাচটি শুরু হবে। 18 সেপ্টেম্বর দুই দলের মধ্যে দ্বিতীয় এবং 20 সেপ্টেম্বর তৃতীয় শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে দুটিও বাংলাদেশ সময় বেলা 1:30 শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে আগামী মঙ্গলবার সাউদাম্পটনে স্বাগতিক ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাতে 11:30 খেলা শুরু হবে। এই সফরে শ্রীলঙ্কা স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজও খেলবে। চলতি মাসের 22 তারিখে চেস্টার লি স্ট্রিট এ প্রথম একদিনের ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল 5:30 শুরু হবে। চলতি মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়া গেমস। এতে বাংলাদেশের 200-এরও বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবে। ইতিমধ্যে এই গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাদের অনুশীলন শুরু করেছে। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এই গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলও এখন তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। 8 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের মুখোমুখি হবে। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। এশিয়ান গেমকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব 20 হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। এ মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপ ফুটবল অংশ নিতে নেবে বাংলাদেশ। ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে সামনে রেখে ইতোমধ্যে দলটি প্রস্তুতি শুরু করেছে। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রধান কোচ টমাস ডুলির অধীনে 28 ফুটবলারকে নিয়ে চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী 24 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্টে অংশ নিতে চলতি মাসের 19 তারিখে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 25 সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে খেলবে। এছাড়া 28 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের এবং 1 অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকের দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:00। গত মৌসুমে 3 বার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এর মধ্যে 2 ম্যাচে জিতেছে বার্সা এবং অন্যটি রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল।
বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিঅরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ফ্রান্স ফুটবল সাময়িকী আয়োজনে আগামী 26 অক্টোবর লন্ডনে এবারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে। ব্যালন ডিঅরের প্রথম বিজয় স্যার স্ট্যানলি ম্যাথিউসকে শ্রদ্ধা জানাতে এবার প্যারিসের বাইরে ঐতিহ্যবাহী এই আসর বসছে ব্রিটিশ রাজধানীতে। আগামী 8 সেপ্টেম্বর প্রতিটি ক্যাটাগরিতে 30 জনের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। পুরস্কারটি 70তম বার্ষিক উপলক্ষে এবছর পুরুষ ও নারী বিভাগের শীর্ষ তারকার পাশাপাশি মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড়, সেরা গোলরক্ষক, কোচ ও ক্লাবকে সম্মাননা জানানো হবে। খেলাধুলা খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, সচেতনতার কোনো বিকল্প নেই। নিরাপদ, সুস্থ ও সুখী জীবনযাপন করতে হলে সচেতন থাকতে হবে জীবনের প্রতিটি পর্যায়ে, এবং আমরা আশা রাখি আমাদের সকল শ্রোতা বন্ধু সচেতন জীবনযাপনের মাধ্যমে ভালো আছেন, সুস্থ আছেন। ডেঙ্গু জ্বরের জন্য আমাদের সচেতনতা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে। এই যেমন জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, একথা আমরা সকলেই জানি। আর আমাদের বাড়ি ঘরের ভেতরে বাইরে অসচেতনতায় জমে থাকা পানি অনেক সময় হতে পারে সেই মশার উৎপত্তি স্থল। তাই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, পানি জমতে না দিলে সেটি হতে পারে প্রতিরোধ ব্যবস্থার একটি অংশ, আর সেটি করতে পারে আমাদের সচেতন মনোভাব। আসুন আমরা সবাই সচেতন থাকি, সুস্থ ও সুন্দর থাকি।

0: আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সের পালায়। ডাকবাক্সে আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন সময়ের নিয়মে আমরাও চলে এসেছি। যেমন এসেছে আপনাদের চিঠি এবং ইমেল, বরাবরের মতোই চিঠি এবং ইমেলের উত্তর দেবেন এস এম জাহিদ হোসেন।
1: অনেক অনেক শুভেচ্ছা শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত সবাইকে আজকের ডাকবাক্সে।
0: হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি। অন্যান্য দিনের মতো প্রথম চিঠিটি পেয়েছি আব্দুল্লাহ প্রধান সম্রাট মোকামতলা বগুড়ার বন্ধু আপনার কাছ থেকে। আপনার দীর্ঘ চিঠি খুব চমৎকার করে লিখেছেন। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, আমার কাছে সামাজিক সচেতনতা, সুখী সমৃদ্ধ জীবন গঠন ও স্বাস্থ্য নিরাপত্তায় সঠিক তথ্য উপাত্ত প্রদানে এক আস্থা ও নির্ভরতার নাম। বেতারের এই ইউনিটের নিজস্বতা এই সেলকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়, শ্রোতাদের ভালোবাসার মনে কোঠায়। ভালো লাগা কিংবা প্রয়োজনীয়তায় এই সেল আজ সবার কাছে নন্দিত এবং জনগুরুত্বপূর্ণ। একজন বেতার শ্রোতা হিসেবে বহুদিন যাবৎ নিয়মিত এই অনুষ্ঠান সবগুলোই শুনি, নিজেকে তথ্য, শিক্ষা ও বিনোদনে সমৃদ্ধ করি। বিশ্বাস করি একই সাথে সারা বাংলাদেশেও একইভাবে অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে। এই সেলের নানা অনুষ্ঠানমালার পেছনে সংশ্লিষ্ট সবার অবিরাম প্রচেষ্টা, অবদান অনস্বীকার্য। তাই তো দেশের সামাজিক উন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতা, সুখী সংসার গঠনে, দেশ ও দশের উন্নয়নে এই সেলের গৌরবময় অগ্রযাত্রার সবসময় সাথাছি।
1: আব্দুল্লাহ প্রধান সম্রাট, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতি আপনার আস্থা ও আগ্রহের জন্য ধন্যবাদ জানাচ্ছি। মূলত পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে শ্রোতাদের সচেতন করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। আমাদের প্রত্যাশা শ্রোতারা সচেতন হবেন, ছোট পরিবার গঠন করবেন, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে পাওয়া তথ্য পরামর্শ মেনে নিজেদের জীবনে কাজে লাগিয়ে পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ আপনার সুন্দর চিঠির জন্য।
0: মোহাম্মদ শামীম শরীফ চিঠি লিখেছেন ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে। আপনি লিখেছেন, পুষ্টি সেল আমার মনের কথা বোঝে, তাই তো আমি পুষ্টি সেলের সুখী সংসারের ডাকবাক্সতে মনের ভাব প্রকাশ করি। পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান, নাটক, কথিকা, জীবন্তিকা আমার পরিবারের একটি অংশ। বাল্যবিবাহে বন্ধ করার উপায়ে তারুণ্যের কণ্ঠ নামক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ও শুনে অনেক ছেলে মেয়ে তাদের বাল্যবিবাহ বন্ধ করেছে। অনেক বাবা নিজের ভুল বুঝতে পেরে তাদের ছেলে মেয়েদের বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে। এই কৃতিত্বের দাবিদার শুধুই পুষ্টি সেলের তারুণ্যের কণ্ঠ। কথায় গানে সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান, এই সকল অনুষ্ঠান শুনে অনেকেই জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারছে। বেতার আমাদের প্রকৃত বন্ধু।
1: মোহাম্মদ শামীম শরীফ, ভালো লাগলো জেনে যে আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানকে পরিবারের অংশ হিসেবে বিবেচনা করছেন, আবার বন্ধু হিসেবেও দেখছেন। এই সেল থেকে পাওয়া তথ্য পরামর্শ বাল্যবিয়ে প্রতিরোধ এবং সুস্থ সুন্দর জীবন গঠনে সহায়তা করছে জেনে ভালো লাগলো। আপনার চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ, আবারও লিখবেন আশা করি।
0: ধামরাই ঢাকা থেকে চিঠি লিখেছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। আপনার চিঠিতে আপনি ফুলের শুভেচ্ছা জানিয়েছেন আমাদেরকে এবং লিখেছেন, ডাকবাক্সে এটি আমার প্রথম চিঠি আর আমি জানতে চাই পরিবার পরিকল্পনার জন্য কি কি পদ্ধতি গ্রহণ করা যায়।
1: মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাই। আপনি প্রথমবারের মতো ডাকবাক্স অনুষ্ঠানে চিঠি লিখেছেন। ডাকবাক্স অনুষ্ঠানটি মূলত জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের প্রশ্ন এবং মতামতের উত্তর দেওয়া হয়ে থাকে আর পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিভিন্ন দিনের বিভিন্ন অনুষ্ঠানে তথ্য পরামর্শ উপস্থাপন করা হয়ে থাকে। আপনি এই সেলের অনুষ্ঠান নিয়মিত শুনলে যে বিষয়ে প্রশ্ন করেছেন তার উত্তর পেয়ে যাবেন। আশা করি নিয়মিত শুনবেন এবং মতামত জানিয়ে আবারও লিখবেন।
0: এবারে ইমেল থেকে পড়ছি। ইমেল পাঠিয়েছেন নিশিতা জাহান তৃষা হাতিয়া নোয়াখালী থেকে। আপনি লিখেছেন, ডাকবাক্সর পাশাপাশি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান আমাদের দৈনন্দিন জীবনে আশীর্বাদ স্বরূপ। বর্তমান সময়ের কথা মাথায় রেখে এই সেল থেকে দারুণ কিছু আধুনিক ও জীবনমুখী পরামর্শ দেওয়া হয় যা আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিচ্ছে। বর্তমানে ব্যস্ত সময়ে ঘরে বসেই কিভাবে পুষ্টিকর খাবার বেছে নেওয়া যায়, ডিজিটাল যুগে সচেতন জীবনযাপন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে স্থানীয় ও প্রাকৃতিক খাবার খাওয়া, সঠিক পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সুরক্ষার আধুনিক ও কার্যকরী টিপস, এই বিষয়গুলো আমাদের প্রাত্যহিক জীবনে দারুণভাবে উপকারে আসছে।
1: নিশিতা জাহান তৃষা, আপনি মূলত জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে উপকার পাওয়ার কথাই লিখে জানিয়েছেন। শ্রোতারা অনুষ্ঠান শুনে উপকৃত হওয়ার কথা জেনে আমাদের ভালো লাগলো, আশা করি নিয়মিত শুনবেন।
0: শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে। ইমেল করেছেন মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন, লিখেছেন, আমি আপনাদের নিয়মিত একজন শ্রোতা, বেতারের বিভিন্ন সচেতনতামূলক ও বিনোদনমূলক অনুষ্ঠান আমাকে সবসময় আকৃষ্ট করে, বিশেষ করে আমাদের কথা আমাদের গান, কথায় গানে সঙ্গীতমালা, এই ধরনের অনুষ্ঠান সমাজের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি ও বিনোদনের পাশাপাশি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে পারে।
1: ধন্যবাদ মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন, আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে, নিয়মিত শুনবেন এবং মতামত জানিয়ে নিয়মিত লিখবেন।
0: আব্দুর রউফ সাহেব সোনাতলা বগুড়া থেকে ইমেল করেছেন, বাংলাদেশ বেতার পরিচালিত জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার সুখের ঠিকানা, এসো করি ছোট পরিবার জনপ্রিয় অনুষ্ঠান। আমি মনে করি এসব অনুষ্ঠান যারা নিয়মিত শুনে থাকেন, ছোটখাটো অসুখ বিসুখ হলে তাদের ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, তারা ঘরোয়া চিকিৎসা করে উপকৃত হতে পারেন, বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এবং নবজাতক থেকে শুরু করে ৬ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের অনেকটাই রোগবালাই প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও বাচ্চাদের টিকা দেওয়ার জন্য কখন কোন টিকা দিতে হবে তাও জানা যায়।
1: আব্দুর রউফ, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে শ্রোতা বন্ধুরা কি কি তথ্য পেতে পারেন, কিভাবে উপকৃত হতে পারেন, সে বিষয়ে আপনি সুন্দর করে লিখেছেন, আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ।
0: সোনাতলা বগুড়া থেকে ইমেল করেছেন মোহাম্মদ শাহাদাত হুসাইন, আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সকল পরিবেশনা সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, যেমনটি এগিয়ে যাচ্ছে বিশ্ব। পুষ্টি সেলের এসো করে ছোট পরিবার, সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, এই তিনটি অনুষ্ঠান শুনতে আমি মিস করি না। সকালে ঘুম থেকে উঠেই সুখের ঠিকানা দিয়ে শুরু করি, বুধবার প্রচারিত নাটক শুনে আমি ভীষণ উপকৃত হচ্ছি, ডাকবাক্সের মাধ্যমে এই সেলের নানা ধরনের প্রশ্নের উত্তর পাচ্ছি, তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান যেমন

0: তিনটি অনুষ্ঠানের কথা বললেও আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিবেশিত চারটি অনুষ্ঠানই শুনছেন, কারণ আপনার ইমেইলে যেসব অনুষ্ঠানের কথা বলেছেন সেগুলো সুখের ঠিকানা, এসো গরিব ছোট পরিবার এবং স্বাস্থ্য সুখের মূলের পাশাপাশি সুখী সংসার অনুষ্ঠানে পরিবেশিত হয়ে থাকে। আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি, আবারও লিখবেন আশা করি।
1: কাপাসিয়া গাজীপুর থেকে ইমেল করেছেন আরিফ মাহমুদ পরশ। আপনি লিখেছেন, সেই 90-এর দশক থেকে নিয়মিত বেতার শুনে ও লিখে আসছি। চাকরির সুবাদে মাঝে কয়েক বছরের সাময়িক বিরতি ছিল, আশা করছি এখন থেকে নিয়মিত সাথে থাকব ইনশাআল্লাহ। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকল অনুষ্ঠান আমার নিকট ভীষণ ভালো লাগে।
0: আপনার চিঠি পড়েও আমাদের ভালো লাগলো আরিফ মাহমুদ পরশ। আপনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন এবং আরো ভালো লাগলো জেনে যে আপনি বিরতির পর আবার নতুন করে লেখা শুরু করেছেন।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই, ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য জানিয়ে দিচ্ছে আমাদের ইমেলের ঠিকানা betarphnc1207@gmail.com। প্রিয় শ্রোতা, এবারে জানিয়ে দেব এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ইমেল থেকে, লিখেছেন মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ ত্রিশাল ময়মনসিং থেকে।
0: ত্রিশাল ময়মনসিং এর শ্রোতা বন্ধু সাকিব হাসান বিদ্যুৎ, আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা, নিয়মিত আপনার কাছ থেকে ইমেল পেয়ে থাকি। এ সপ্তাহে আপনি একটি সুন্দর ইমেল পাঠিয়েছেন, এটি সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে, আমরা পড়ছি আপনার ইমেল থেকে।
1: স্মৃতির অলিন্দে আজ বড্ড বেশি ভেসে উঠেছে সেই আনন্দময় দিনটির কথা, যেদিন বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত নিহার বানু নাটকের কুইজে বিজয়ী হয়ে পেয়েছিলাম আমার স্বপ্নের সেই রেডিও সেটটি, জীবনের প্রথম পুরস্কার, তাও আবার বেতারের মায়াবী কণ্ঠের বাঁধনে জড়ানো এক অমূল্য উপহার। যেদিন প্রথমবার কাঁপা কাঁপা হাতে পরম মমতায় সেই রেডিওটি বুকে জড়িয়ে ধরেছিলাম, সেদিন কে জানত এই ছোট্ট যন্ত্রটি একদিন আমার একঘেয় সাদামাটা জীবনের পুরো গতিপথ চিরতরে বদলে দেবে। সেই রেডিওর সুইচটি অন করতেই যেন আমার নীরব ঘরে এসে প্রবেশ করল জ্ঞানের এক অমর শুভ্র আলো। নিহার বানু নাটকটি শুনতে শুনতে কত আবেগ, কত চোখের জল, আর জীবনের কত না জানা শিক্ষার মুখোমুখি হয়েছি। আর সেই নাটকের সুবাদেই হাতে আসা রেডিওটি ধীরে ধীরে আমার নিভৃত জীবনের সবচেয়ে বড় আশার আলো হয়ে উঠল। প্রতিদিন চারবার যখন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল তাদের সমৃদ্ধ ও সুরভিত বার্তা নিয়ে হাজির হয়, তখন মনে হয় ঘরের প্রতিটি কোণ এক অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে। সুষম পুষ্টির জাদুকরী কথা, মা ও শিশুর নিবিড় যত্ন আর সুস্থ থাকার পরম মমতাপূর্ণ দিক নির্দেশনাগুলো, কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা বিষয়ক দিক নির্দেশনা প্রতিদিন আমার জীবনকে নতুন করে জাগিয়ে তোলে। নিহার বানু নাটক থেকে পাওয়া সেই রেডিও সেটটি নিয়ে যখন সবাই একসাথে বসে এই সেলের অনুষ্ঠান শুনি, পৃথিবীর সব সুখ যেন নেমে এসেছে আমাদের এই ছোট্ট কুটিরে। পরিবারের সকল সদস্য পুষ্টি সেলের অনুষ্ঠান একসাথে বসে শোনার আনন্দ সত্যি অমলিন। প্রতিটি দিন প্রতিটি ক্ষণ আমাকে নতুন করে বাঁচতে শেখানোর জন্য এবং আমার জীবনধারাকে সুস্থ ও অর্থপূর্ণ করে তোলার জন্য বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতি আমার হৃদয়ের গভীরতম কোণ থেকে চিরন্তন কৃতজ্ঞতা।
0: মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ, খুব মনোযোগ সহ শুনছিলাম আপনার ইমেইলে বক্তব্য। বাংলাদেশ বেতার জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান নিহার বানু এবং একটি রেডিও সেট পাওয়ার গল্প আপনার জীবনযাত্রাকে বদলে দিয়েছে, সুস্থ সুন্দর জীবনযাপনের ঠিকানা খুঁজে দিয়েছে, একথা জেনে আমরা সত্যি আনন্দিত। তবে রেডিও সেটটি আপনি কখন পুরস্কার হিসেবে পেয়েছিলেন সেটি যদি জানাতেন আমাদের আরো ভালো লাগতো। আশা করি এই রেডিও সেটটি আপনাকে আরো সামনে এগিয়ে দেবে, জীবনকে আরো সুন্দর করবে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
1: মহেশপুর ঝিনাইদহ থেকে ইমেল করেছেন মোহাইমিনুর রহমান। একজন নিয়মিত শ্রোতা হিসেবে আমার বিনীত কিছু গঠনমূলক প্রস্তাব রয়েছে। শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি, কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক সুস্থতা, প্রবীণদের স্বাস্থ্য সেবা, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য অধিকার এবং পরিবার ভিত্তিক পুষ্টি ব্যবস্থাপনা নিয়ে আরো নিয়মিত ও ধারাবাহিক অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। পাশাপাশি শ্রোতাদের সরাসরি প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর, ফোন ইন অনুষ্ঠান এবং বাস্তব জীবনের সফলতার গল্প যুক্ত করা হলে শ্রোতাদের অংশগ্রহণ আরও বাড়বে বলে মনে করি। আমি বিশ্বাস করি বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল শুধু একটি অনুষ্ঠানের প্রচার মাধ্যম নয়, এটি মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনার একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্ল্যাটফর্ম। আপনাদের সুন্দর ও দায়িত্বশীল প্রচেষ্টা মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করছে এবং একটি সুস্থ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
0: অনেক ধন্যবাদ মোহাম্মদ রহমান।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সম্পর্কে আপনার ইতিবাচক মতামত আমাদেরকে উৎসাহিত করবে। আপনি যে প্রস্তাবগুলো রেখেছেন সেটি আমাদের বিবেচনায় রইল।
1: বোচাগঞ্জ দিনাজপুর থেকে ইমেল করেছেন মোহাম্মদ মেহেদি হাসান। বাংলাদেশ বেতারের শ্রেষ্ঠ অনুষ্ঠান হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান। এই সেলের অনুষ্ঠান যে শুনবে সে এমনিতেই সচেতন হয়ে যাবে। সুন্দর পরিবার গঠনে এই সেলের ভূমিকা অতুলনীয়। এই সেলের আলোর পরিসরে বাবা মা থেকে শুরু করে সন্তানেরাও সচেতন হচ্ছে। বাস্তব জীবনে যে কোনো সমস্যার সম্মুখীন হলে এই সেল থেকে পাওয়া জ্ঞানে তা নিষ্পত্তিতে অনেক সহায়তা করে। প্রতিদিন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুরু হলে মনে হয় আমাকে শিক্ষা অঙ্গন থেকে ডাকছে। প্রতিদিন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুরু হলে মনে হয় আমাকে শিক্ষাঙ্গন থেকে ডাকা হচ্ছে। এই সেলের অনুষ্ঠান শুনে আমি উপকৃত হয়েছি।
0: মোহাম্মদ মেহেদি হাসান, আমাদেরও প্রত্যাশা যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে শ্রোতারা সচেতন হবেন, সুস্থ সুন্দর জীবনের ঠিকানা খুঁজে পাবেন। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ, আবারও লিখবেন আশা করি।
1: বেগমগঞ্জ নোয়াখালী থেকে ইমেল করেছেন সাইফুল ইসলাম সাকিব। দৈনন্দিন জীবনে আমরা সবাই কম বেশি ব্যস্ত, ব্যস্ততা জীবনের তাগিদেই, তবুও আমরা ক্লান্ত হই, খুঁজি একটু প্রশান্তির ছোঁয়া, আর সেই প্রশান্তির ছোঁয়াটুকু অনুভব করি প্রিয় জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানগুলোর মাধ্যমে। উক্ত সেলের প্রতিটি অনুষ্ঠানই আমার ভীষণ প্রিয়, কেননা এই সেলের অনুষ্ঠানগুলো থেকে বিনোদনের পাশাপাশি আমরা যে শিক্ষা অর্জন করি তা অমূল্য সম্পদ। সেই কবে থেকে পা পা করে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানগুলোর সাথে পথ চলছি, আজ তার সঠিক দিনক্ষণ জানা নেই, কিন্তু অনুষ্ঠানগুলোর প্রতি ভালোবাসা ও আগ্রহের বিন্দুমাত্র কমতি নেই।
0: সাইফুল ইসলাম, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানের প্রতি আপনার আগ্রহ ও ভালোবাসার কথা জেনে আমাদের ভালো লাগলো। আপনি ঠিকই বলেছেন যে বিনোদনের মাধ্যমে কিছু তথ্য পরামর্শ শ্রোতাদের কাছে উপস্থাপন করা হয়ে থাকে, আমাদের একটাই প্রত্যাশা শ্রোতাদের ভালো থাকা।
1: চকরিয়া কক্সবাজার থেকে ইমেল করেছেন আশিকুল ইসলাম নাইম। আপনি লিখেছেন, সুখী সংসার অনুষ্ঠানটি আমি বাসায় রেডিও একদম ফুল ভলিউম দিয়ে শুনি, এতে পরিবারের সবাইও মন দিয়ে শোনে। ডাকবাক্স অনুষ্ঠান শুনতে ভালো লাগে, আর যখন আমার নাম ধরে ইমেল পড়া হয় তখন সবাই বলে ওঠে তোমার ইমেল পড়া হচ্ছে। এছাড়াও আপনি জানিয়েছেন আপনি সেরা পত্রলেখক হয়েছেন 16 আগস্ট তারিখে, এবং সেই কারণে আপনার পরিবারের সবাই আপনার চেয়েও অনেক বেশি খুশি হয়েছেন।
0: আশিকুল ইসলাম নাইম, মনোযোগ সহ পরিবারের সবাইকে নিয়ে অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং ডাকবাক্স ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো।
1: সাথিয়া পাবনা থেকে মোহাম্মদ সিফাত সর্দার, আপনার ইমেইলে আপনি লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করে থাকে। এসব অনুষ্ঠান সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত তথ্য সহজভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আপনি লিখেছেন, পুষ্টি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান এই সেলের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক এবং বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।
0: সিফাত সর্দার, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন, একই সাথে শিক্ষামূলক বলেও মনে করছেন, আপনার মতামত জেনে আমাদের ভালো লাগলো, ধন্যবাদ ইমেলের জন্য।
1: দৌলতপুর মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন মেহেদি হাসান মামুন। আপনি লিখেছেন, সাম্প্রতিক সময়ে আপনার ইমেল সেভাবে পড়া হচ্ছে না, নিয়মিতভাবে ইমেল পাঠানোর পরেও যদি বঞ্চিত হতে হয় তবে লেখার আগ্রহ আপনি হারিয়ে ফেলতে পারেন। শ্রোতা বৃদ্ধি এবং সচেতনতা বৃদ্ধির কাজে সবসময় আপনি ভূমিকা রাখেন, আর সেজন্যই জানতে চেয়েছেন যে এভাবে যদি অবহেলা করা হয় তাহলে কিভাবে যুক্ত থাকবো এবং কাজ করবো।
0: মেহেদি হাসান মামুন, আপনি কি কারণে অভিযোগটি উত্থাপন করেছেন আমরা ঠিক বুঝতে পারিনি। ইমেল পাওয়ার পরপরই আমরা উত্তর দিতে চেষ্টা করেছি, গত 6 সেপ্টেম্বর তারিখেও আপনার ইমেইলের আমরা উত্তর দিয়েছি। তবে মনে রাখতে হবে যে ডাকবাক্স অনুষ্ঠানটি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের প্রশ্ন ও মতামতের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়, সেভাবেই লিখবেন আশা করি।
1: এবারে প্রাপ্তি স্বীকারের পালা। আরো যারা ইমেল পাঠিয়েছিলেন, আলী আহমেদ আরিফ সাপাহান নওগাঁ থেকে আপনার 2টি ইমেল পেয়েছি, আফিয়া খানম জুলি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, ফয়সাল আহমেদ শিপন সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, এবং তাসলিমা খানম সুমি আপনিও সুলতানশাহী গোপালগঞ্জ থেকে। আরো আছেন ছোটু খান মহেশখালী কক্সবাজার থেকে, সাবিরুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা থেকে।
0: অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আজ এখানে শেষ করতে হবে, তবে আগামী সপ্তাহে আপনাদের চিঠি এবং ইমেইল নিয়ে আবারও আমরা হাজির হব ডাকবাক্স অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই একটু সময় আশা করি।
1: প্রিয় শ্রোতা বন্ধু, আমাদেরকে চিঠি লেখা, ইমেইল পাঠানো এবং আমাদের আয়োজনের সাথে নিয়মিত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবসময় সবাই সচেতন থাকবেন। আপনার আশেপাশের সবাইকেও সচেতন জীবনযাপনে আগ্রহী করে তুলবেন। আপনাদের ভালো থাকা আমাদের সবসময়ের প্রত্যাশা। আজ বিদায় বলছি। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরী।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল,
3: বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম, দেশের জ্বালানি নিরাপত্তা যোদ্ধারে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। বাণিজ্য ও শিক্ষাসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে করা রিট হাইকোর্টে খারিজ। সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্ব আরোপ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমানের। দেশে সারের কোন সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। হরমুজ প্রণালী নিয়ে আলোচনার জন্য আগামীকাল ওমানে উপসাগরীয় দেশগুলোর সাথে বৈঠকে বসছে ইরান। এবং দুবাইয়ে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে এখন ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি নিরাপত্তা যোদ্ধার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাস ক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশ বিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং একে সুসংহত করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। আজ বঙ্গভবনে দেশের 33টি জেলা পরিষদের প্রশাসকগণ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে রাষ্ট্রপতি ফ্যাসিবাদী যুগের রেখে যাওয়া দুর্নীতি নির্মূলে সক্রিয়ভাবে কাজ করতে জেলা পরিষদের প্রশাসকদের প্রতি আহ্বান জানান। তিনি জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, বিমান যোগাযোগ, শিক্ষা ও প্রশিক্ষণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ করা গেলে উভয় দেশের জনগণই উপকৃত হবে। এ লক্ষ্যে তিনি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং নতুন নতুন বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। পাকিস্তানের তৈরি পণ্য নিয়ে আগামী মাসে ঢাকায় বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে উল্লেখ করে পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশের তৈরি পণ্য দিয়ে পাকিস্তানে অনুরূপ বাণিজ্য মেলা আয়োজনের আহ্বান জানান। তিনি বলেন, এবছর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হবে। হাইকমিশনার পাকিস্তানের বাজারে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে আরও বেশি চা রপ্তানির আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকার নাগরিকের বাক স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে। আজ সচিবালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে সাইবার অপরাধ ও অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল পরিসরে শালীনতা ফিরিয়ে আনা, এবার বোলিং থেকে নারী ও তরুণদের সুরক্ষা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাই প্রস্তাবিত সাইবার সুরক্ষার সংশোধন আইন 2026 পরিমার্জনের অন্যতম লক্ষ্য। সাক্ষাৎকালে আইআরআই এর প্রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লোহার্টি স্বরাষ্ট্রমন্ত্রীকে তাদের চলমান যুব নেতৃত্ব গঠন ও সহিংসতামূলক রাজনৈতিক চর্চা সংক্রান্ত কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। তিনি বাংলাদেশের তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীদের সাইবার বুলিং এবং সংগঠিত অপপ্রচার থেকে রক্ষায় সরকারি ও বিরোধী দলগুলোর জন্য একটি সর্বসম্মত নীতি ও আইনগত সুরক্ষার আহ্বান জানান। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার কোন বিকল্প নেই। আজ বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গোলি সচিবালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম উপস্থিত ছিলেন। ড আব্দুল মঈন খান বলেন, স্থানীয় সরকারকে সত্যিকার অর্থে কার্যকর ও শক্তিশালী করতে প্রকৃত বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা প্রয়োজন। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও জনগণের কাছে জবাবদিহিতা বৃদ্ধি এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের উপরও গুরুত্ব আরোপ করেন। বৈঠক শেষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, স্থানীয় সরকার নির্বাচন আইনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন,
2: প্রার্থীদের যোগ্য অযোগ্যতাটা তৈরি করে নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন আমাদের আইন, শিক্ষা মন্ত্রণালয়ের যে নীতিমালা, সবকিছু নিয়ে ওরা একত্রিত করে নির্বাচন কমিশন ঠিক করবে যে এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না।
0: খাদ্যমন্ত্রী মিজ আফরুজা খানম বলেছেন, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য কারাগারে মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আজ মানিকগঞ্জে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় একথা জানান। মন্ত্রী বলেন, মাদক সেবীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর জামিনে বেরিয়ে আবারও মাদকাসক্ত হয়ে পড়ার প্রবণতা ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু দেশের ফসলের জমি ও সরকারি বেসরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আজ তার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় বিভাগীয় কমিশনারদের এ নির্দেশনা দেন। ফসলি জমি রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, কোন ব্যক্তি, গোষ্ঠী বা প্রভাবশালী মহল যাতে অবৈধভাবে কৃষিজমি, খাসজমি কিংবা সাধারণ মানুষের সম্পত্তি দখল করতে না পারে সে বিষয়ে মাঠ প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 7 সেপ্টেম্বর এ রিট দায়ের করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোন বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। তিনি আজ রাজধানীর নভো থিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 হেলথ ইনোভেশন ফর অল এক্সপেন্ডিং অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড কোয়ালিটি হেলথ কেয়ার শীর্ষক এক আলোচনায় একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: রাজধানীর নভো থিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজন করেছে 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের মেলার দ্বিতীয় দিনে প্লেনারি সেশনে রোববার স্বাস্থ্যখাত বিষয়ক হেলথ ইনোভেশন ফর অল এক্সপ্যান্ডিং অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার শীর্ষক আলোচনা সভায় অংশ নেন দেশের প্রখ্যাত স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যসেবা কোন বিশেষ সুবিধা নয়, এটি একটি মৌলিক মানবাধিকার।
4: এটি বাংলাদেশের প্রতিটি অঞ্চলের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য হওয়া উচিত। উদ্ভাবন মানেই সবসময় কোন ব্যয়বহুল যন্ত্র আবিষ্কার বা নতুন কোন অ্যাপ চালু করা নয়। সবচেয়ে মূল্যবান উদ্ভাবন সেটাই যা সারা দেশের রোগীদের কোন প্রকৃত সমস্যার সমাধান করে। তবেই আমরা দেশের প্রতিটি নাগরিকের কাছে মৌলিক মানবাধিকার হিসেবে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পারব।
5: To every citizen of the country.
3: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত স্বাস্থ্য খাতের গবেষণা বৃদ্ধির উপর জোর দিয়ে বলেন, গবেষণাকে ব্যয় নয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।
5: স্বাস্থ্য খাতে প্রায়শ আমরা যে অর্থের যোগান দেই সেটিকে ব্যয় মনে করি, কিন্তু হেলথে এবং হেলথ রিসার্চে এটিকে ব্যয় না মনে করে এটিকে ইনভেস্টমেন্ট ভাবতে হবে। আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করা হচ্ছে এবং এই কাজগুলোর মাধ্যমে আমরা MLC-তে পৌঁছতে পারলে আমাদের পুরো ঔষধ ইন্ডাস্ট্রি যেমন বেনিফিটেড হবে, অ্যাজ এ নেশন আমরা একটি সাস্টেইনেবল সলিউশনের দিকে আগাবো।
3: সভায় বক্তারা দেশের স্বাস্থ্যখাতের নানা সমস্যার সমাধানে পরামর্শ দেওয়ার পাশাপাশি এখাতের সম্ভাবনার কথাও তুলে ধরেন।
6: এখন মনোক্লোনাল অ্যান্টিবডি থেকে শুরু করে আমরা ভ্যাকসিন বায়োলজিস্টিক দিকে যাচ্ছি,
7: আমরা অবশ্যই পারবো, আমাদের এখানে প্রচুর সম্পদ আছে মানে বিভিন্ন ধরনের।
3: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার এস এম জিয়াউদ্দিন হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক এ কে আজাদ খান। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাস ব্যাপী এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করবেন আগামী শনিবার।
8: আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিই, অবদান রাখি ডেঙ্গু প্রতিরোধে।
4: দেশে আবারও শুরু হয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রতি বছর বর্ষার পর থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে, যা সঠিক সময়ে প্রতিরোধ না করলে মারাত্মক রূপ নিতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা প্রধানত এডিস মশার কামড়ে ছড়ায়। বাসা বাড়ি ও কর্মস্থলে জমে থাকা পরিষ্কার পানিতেই এডিস মশার বংশবৃদ্ধি ঘটে। ডেঙ্গু প্রতিরোধ ও এর প্রাথমিক লক্ষণ সম্পর্কে বলছিলেন ICDDRB-র বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রেজন শুভ।
10: ডেঙ্গু প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে যেখানে এডিস মশা বংশবিস্তার করতে পারে, বাসায় ফুলের টব আছে সেখানে পরিষ্কার পানি জমে আছে, সেই পরিষ্কার পানিতে কিন্তু এডিস মশা জন্মগ্রহণ করতে পারে। সেই সাথে ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার কিংবা যে কোনো পাত্র, এগুলো নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। কখনোই পানি জমতে দেওয়া যাবে না, কারণ এডিস মশার বংশবিস্তার কিন্তু সেখানেই হয় যেখানে পানি জমে থাকে।
9: সঠিক সময়ে চিকিৎসা না পেলে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিন্ড্রোমে রূপ নিতে পারে, যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তাই প্রথম থেকেই সচেতন থাকা জরুরি। লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে প্রচুর পানি, ORS এবং তরল খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ব্যথানাশক ঔষধ খাওয়া একদমই উচিত নয় বলছিলেন ডাক্তার রেজন শুভ।
10: জ্বর হলেই সেটাকে ডেঙ্গু চিন্তা করা যাবে না, তবে জ্বরের সাথে প্রচন্ড মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ব্যথা, বমি বমি ভাব বা দুর্বলতা, এগুলো যদি থেকে যায় তাহলে ডেঙ্গুর কথাটা চিন্তা করতে হবে। আর ডেঙ্গু হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তরল খাবার গ্রহণ করতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। আর সম্ভব হয় তাহলে লেবুর শরবত, ডাবের পানি, ওরসালাইন এগুলো বেশি বেশি খেতে হবে এবং পর্যাপ্ত রেস্টে থাকতে হবে।
9: বিশেষজ্ঞরা বলছেন কেবল চিকিৎসার উপর ভরসা না করে সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধ মূল চাবিকাঠি। বাসা ও আঙ্গিনা পরিষ্কার রাখা, ফুলের টব, ডাবের খোসা বা ছাদে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় মশারি ব্যবহার করাই ডেঙ্গু থেকে সুরক্ষার প্রধান উপায়। জনসচেতনতা আর ব্যক্তিগত সুরক্ষাই পারে ডেঙ্গুর ভয়াবহতা থেকে আমাদের রক্ষা করতে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
4: এদিকে দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা 149 জনে দাঁড়িয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময় দেশের বিভিন্ন হাসপাতালে 1561 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে।
11: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় জনবল ও যানবাহন সরবরাহ করা হবে। তিনি আজ জামালপুর জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা দেন। দেশে সারের কোন সংকট নেই উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার বিতরণ কার্যক্রম তদারকি করারও নির্দেশ দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে গঠনমূলক দ্বিপাক্ষিক অংশীদারিত্বে এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে সম্পর্ক পুনর্গঠন করতে চায়। তিনি আজ তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভারতকে নিয়ে বদ্ধমূল ধারণা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে হবে। ভারতে ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া 2 নম্বর ইউনিটটি ফের চালু হয়েছে। ফলে আজ থেকে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে প্রতিষ্ঠানটি। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিজিসিবি এর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, বর্তমানে 2 নম্বর ইউনিট থেকে 290 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তিনি জানান, কেন্দ্রটির 1 নম্বর ইউনিট থেকে 756 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে যুক্ত হচ্ছে।
12: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
12: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনে বৃহৎ 2টি ঘাঁটির কাছে হুতি বিদ্রোহী এবং সরকার সমর্থিত সৈন্যদের মধ্যে তুমুল লড়াই চলছে। হুতি বাহিনী ও সরকারি বাহিনীর মধ্যে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে কৌশলগত ও গুরুত্বপূর্ণ চ্যানেলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি লড়াই তীব্রতর হয়ে উঠছে। এই সংঘর্ষের কারণে হাজার হাজার ইয়েমেনি তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হওয়ার প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম মারাত্মক মানবিক সংকট সৃষ্টি হয়েছে। এদিকে আঞ্চলিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে হরমুজ প্রণালী নিয়ে আলোচনার জন্য ইরান আগামীকাল ওমানে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠক করবে। কেশম দ্বীপের কাছে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলায় 1 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। দেশটির 1 জন কর্মকর্তা এই জন্য মার্কিন বাহিনীকে দায়ী করেন। ইন্দোনেশিয়ায় নিখোঁজ ফেরির অন্তত 6 যাত্রী মারা গেছে এবং 107 জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত 130 জন। আজ সকালে পূর্ব জাভার সুরাবায়া থেকে বাঞ্জারমাসিনগামী 30 জন নাবিক সহ 243 জন যাত্রী বহনকারী ফেরিটি তীব্র প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে 7,000-এর বেশি ইবোলা রোগী শনাক্ত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, দেশটিতে এ পর্যন্ত এটি সবচেয়ে ভয়াবহ ইবোলার প্রাদুর্ভাব। চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে শুরু হওয়া এ প্রাদুর্ভাবে 3,398 জন মারা গেছেন এবং 1,671 জন সুস্থ হয়েছেন। খেলার খবর। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারত এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 ওভারে বিনা উইকেটে 29 রান করেছে। ফুটবল। জর্ডানের রাজধানী আম্মানে জেএফএ নারী আন্তর্জাতিক প্রীতি ফুটবলের দ্বিতীয় শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-17 এখন জর্ডান অনূর্ধ্ব-17 দলের মোকাবেলা করছে। উল্লেখ্য, প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ 5-0 গোলের বড় ব্যবধানে স্বাগতিকদের পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। দেশে জ্বালানি নিরাপত্তা জোরদারে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। বাণিজ্য শিক্ষাসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে করা রিট হাইকোর্টে খারিজ। সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্ব আরোপ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমানের। দেশে সারের কোন সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর।

0: হরমুজ প্রণালী নিয়ে আলোচনার জন্য আগামীকাল ওমানে উপসাগরীয় দেশগুলোর সাথে বৈঠকে বসছে ইরান। এবং দুবাইয়ে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে এখন ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ। উন্নত বিশ্ব যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে এগিয়ে যাচ্ছে, কম্পিউটার ভিত্তিক প্রযুক্তির চরম উৎকর্ষতায় যখন চতুর্থ শিল্প বিপ্লবকে দুনিয়া স্বাগত জানাচ্ছে জ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক কম্পিউটিং প্রযুক্তির স্মার্ট মেশিন যেখানে জায়গা নিয়েছে মানুষের, সেখানে বাংলাদেশ এখনও বহু পিছিয়ে। তবে এটিও বাস্তব যে বাংলাদেশে প্রতিভার অভাব নেই। প্রযুক্তিতে দক্ষ, প্রতিভাবান ও উচ্চাভিলাষী বহু তরুণ ও শিক্ষার্থী ও এই বিষয়ক প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে, যারা প্রযুক্তি, উদ্ভাবনী জ্ঞান ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে দেশের উন্নয়নে শরিক হতে ও দেশকে ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করতে অবদান রাখতে চান। এইসব উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন মেধাবী তরুণ উদ্ভাবকদের প্রযুক্তি মনস্ক চিন্তা, একাগ্রতা, সাধনার বিকাশে ও তাদের সঙ্গে নীতি নির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের নিবিড় যোগাযোগ ও টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে রাজধানী ঢাকার নব থিয়েটারে চলছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026। গতকাল এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্ভাবনী বক্তব্যে প্রধানমন্ত্রী দেশীয় গবেষণা ও মেধাভিত্তিক উদ্ভাবনগুলোকে কেবল ল্যাবরেটরিতে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিকভাবে উৎপাদনে রূপান্তর এবং সরাসরি মূলধারার বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান। ইনোভেট টু মার্কেট প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া এই মেলায় নিজেদের তৈরি নানা ধরনের 1 লাখেরও বেশি উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, 73টি বিশ্ববিদ্যালয় সহ উদ্ভাবক ও গবেষকেরা, যাদের মধ্যে রয়েছে সরকারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নবীন স্টার্ট আপ, ক্ষুদ্র ও মাঝারি শিক্ষা প্রতিষ্ঠান এসএমই, উদ্ভাবনী সেবা প্রদানকারী আইডিয়া ইনকিউবেটর, পরিবেশক ও আন্তর্জাতিক বিনিয়োগকারীরা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এই মেলায় প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ সহ বিভিন্ন উদ্ভাবন ও ধারণা প্রদর্শন করা হচ্ছে, যার মধ্যে সৌর বিদ্যুতে চলা যাত্রীবাহী গাড়ি, সানকার ও সোলার সেচ পাম্প নিয়ে দর্শনার্থীদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। এর পাশাপাশি সীমান্ত এলাকায় অপরাধ দমনে ভারত ও চীনের মতো দেশগুলোতে স্বয়ংক্রিয়ভাবে গুলি করতে সক্ষম চৌখোশ প্রহরী নামের ক্যামেরাযুক্ত আগ্নেয়াস্ত্র, আখের ছোবড়া থেকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্লেট ও গ্লাস, বৈদ্যুতিক মোটর বাইক ও গাড়ি এবং কার্বন সেতু দর্শনার্থীদের আকৃষ্ট করেছে। উন্নত জাতিগুলোর উন্নতির পিছনের গল্পটাই হচ্ছে তাদের বিজ্ঞান গবেষণা, সেই সাথে প্রযুক্তি, তার সঠিক প্রয়োগ ও প্রতিভাবানদের খুঁজে বের করার প্রয়াস। অর্থাৎ শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তার প্রায়োগিক ব্যবহার হতে হবে। তরুণদেরকে এগিয়ে আসতে হবে প্রযুক্তির প্রায়োগিক চিন্তা দিয়ে। মূলত বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি পরিপূর্ণ হয় না। বর্তমান সরকার গবেষণালব্ধ জ্ঞানকে দেশের আর্থসামাজিক উন্নয়নে কিভাবে ব্যবহার করা যায় তার উপর গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও প্রযুক্তির উন্নয়নে তরুণদের উপর ভরসা রাখছেন। তিনি তথ্য ও প্রযুক্তি খাতে বিশেষ জোর দিচ্ছেন এবং একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর ও জ্ঞানভিত্তিক দেশ গড়ার লক্ষ্যে কাজ করার কথা বলছেন। তরুণদের যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলা যায় এবং তারা যাতে বিশ্ববাজারে নিজেদের মেলে ধরতে পারে, কর্মসংস্থান তৈরি করতে পারে, সে বিষয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে বিএনপি সরকারের। নির্বাচনের আগে রাষ্ট্রকাঠামো মেরামতে যে 31 দফা জনগণের কাছে পেশ করেছিল বিএনপি, সেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রকাঠামোতে আরও ছিল উদ্ভাবক, গবেষক এবং তরুণ উদ্যোক্তাদের গবেষণায় উৎসাহ প্রদান এবং সহজ সেবামূলক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি সরকার তার নির্বাচনী ওয়াদাগুলো একের পর এক পূরণে আন্তরিক। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকীকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করা। এর ফলে এই উদ্যোক্তারা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। সরকার মনে করে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন বা ইনোভেশনের সমন্বয়ে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে একটি প্রযুক্তি সফল দেশ হিসেবে গড়ে তুলতে লাখো তরুণ শিক্ষিত প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এই লক্ষ্যে যারা দেশের বিভিন্ন স্থানে নিজেদেরকে স্বাস্থ্য, কৃষি ও প্রকৌশল সহ

0: বিভিন্ন ক্ষেত্রে বিকশিত করার সাধনায় ব্যপ্ত তাদেরকে খুঁজে বের করে সঠিক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে, তাহলেই দেশ এগিয়ে যাবে, নির্মিত হবে একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলো হার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: প্রিয় শ্রোতা, এরই সাথে শেষ হলো আমাদের মিডিয়াম ওয়েভের সকল আয়োজন। আমাদের পরবর্তী অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে মিডিয়াম ওয়েভের সমাপ্তি ঘোষণা করছি।
0: এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার, খুলনা। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যে আপনারা শুনতে পাবেন এনএসকে ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 11600 সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী।

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 11600 সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী।

0: শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 11600 সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী
1: 8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আয়োজন মালায় এখনকার নিবেদন একটি দেশাত্মবোধক গান, রচয়িতা মোহাম্মদ মোজাক্কের, শিল্পী মোহাম্মদ রফিকুল আলম।

0: প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত প্রচারিত হবে সকাল 8:30 মিনিটে। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনতে পাবেন বেলা 1:05 মিনিটে। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল 4:05 মিনিটে। এবারে সঙ্গীতানুষ্ঠান দেশাত্মবোধক গান প্রচারিত হবে সকাল 8:15 মিনিটে। আধুনিক গান শুনবেন শিরিন সুলতানা ও মোহাম্মদ তোফাজ্জল হোসেনের কণ্ঠে দুপুর 12:30 মিনিটে এবং আনোয়ারা নাসরিন পাখির পরিবেশনায় বেলা 2:40 মিনিটে। ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী প্রচারিত হবে সকাল 9:05 মিনিটে। এছাড়াও ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 3:05 মিনিটে। নজরুল সঙ্গীত গাইবেন সপ্তক রায় অর্ঘ্য দুপুর 12:20 মিনিটে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বেলা 2:30 মিনিটে শিল্পী শামিমা মাসুদ মুন্নি এবং ননি গোপাল শীল। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং প্রচারিত হবে সকাল 9:45 মিনিটে। পল্লীগীতি শুনবেন এম এ মোশারফ হোসেন এবং কেয়া দেবনাথের কণ্ঠে বেলা 2:50 মিনিটে। লোকগীতি প্রচারিত হবে দুপুর 12:40 মিনিটে শিল্পী শক্তি বর্মন ও শিরিন আক্তার। পাঁচমিশালি গান শুনতে পাবেন বিকেল 3:30 মিনিটে এবং সন্ধে 6টায়। এছাড়াও FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। সুপ্রিয় শ্রোতা, শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তরজমা।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة

0: মোহাম্মদ মুজাক্কিরের কথামালায় মোহাম্মদ রফিকুল আলমের কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। সুধী শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
1: প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তানিয়া সুলতানা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন শেখ আসাদুজ্জামান মিথুন। প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রকৌশল সহযোগিতা করেছেন শেখ আমির হোসেন।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।